0: যাইবার পূর্বে অপূর্ব যথাযথই ক্ষোভের সহিত মনে মনে কহিল, ইহারা বাস্তবিকই অত্যন্ত ক্ষুদ্র, দান করা সম্বন্ধে পাঁচানা পয়সার অতীত ইহাদের ধারণা নাই। পয়সাই ইহাদের প্রাণ, পয়সাই ইহাদের অস্থি মর্যা। পয়সার জন্য ইহারা করিতে পারে না এমন কোনো কাজ সংসারে নেই। অপূর্ব সদলবলে উঠিয়া দাঁড়াইতেই একটি বছর দশকের ছেলের প্রতি অনাথের দৃষ্টি পড়িল। ছেলেটির গলায় উত্তরীয় বোধ করি পিতৃবিয়োগ কিংবা এমন কিছু ঘটিয়া থাকিবে। তাহার বিধবা জননী বারান্দার খুঁটির আড়ালে বসিয়া ছিল। অনাথ আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, পুঁটে, তুই এখানে? পুঁটে আঙুল দেখাইয়া কহিল, আমার মা বসে আছে। মা বললেন, আমাদের অনেক টাকা ওর কাছে জমা আছে, বলিয়া সে একাদশীকে দেখাইল। কথাটা শুনিয়া সকলেই বিস্মিত কৌতূহলী হইয়া উঠিল। ইহার শেষ পর্যন্ত কি দাঁড়ায় দেখিবার জন্য অপূর্ব নিজের আকণ্ঠ পিপাসা সত্ত্বেও বিপিনের হাত ধরিয়া বসিয়া পড়িল। একাদশী প্রশ্ন করিল, তোমার নামটি কি বাবা, বাড়ি কোথায়? ছেলেটি বলিল, আমার নাম শশধর, বাড়ি ওদের গায়ে কালীদহে। তোমার বাবার নামটি কি? ছেলেটির হইয়া অনাথ জবাব দিল, এর বাপ অনেকদিন মারা গেছে, পিতামহ রামলোচন চাটুজ্যের ছেলের মৃত্যুর পর সংসার ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। 7 বছর বয়স পরে মাসখানেক পর ফিরে এসেছিলেন। পরশু এদের ঘরে আগুন লাগে, আগুন নিবোতে গিয়ে বৃদ্ধ মারা পড়েছেন, আর কেউ নেই, এই নাতিটি শ্রাদ্ধাধিকারী। কাহিনী শুনিয়া সকলেই দুঃখ প্রকাশ করিল, শুধু একাদশী চুপ করিয়া রহিল। একটু পরে প্রশ্ন করিল, টাকার হাতছিটা আছে? তোমার মাকে জিজ্ঞাসা করে এসো। ছেলেটি জিজ্ঞাসা করিয়া আসিয়া কহিল, কাগজপত্র কিচ্ছু নেই, সব পুড়ে গেছে। একাদশী প্রশ্ন করিল, কত টাকা? এবার বিধবা অগ্রসর হইয়া আসিয়া মাথার এক কাপড়টা সরাইয়া জবাব করিল, ঠাকুর মরবার আগে বলে গেছেন 500 টাকা তিনি জমা রেখে তীর্থযাত্রা করেন। বাবা, আমরা বড় গরিব, সব টাকা না দাও, কিছু আমাদের ভিক্ষে দাও, বলিয়া বিধবা টিপিয়া টিপিয়া কাঁদিতে লাগিলেন। ঘোষালমশাই এতক্ষণ খাতা লেখা ছাড়িয়া একাগ্রচিত্রে শুনিতেছিলেন। তিনি অগ্রসর হইয়া প্রশ্ন করিলেন, বলি কেউ সাক্ষীটা কি আছে? বিধবা ঘাড় নাড়িয়া বলিল, না, আমরাও জানতুম না, ঠাকুর গোপনে টাকা জমা রেখে বেরিয়ে গিয়েছিলেন। ঘোষাল মৃদু হাস্য করিয়া বলিলেন,
1: শুধু কাঁদলেই তো হয় না মা, এসব টাকা কড়ির কাণ্ড যে, সাক্ষী নেই, হাতচিটা নেই, তাহলে কিরকম হবে বলো দেখি।
0: বিধবা ফুলিয়া ফুলিয়া কাঁদিতে লাগিল, কিন্তু কান্নার ফল যে কি হইবে তাহা কাহারও বুঝিতে বাকি রহিল না। একাদশী এবার কথা কহিল, ঘোষালের প্রতি চাহিয়া কহিল,
2: আমার মনে হচ্ছে যেন 500 টাকাকে জমা রেখে আর নেয়নি। তো তো তুমি একবার এই পুরনো খাতাগুলো খুঁজে দেখো দেখি বাপু, কিছু লেখা টাকা আছে নাকি।
0: ঘোষাল ঝংকার দিয়া কহিল,
1: কে এতবেলায় ভূতের ব্যাপার খাটতে যাবে বাপু, সাক্ষী নেই, রসিদপত্র নেই।
0: কথাটা শেষ হইবার পূর্বেই দ্বারের অন্তরাল হইতে জবাব আসিল,
2: রসিদপত্র নেই বলে কি ব্রাহ্মণের টাকাটা ডুবে যাবে নাকি? পুরনো খাতা দেখুন, আপনি না পারেন আমাকে দিন, আমি দেখে দিচ্ছি।
0: সকলেই বিস্মিত হইয়া দ্বারের প্রতি চোখ তুলিল, কিন্তু যে হুকুম দিল তাহাকে দেখা গেল না। ঘোষাল নরম হইয়া কহিল,
1: কত বছর হয়ে গেল মা, এতদিনের খাতা খুঁজে বার করা তো সোজা কথা নয়, খাতাপত্রের বান্ডিল তা জমা থাকে, পাওয়া যাবে বই কি?
0: বিধবাকে উদ্দেশ্য করিয়া কহিল,
1: তুমি বাঁচা কেঁদো না, হকের টাকা হয় তো পাবে তো নিশ্চয়ই। আচ্ছা কাল একবার আমার বাড়ি যেও, সব কথা জিজ্ঞাসা করে খাতা দেখে বার করে দেব, আজ এত বেলায় তো আর হবে না।
0: বিধবা তৎক্ষণাৎ সম্মত হইয়া কহিল,
2: আচ্ছা বাবা, কাল সকালে আপনার ওখানেই না হয় যাবক্ষণ।
1: যেও,
0: বলিয়া ঘোষাল ঘাড় নাড়িয়া সম্মুখে খোলা খাতা সেদিনের মতো বন্ধ করিয়া ফেলিল। কিন্তু জিজ্ঞাসাবাদের ছলে বিধবাকে বাড়িতে আমন্ত্রণ করার প্রয়োজন অত্যন্ত

0: সুস্পষ্ট। অন্তরাল হইতে গৌরী কহিল, 8 বছর আগের, তাহলে 1301 সালের খাতাটা একবার খুলে দেখুন তো, টাকা জমা আছে কি না। ঘোষাল কহিলেন, এত তাড়াতাড়ি কিসের মা? গৌরী কহিল, আমাকে দিন, আমি দেখে দিচ্ছি। ব্রাহ্মণের মেয়ে 2 কোষ হেঁটে এসেছে, 2 কোষেই রৌদ্রে হেঁটে যাবে, আবার কাল আসবে আপনার কাছে। এত হাঙ্গামায় কাজ কি ঘোষাল কাকা? একাদশী কহিল, সত্যি তো ঘোষাল মশাই, এত মিশিমিটি এদের হাঁটানো কি ভালো? দাও দাও দাও, চটপট দেখে দাও।
1: ক্রুদ্ধ ঘোষাল তখন রুষ্ট চিত্তে উঠিয়া গিয়া পাশের ঘর হইতে 1301 সালের খাতা বাহির করিয়া আনিলেন। মিনিট 10 পাতা উল্টাইয়া ভয়ানক খুশি হইয়া বলিয়া উঠিলেন, বাহ, আমাদের গৌরীমায়ের কি সূক্ষ্ম বুদ্ধি, ঠিক এই সালের খাতাতেই জমা পাওয়া গেল। এই যে রামলোচন চাটুজ্যের জমা 500।
0: একাদশী কহিল, দাও দাও, চটপট সুদটা কষে দাও তো ঘোষাল মশাই।
1: ঘোষাল বিস্মিত হইয়া বহিল, আবার সুদ?
0: একাদশী কহিল, বাহ, দিতে হবে না, টাকাটা এতদিন খেটেছে তো, বসে তো থাকেনি, 8 বছরের সুদ, এই কমাসে সুদ একটু বাদ পড়বে। তখন সুদে আসলে প্রায় 750 টাকা হইল। একাদশী ভগিনীকে লক্ষ্য করিয়া কহিল, দিদি, টাকাটা তবে সিন্দুক থেকে বার করে আনো। হ্যাঁ বেচা, সব টাকাটাই একসঙ্গে নিয়ে যাবে?
2: বিধবার অন্তরের কথা অন্তর্যামী শুনিলেন, চোখ মুছিয়া প্রকাশ্যে কহিল, না বাবা, অত টাকায় আমার কাজ নেই, আমাকে 50টি টাকা এখন শুধু দাও।
0: তাই নিয়ে যাও মা। ঘোষাল মশাই, খাতাটা একবার দাও, সই করে দিই, আর বাকি টাকাটা তুমি একটা চিঠি করে দাও।
1: ঘোষাল কহিল, আমি সই করে দিচ্ছি, তুমি আবার?
0: একাদশী কহিল, না না, আমাকে দাও না ঠাকুর, নিজের চোখে দেখেনি।
2: বলিয়া খাতা লইয়া অর্ধ মিনিট চোখ বুলাইয়া হাসিয়া কহিল,
0: ঘোষাল মশাই, এই যে একজোড়া আসল মুক্তা ব্রাহ্মণের নামে জমা রয়েছে, আমি জানি কি না, ঠাকুরমশাই আমাদের সবসময় চোখে দেখতে পায় না বলিয়া। একাদশী দরজার দিকে চাহিয়া একটু হাসিল। এতগুলো লোকের সম্মুখে মনিবের সেই ব্যঙ্গোক্তিতে ঘোষালের মুখ কালি হইয়া গেল। সেদিনের সমস্ত কর্ম নির্বাহ হইলে অপূর্ব সঙ্গীদের লইয়া যখন উত্তপ্ত পথের মধ্যে বাহির হইয়া পড়িল, তখন তাহার মনের মধ্যে একটা বিপ্লব চলিতেছে। ঘোষালের সঙ্গে ছিল, সে সম্বিনয়ে আহ্বান করিয়া কহিল, ঘোষাল কে?
1: গরিবের ঘরে অন্তত একটু গুড় দিয়েও তো জল খেয়ে যেতে হবে।
2: ঘোষালের কথা শুনে অপূর্ব কোনো কথা না বলিয়া নীরবে অনুসরণ করিল। ঘোষালের গা জ্বলিয়া যাইতেছিল, সে একাদশীকে উদ্দেশ করিয়া কহিল,
3: দেখলেন ছোটলোক ব্যাটার স্পর্ধা, আপনাদের মতো সব মানুষের পায়ের ধুলো পড়েছে, আর তার 16 পুরুষের ভাগ কি? ব্যাটা বিশেষ কিনা 5 ঘন্টা পয়সা দিয়ে ভিকিরি বিদায় করতে চায়।
4: বিপিন কহিল, 2 দিন সবুর করুন না, মহাপাপীর ধূপানাপিত বন্ধ করে 5 ঘন্টা পয়সা দেওয়ার বার করব। রাখালবাবু আমাদের কুটুম, সে কথা মনে রাখবেন ঘোষাল মশাই।
2: ঘোষাল কইল,
3: আমি 2 বেলা সন্ধ্যা আহ্নিক না করে জলগ্রহণ করি না, 2 মুক্তোর জন্য কিরকম অপমানটা দুপুরবেলা আমাকে করলে দেখলেন তো, ব্যাটার ভালো হবে মনেও করবেন না, ওই সে বেটি যারে ছুঁড়ে নাইতে হয় কিনা, ভামুনের ছেলের তেষ্টার জল নিয়ে আসে, টাকার গুমরটা কিরকম হয়েছে একবার ভেবে দেখুন দেখি।
2: অপূর্ব এতক্ষণ একটা কথাতেও যোগ দিতে পারেনি, সে হঠাৎ পথের মাঝখানে দাঁড়াইয়া পড়িয়া কহিল,
4: অনাথ, আমি ফিরে চললুম ভাই, আমার ভারী তেষ্টা পেয়েছে।
2: ঘোষাল আশ্চর্য হয়ে গেল, ফিরে যাবেন কোথায়?
0: ওই তো আমার বাড়ি দেখা যাচ্ছে।
2: অপূর্ব মাথা নাড়িয়া বলিল, আপনি এদের নিয়ে যান, আমি যাচ্ছি ওই একাদশীর বাড়িতেই জল খেতে।
0: একাদশীর বাড়িতে জল খেতে? সকলের চোখ কপালে তুলিয়া দাঁড়াইয়া কহিল। বিপিন তার একটা হাত ধরিয়া টানিয়া বলিল, চলো চলো, তোমার দুপুরে রাস্তার মাঝখানে আর ঢং করতে হবে না, তুমি সে পাত্র বটে, তুমি খাবে একাদশীর বনের ছোঁয়া জল।
2: অপূর্ব হাত টানিয়া লইয়া দৃঢ়স্বরে করিল, সত্যি আমি তার দেওয়া সেই জলটুকু খাবার জন্যই ফিরে যাচ্ছি, তোমরা ঘোষাল মশায়ের ওখানে খেয়ে এসো, ওই গাছতলায় আমি তাহার জন্য তোমাদের জন্য অপেক্ষা করব। তাহার শান্ত স্থির কণ্ঠস্বরে হতবুদ্ধি হইয়া ঘোষাল কহিল,

এর প্রায়শ্চিত্ত করতে হয় জানেন তো। অনাথ কহিল, খেপে গেলে নাকি? অপূর্ব বলিল, তার জানি নে, কিন্তু প্রায়শ্চিত্ত করতে হয় তখন সেটা ধীরে সুস্থে করা যাবে, কিন্তু এখন তো পারলাম না বলিয়া সেই খর রৌদ্রের মধ্যে দ্রুত পদে একাদশীর বাড়ির উদ্দেশ্যে রওনা হলো।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: চিরন্তনীতে আজকে শুনলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একাদশী বৈরাগী গল্পটি। দেখুন, এই গল্পটা শুনতে শুনতে মনে হচ্ছিল সেই সময়ের পরিপ্রেক্ষিতে এমন একজন মানুষের কথা যে পয়সা কুড়ির ব্যাপারে ভীষণ রকম সচেতন, তার নিজের হকের একটা পয়সাও কিন্তু সে ছাড়বে না, কিন্তু তাই বলে অন্যের যে হক তাকেও কিন্তু সে কোনোভাবে মানে কি বলা যেতে পারে একটা যে সেই জিনিসটাকে সে কিন্তু মান্যতা দিয়েছে।

ছিল তাকেও কিন্তু সে ঠকায়নি। আসলে এই যে ব্যাপারগুলো আমাদের মানুষের মধ্যে বৈপরীত্য, সে কি লোভী, সে কি মানুষের কষ্ট বোঝে না, নাকি তার মধ্যে শুধু পয়সার লালসাই রয়েছে? আসলে এই ধরনের চরিত্র আমরা কিন্তু আমাদের চারপাশে বিভিন্নভাবে দেখি, দেখতে পাই বিভিন্ন রকম ক্ষেত্রে। তো সেই রকম একটি চরিত্র উঠে এসেছে এই গল্পে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি তো মানুষের জীবন থেকে এত সুন্দর করে সেই রসগুলোকে নিয়ে সাজাতেন তার গল্প, যেগুলো আমাদের কাছে সেই সময়েরও একটা দলিল হয়ে উঠেছে। যাই হোক, আপনারা বিভিন্ন বার্তা পাঠিয়েছেন, চট করে পড়তে শুরু করি, নাহলে শেষ করতে পারবো না। শুক্র শনি রবি চিরন্তনের সুরে ভরে ওঠে প্রাণ, মোটিভেশনের কথায় জাগে নতুন করে বাঁচার গান, কখনো জীবন শেখায় কখনো দেয় সাহসের বাণী, মনের আকাশে ছড়িয়ে পড়ে গানের মধুর টানটি, রেডিওর সেই কণ্ঠে হারিয়ে যাওয়া ক্লান্তির ভার, চিরন্তনই তাই সাপ্তাহিক জীবনের এক প্রিয় উপহার। সৌভিক ফ্রম ঢাকুরিয়া। থ্যাংক ইউ সৌভিক। এরপর লিখছেন অর্জুন সিং, হাওড়া আমতা চন্দ্রপুর থেকে, রামচন্দ্রপুর থেকে। সুপ্রভাত দাদা ভাই, আশ্বিন মাসের প্রথম রবিবার চিরন্তনী, আজকের গল্পটি বইয়ের পাতায় পড়েছি, কিন্তু আজকে আপনার মাধ্যমে আরও একবার শ্রবণ করলাম, দারুণ লাগলো। যদি সম্ভব হয় আগামীতে মহেশ গল্পটির অনুরোধ রাখলাম। নিশ্চয়ই মহেশ গল্পটির কথা আপনি আগেও বলেছেন, আমার মাথায় আছে, বিভিন্ন সময় বিভিন্নভাবে পড়বার কথা তো ভাবি, দেখা যাক পরের দিন যদি স্মরণ সম্ভব হয়। গুড মর্নিং চিরন্তনী, লিখছেন আনন্দ কুমার কর, ধর্মপুর ইন্দুপুর মাকুড়া থেকে। গুড মর্নিং উজ্জ্বলবাবু, আমি চিরন্তনীর গল্পগুলো আমার ছোট্ট নাতিকে সোনালী শোনাই, ও খুব মন দিয়ে শোনে, ওকে আমি ভগবান বুদ্ধের সংসার ত্যাগের গল্প যেটা আপনি শুনিয়েছিলেন সেটা ওকে শোনানোর সময় ও খুব কেঁদেছিল। আমি তাই আমি চিরন্তনীর বিশেষ করে আপনার অনুষ্ঠান মিস করতে চাই না, পারলে আর একবার বুদ্ধের গল্পটা বলবেন, এই অনুরোধ রাখলাম, থ্যাংক ইউ। দেখুন, এত ভালো একটা কাজ আপনি করছেন, পরবর্তী প্রজন্মকে এই সুন্দর সুন্দর গল্পের মাধ্যমে মোটিভেশন করা, আসলে এটাই তো আমরা চাই। আমাদের অনেক বন্ধু যারা আগেও লিখেছেন যে তাদের ছোট্ট, মানে যারা নাতি নাতনি বা ইত্যাদি ছেলেমেয়ে, তারা খুব আগ্রহের সঙ্গে অনেক সময় এই অনুষ্ঠান শোনে ভোরবেলা উঠে, এটা কিন্তু আমাদের কাছে একটা বড় পাওয়া। থ্যাংক ইউ, থ্যাংকস এ লট। লিখছেন সুভাষ চক্রবর্তী, উত্তর বাওয়ালি থেকে। শ্রবণসাথী উজ্জ্বল সুপ্রভাত, শরতের স্নিগ্ধ প্রাতে নীল আকাশে উড়ে যায় সাদা মেঘের ভেলা, এ সময় শুনতে ভালো লাগে মিষ্টি গানের সাথে যত্ন করে গল্প বলা। থ্যাংক ইউ সুপ্রভাত উজ্জ্বলদা, রোজকার মতো আজও শুনছি চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, আজ শুনছি শরৎচন্দ্রের একাদশী বইটা কি, তুমি গল্প নিয়ে এগিয়ে চলো, সঙ্গে আছি রাধে রাধে, উৎপল মাইতি বেহালা থেকে, লিখেছেন মানে শুরুর দিকে। থ্যাংক ইউ। ধীরেন পাল মেদিনীপুর শহর থেকে লিখছেন, সুপ্রভাত চিরন্তনী উজ্জ্বলদা, একাদশী বৈরাগীর গল্প শুনছি, এগিয়ে চলুন, সাথে আছি, আপনার কণ্ঠে গল্প শোনার মজাটাই আলাদা, অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। এরপরে লিখছেন মাধবী শীল, রহিমপুর হুগলি থেকে, সুপ্রভাত উজ্জ্বল দাদা ভাই, সপ্তাহের শেষ চিরন্তনী, আজকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই একাদশী বৈরাগীর গল্প শুরু হলো, ভীষণ ভালো লাগছে, শেষ পর্যন্ত আছি, থ্যাংক ইউ আপনাকেও। অরিজিৎ দাস অধিকারী লিখছেন, বিবেকনগর সেজুতিতে নেমাথানি সবং পশ্চিম মেদিনীপুর থেকে, সময় দৌড়চ্ছে, স্মরণ বিনা তন্ত্রীতে তুমি বাজো, মরণ তোমার হরণ করেনি আজও, রবিবারের ভোরে শুরু অপূর্ব এই ক্ষণে, সাথে আছেন উজ্জ্বলবাবু শরৎ সাহিত্য গানে, শরৎকালে শরৎ সাহিত্য নতুন শুরুই জানি, ঝরিছে বাড়িধারা বিরহ প্রকৃতি মানি, কখন কথনে গানে অতীতের সেই দিন আজ ভোরাই বিনে, সুন্দর সকালে ঋদ্ধ হচ্ছে পঠনের অনন্য গুণে, পাতলা পা ফেলা জন্ম মৃত্যু চক্র, কোনো সময় তা কিন্তু হয়নি খুব বক্র, নামি দরদি কথা শিল্পী নিত্যদিনের ভবি, তব লেখার মহাভক্ত বিশ্বজয়ী কবি, অসাধারণ লিখন শৈলী একাদশী বৈরাগী, এই সৃষ্টিতে আলোর দিশা কেমন যেন ছন্ন যোগী, ব্যাখ্যার দিনে একান্ত মনে চরণধ্বনি শুনি, চেতনার ফুলগুধারা তুমি পরশমণি, প্রণাম তোমায় শরৎচন্দ্র, আজকের শুভ দিনে প্রীতি প্রণাম শুভেচ্ছা যথে সবাই জানাই তার জনে। অরিজিৎ দাস অধিকারী, থ্যাংক ইউ। সুপ্রভাত উজ্জ্বলদা, সপ্তাহের শেষ চিরন্তনীর গল্প শুনছি, চারিদিকে শিউলি ফুলের সুবাস, জানাল দিচ্ছে মা আসছেন, অনেক শুভেচ্ছা ভালোবাসা, সোমেন যাদবপুর থেকে, থ্যাংক ইউ সোমেন। সুপ্রভাত লিখছেন বিদ্যুৎ রায়,
রবিবারে শরতের ভোরে সবার প্রিয় বাচিক শিল্পী উজ্জ্বল ভট্টাচার্যের কথা শিল্পী শরৎচন্দ্রের ছোট্ট গল্প একাদশী বইটাকে শোনাচ্ছেন, খুব ভালো লাগছে। গ্রামটি বেশ শান্ত মেয়ের মতো, মাটির বাড়ি আলপনাতে মোড়া, মিষ্টি সুরে সবাই বলে কথা, কারুর যেন নেই কো কাজের তারা। সব বাড়িতে ফুলের বাগান আছে, গাছে গাছে ফল ধরেছে খাসা, নিড় বেঁধেছে নানা জাতের পাখি, দু চারটি বাবুই বনে পাশা। গ্রামেরই এক প্রান্ত শান্ত নদী বয়, শুক্লপক্ষে নিঝুম রাতের বেলা, নদীর বুকে মায়াবী এক আলো, চলছে যেন লুকোচুরি খেলা। চাঁদটা যেদিন দেয় না দেখা রাতে, তারারা ঠিক দল বেঁধে সব আসে সেই নদীরই বুকের ওপর। আমি দিনগুলো সব নৌকাতে গুজরান, রান্নাবান্না ঘরকন্যা সেরে গাইবে তুমি ভাটির দেশের গান।

বিদ্যুৎ রায় নিউ টাউন পাড়া জলপাইগুড়ি থেকে। এরপরে লিখছেন নিবেদিতা সেন শেওড়াপুলি থেকে, এই গল্পটা তার খুব ভালো লেগেছে, তেজারতি ব্যবসা তখনকার দিনেও এই গল্প মানুষের পরিচয় কি সুন্দর করে তুলেছিলেন। থ্যাংক ইউ। শুভ সকাল দাদা ভাই, সপ্তাহের শেষ চিরন্তনী শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরাইল হাওড়া থেকে। থ্যাংক ইউ। লিখছেন নিরঞ্জন সাউবিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে, স্নেহের ভাই উজ্জ্বল ভোর চারটি উঠে তোমার অপেক্ষায় বসে আছি, অনুষ্ঠানের প্রথমে শরৎচন্দ্রের জন্ম নিয়ে তীব্র প্রতিবাদ করছি। শরৎচন্দ্রের জন্ম বাংলার তারিখ অনুযায়ী 31শে ভাদ্র, বাংলার তারিখটাকে মান্যতা দিন। থ্যাংক ইউ। আমি নিশ্চয়ই আপনার কথাটা খুব গুরুত্বপূর্ণ বলে মনে করলাম। প্রিয় চিরন্তনী, রবিবারের চিরন্তনী অনুষ্ঠান শুনছি, এখন বই পড়া বন্ধ হয়ে গেছে, চিরন্তনী অনুষ্ঠানের গল্প শুনে মনে হয় এবার ফোনের পরিবর্তে বই হাতে তুলে নিতে হবে, খুব ভালো লাগলো। মানসী সামন্ত বাগনান হাওড়া থেকে, এটা যদি করেন খুবই ভালো লাগবে। এরপরে লিখছেন সুপ্রভাত ভাই উজ্জ্বল, আমি সঞ্জিত রায় বেহারা থেকে শশুনা থেকে নারায়ণ কলোনি থেকে বলছি, তোমার এই গল্প শোনানোর এবং উপস্থাপন এত সুন্দর তার বলার অপেক্ষা রাখে না। আমি আশা করি তুমি আমাদের এরকম আরও ভালো গল্প শোনাবে, সমাজের আর একটা দিক উন্মোচিত করবে। থ্যাংক ইউ। মনে হয় প্রথম আজকে আপনার বার্তা পেলাম, খুব ভালো লাগলো। এরপরে লিখছেন আজিকার গল্প ভালো লাগিল, একাদশী বৈরাগী ঘোষাল মশাই অনেক কথা কহিল, তাল নবমীর শুভেচ্ছা রহিল হিয়া ভরা, দণ্ডবত আমি প্রফুল্ল। থ্যাংক ইউ। ডিপি চ্যাটার্জি মাকুড়া থেকে লিখছেন অপূর্ব যেন শরতের শ্রীকান্তের ইন ডিসগাইজ, একাদশী রিয়েল রোল মডেল অফ ওম্যান। ঠিক, খুব সুন্দর করে ছোট্ট করে আপনি লেখেন, খুব ভালো লাগলো। সুপ্রভাত ভাই উজ্জ্বল তপতিদিহীন মোটর থেকে লিখছেন আজ রবিবারের অপূর্ব পরিবেশনায় শুনলাম একাদশী বৈরাগী গল্প গান, খুব ভালো লাগলো, সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ আপনাকে। শিবশঙ্কর সাঁত পুয়া গড় হরিপুর আরবিআর ভবন পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন উজ্জ্বলবাবুর উপস্থাপনায় রবিবারের চিরন্তনী, আজ দোসরা আশ্বিনের শারদীয়ার আগাম শুভেচ্ছা, সেই সময় আর এখন 80 বা 90 এর দশকের কথা মনে পড়ে। ঠিক, থ্যাংক ইউ। প্রচুর এসেছে। ফলতা বকুলতলা থেকে শম্ভু বলছে আজ চিরন্তনীতে গল্প শুনলাম, কিছুদিন আগে লেখাকে শাশ্বত জন্মজয়ন্তী, লেখকের শাশ্বত জন্মজয়ন্তী চলছে, একাদশীর গল্পটি খুব ভালো লাগলো, সার্ধ শতবার্ষিকী অবশ্যই এবছরে। এরপরে লিখছেন উৎপল আদক, তার চিঠি বার্তা পাঠিয়েছেন, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। পাঠিয়েছেন চন্দনা মুখোপাধ্যায়, খুব ভালো লাগলো আপনার বার্তা। কমলেন্দু দাস বাঘাযতীন পার্ক থেকে লিখেছেন আপনাদের সবার বার্তাগুলো মানে পুরোটা পড়তে পারছি না, কারণ আরও অনেক বার্তা এসেছে, মেসেজ করেছেন অনেকে, সময় একদম নেই, কারা কারা পাঠিয়েছেন শুধু একটু চেষ্টা করছি পড়ে দেবার। শরশুনা থেকে লিখেছেন রাজবন্ধু, আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র লিখেছেন, শুভেন্দু মিস্ত্রি জয়নগর থেকে লিখেছেন, আর কি লিখেছেন, পায়েল লিখেছেন, সুন্দর একটা কবিতা পাঠিয়েছেন কিন্তু সময় একদম শেষ। শরৎচন্দ্র আছে, এরপরে লিখেছেন মৌলি, লিখেছেন মনে হয় পরপর আসছে আসছেই আর কি। মৌলি ঢাকুরিয়া থেকে লিখেছেন, কিন্তু সবাইকে ভালো লাগাটা জানাচ্ছি, পুরোটা পড়তে পারছি না বলে কিন্তু খুব দুঃখও রয়ে গেল, তার কারণ একটু গল্পটা বড় ছিল। একদম শেষ করছি আজকে চিরাচরিতভাবে বন্দে মাতরম দিয়ে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 এফএম গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 এফএম গোল্ডে।
2: 100.1 এফএম গোল্ডে প্রভাত বিনায় আজ আজ এই সংযুক্তা। আচ্ছা, আপনার পাড়ার সেই মাঠটা যেখানে বিকেলে গোল পোস্ট ছিল মনে আছে আপনার? আজ সকালে আমি সেই মাঠটা নিয়ে গল্প করব, যে মাঠগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। শুরু করছি এমন একটা গান দিয়ে যেটা শুনলেই আমাদের প্রত্যেকের ছেলেবেলাটা এসে সামনে দাঁড়াবে।

হয়েছিল হয় যদি সে তার নাপায় দেখা, সেই যে মেয়ের নামটি মধুর চন্দ্রলেখা। হয়েছিল হয় যদি সে তার নাপায় দেখা, সেই যে মেয়ের নামটি মধুর চন্দ্রলেখা। মনে আছে সন্ধ্যাবেলায় সময় হলো প্রদীপ জ্বালার, মনে আছে সন্ধ্যাবেলায় সময় হলো প্রদীপ জ্বালার, তারই আলোয় আমরা কজন

কোথায় গেল সেই গল্প শোনার দিনগুলো, কোথায় গেল সেই মাঠ? আমরা বলতাম মাঠে আয়, আর এখন বলি ফ্ল্যাটে আয়, যেখানে একসময় ধুলো উড়িয়ে ফুটবল, ক্রিকেট, কাবাডি, গোলছুট খেলতাম, সেখানে আজ চারটে বাউন্ডারি ওয়াল আর ভেতরে বুকিং ওপেন লেখা বোর্ড। মাঠটা কিন্তু হারিয়ে যায়নি, আমরা হারিয়ে ফেলেছি মাঠকে।

বৃষ্টিতে মাঠ ঘাট সবটাই ঢেকে যায়, আর সেই মাঠের মধ্যে থেকে আমাদের ছেলেবেলাটা উঁকি দেয়, তাই না? মনে পড়ে মা বকত, ওরে বাবা রে, জামাটা নোংরা করিস না, আর আমরা ইচ্ছে করেই স্লাইডিং ট্যাকল করতাম। সে যে ধুলো মাখা জার্সির গন্ধটা আজকের দামি পারফিউমেও পাওয়া যায় না, কারণ ওই গন্ধে মিশেছিল বন্ধুত্ব। আজ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ক্রীড়া দিবস, স্কুল কলেজগুলোতেও এখন বিশাল বিশাল বিল্ডিং বাড়তে বাড়তে মাঠের সাইজ কমতে কমতে একেবারে ছোট হয়ে গিয়েছে, আর বাচ্চাদের পিঠে সিলেবাস, টিউশন, হোমওয়ার্কের এমন ভারী ভারী ব্যাগ যে মাঠ থাকলেও তার দিকে ফিরে তাকানোর জন্য রুটিনে বরাদ্দ সপ্তাহে 45 মিনিট থেকে 1 ঘন্টা। আজ হারিয়ে যাওয়া মাঠ নিয়ে কথা বলতে বলতে কিছুক্ষণ ছোটবেলায় ঘুরে আসা।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 এফএম গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 এফএম।

শুনছেন 100.1 FM গোল্ড। আগে মাঠে দুটো ইট পাতলেই একটা গোল পোস্ট হয়ে যেত, মনে পড়ছে তো সেই দিনটা? আর আজ সেই মাঠেই বেশ কয়েকটি গাড়ি পার্ক করা থাকে। আমরা তো পরিবর্তন, উন্নয়ন কোনো কিছুকেই আটকাতে পারি না, নগরায়নকে আটকানোর ক্ষমতা আমাদের নেই। এবং সত্যি কথা বলতে কি, আমাদের আশপাশটা যেভাবে খুব দ্রুত পাল্টে যাচ্ছে, সেখানে তো মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান এই সমস্তটা করতে গিয়ে অনেক কিছুই করতে এমন হচ্ছে যা হয়তো আমাদের পছন্দ না বা আমাদের বিরুদ্ধে, কিন্তু তাও করতে হচ্ছে, কারণ আমাদের মতন জনবহুল দেশে, বিপুল জনসংখ্যার দেশে এই ব্যাপারটা করতেই হবে। কিন্তু আমাদের প্রশ্ন একটা, সেটা হচ্ছে বাচ্চারা খেলবে কোথায়? মোবাইলের স্ক্রিনে খেলবে? তাতেও তো তাদের আমরা বকি, তাই না? একটা সময় ছিল যখন বিকেল 4টে বাজলেই একটা অলিখিত হর্ন কানে আসতো বোধ হয় আমাদের। আমি যেখানে থাকি এখনও সেখানে বিষয়টা রয়েছে, যদিও সেটা মাঠ নয়, আবাসনের যেটুকু ফ্রি স্পেস বলি আমরা সেখানে, কিন্তু বেশিরভাগ জায়গাতেই দেখি ওই যে একটা অলিখিত হর্ন সেটা আর বাজে না। ব্যাট বল খেলার সরঞ্জাম হাতে তখন আমরা ওই অলিখিত হর্ন শুনে হু করে বেরিয়ে পড়তাম সবাই মাঠে, আর এখন বিকেল 4টে মানে কারোর কোচিং ক্লাস, কারোর টিউশন, কারোর সুইমিং, কারোর ড্রয়িং, আর প্রত্যেকের হাতে মোবাইল। আমরা বলি ছেলেমেয়েরা আজকাল মাঠে যায় না, ছেলেমেয়েরা কারোর সাথে মিশতে চায় না, ওরা শেয়ার করতে শিখছে না, খুব খুব কুঁড়ে ইত্যাদি প্রভৃতি নানা কথা বাবা মার কাছে শুনি, দাদু ঠাকুমার কাছে শুনি, আশপাশের লোকজনের কাছে শুনি। কিন্তু সত্যি আমরা

তাদের সঙ্গে কথা বলি, তাহলে দেখতে পাবো যে তাদের মনও কোথাও একটা ওই মুক্তিটা চায়, বন্ধন থেকে মুক্ত হতে চায় তারাও। কিন্তু আমরা তাদেরকে কীরকম একটা রোবটের মতন করে দিয়েছি, তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি এত কমে গেছে, মনের কাজ এত বেড়ে গেছে। মনের মতো কাজ বলছি না, কিন্তু মনের কাজ, মানে মগজের কাজ, টু বি মোর স্পেসিফিক, মগজের কাজ অনেক বেড়ে গেছে, কিন্তু মনের কাজ, মনের মতো কাজ একেবারেই কমে গেছে। এই বিষয়টা নিয়ে আমাদের বড়দের আরও বেশি করে বোধহয় ভাবনা চিন্তা করার সময় এসেই গিয়েছে, তাই না?

মন হারানোর খেলা খেলতে আমরা প্রত্যেকেই চাই। ছোটবেলাটায় একটা অদ্ভুত রকমের মন হারানোর খেলা ছিল, কখনো না কখনো আকাশে বাতাসে, বিশেষ করে এই সময়টায় যখন নীল আকাশে একেবারে সোনা রোদ খেলা করতো এবং সাদা মেঘের ভেলারা এপাশ থেকে ওপাশ ভেসে ভেসে যেত অলস মন্থর গতিতে, তখন মনটা কোথাও একটা ছুটির ঘণ্টা শুনতে পেত, তাই না? নিশ্চয়ই আপনি ভাবছেন যে আর যে সংযুক্তার আজ হলোটা কি, শুধুমাত্র সেই ছোটোবেলাটাকে ফিরিয়ে ফিরিয়ে নিয়ে আসছে, কি ব্যাপার? আসলে বলুন তো, কি 1924 সালের আজকের দিনে হয়েছিল প্রথম ওয়ার্ল্ড স্টুডেন্ট চ্যাম্পিয়নশিপ, আর সেই থেকেই আজকের দিনটি অর্থাৎ 20শে সেপ্টেম্বরকে ইউনেস্কো ঘোষণা করেছে ইউনিভার্সিটি স্পোর্টস ডে হিসেবে। মনে পড়ে আপনার স্কুল বা ইউনিভার্সিটির সেই মাঠটা? সেই হারিয়ে যাওয়া মাঠকেই আজ মনে করার দিন, যেখানে প্রথমবার আমরা সবাই বন্ধুরা মিলে খেলেছিলাম। সেই আড্ডার গন্ধ যেন আজও মনের কোনো একটা কোনায় থেকে গিয়েছে। পড়ার চাপে আমরা খেলা ভুলে যাই, অথচ রিসার্চ বলছে যে যারা

নিয়মিত খেলাধুলো করে তাদের কনসেন্ট্রেশন 40% বেশি। 100.1 FM গোল্ডে এখন 6:38। আমি জানি অনেকেই এখন ভাবছেন যে পড়ার চাপে খেলার সময় কোথায়। বললেই তো আর হলো না, বাচ্চাদেরকে তো খেলার সময় একটা দিতে হবে, কিন্তু সেই সময়টা তাদের হাতে আমরা তুলে দিতে পারছি না। সময়ের দাবি, স্কুলের চাপ, সবটা মিলে সিলেবাসের বোঝা এমনভাবে তাদেরকে আষ্টে পৃষ্ঠে সাঁড়াশির মতো চেপে ধরেছে না, যে তাদের হাতে সময়টাই বড্ড কম। কিন্তু বিশ্বাস করুন, একটা ম্যাচ, একটা গ্রুপ ম্যাচ আমাদেরকে যা শিখিয়েছে, 10-10টা ক্লাস সেশন সেটা পারে না। টিম স্পিরিট, টিম ওয়ার্ক, সবাইকে নিয়ে এগিয়ে চলা, এটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ম্যানেজমেন্টের প্রসেস। ম্যানেজমেন্টও এই বিষয়টা শেখায় যে কোনো কাজ একা আমরা করতে পারবো না, এটা টিম গেম। আমাদের যে হার না মানা জেদ, সেইটাও কিন্তু তৈরি হয় ছোট্টবেলার সেই খেলার মাঠে। সব বন্ধুবান্ধবের থেকে একটু এগিয়ে থাকব, একটা গোল বেশি দেব, কয়েকটা রান বেশি করব, আর কিছু ক্যাচ বেশি নেব, বা উইকেট কিপিং যারা করেন তারা ভাববেন যে এই স্ট্যাম্পটা আর একটু বেটার করব। যারা ব্যাটসম্যান তারা তো বেশি ছক্কা, বেশি বাউন্ডারি, ওভার বাউন্ডারি ইত্যাদি ইত্যাদি কীভাবে মারা যায় সেই বিষয়গুলো নিয়ে ভাবেন। কিন্তু ছোটবেলা থেকেই এই যে আর পাঁচজনের থেকে একটুখানি হলেও বেটার করব, সেটা পড়াশুনোই হোক, গান বাজনাই হোক, খেলাধুলোই হোক, সেইটাও কিন্তু মোটামুটিভাবে ছোট থেকে একটা মানসিকতা গড়ে ওঠে বন্ধুবান্ধবকে সঙ্গে নিয়ে খেলার মাঠে। কিন্তু এইসব বলে আজকের দিনে সত্যিই কি কিছু লাভ আছে? অন্তত ভাবনা চিন্তার লাভটা তো আছে, তাই না? অন্তত ভাবনা চিন্তা আমরা করতে পারি যে আমাদের ছোটদের আমরা আরেকটু কিভাবে জীবনের পথে এগিয়ে দিলে তাদের জীবনটা শুধুমাত্র একটা কেজো জীবন না হয়ে একটা আনন্দময় জীবন হয়ে ওঠে, তাই না? আসুন গান শুনতে শুনতে ওয়ে আউট ভাবি।

0: আকাশবাণী FM গোল খাঁটি শোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM গোল্ডে।
2: এই দোয়েল, তোরা কোথায় রে? তাড়াতাড়ি ছুটে আয়। এবার পুজোর ছুটিতে দার্জিলিং এ নিয়ে যাবো বলেছিলাম তোদেরকে, তোরা কি যাবি? তাহলে চলো।

বকবক করছো তোমরা? এবার শোনো আর গাও।

ভাবছেন তো যে মাঠের কথা বলতে গিয়ে হঠাৎ দার্জিলিং এ ঘুরে বেড়াতে নিয়ে গেল কেন? আসলে মনের মধ্যে ওই সবুজ, ওই যে পাহাড়, ওই যে মাঠ, ওই যে নদী, ঝর্ণা, এগুলো তো সারা সময় আমাদের মনের মধ্যেই থাকে, তাই না? তো প্রভাত বিনায়, আজ হারিয়ে যাওয়া মাঠের কথা নিয়ে আপনার সঙ্গে আর যে সংযুক্ত তো রয়েছি, কিছু মাঠ এখনও আছে জানেন তো, কিছু মাঠ আপনার আমার আশপাশে কলকাতা শহর এবং এই ধরনের বড় শহরে এখনও কিছু মাঠ আছে, আর যারা গ্রামেগঞ্জে থাকেন, একটু মফস্বলে থাকেন, তাদের কাছে তো হাত বাড়ালেই মাঠ। আমরা ট্রেনে যেতে যেতে দুধারে যখন দিগন্ত বিস্তৃত সবুজ মাঠ দেখি তখন ভারী ভালো লাগে, মনটা না বলে কি যে এখানেই ট্রেনটা থেমে যাক, এখানে আমরা নেমে পড়ি, কিন্তু সেটা তো সম্ভব হয় না। অনেক সময়ই হয়তো অনেকে নেমে পড়তে পারেন, কিন্তু সকলের পক্ষে সেটা সম্ভব হয় না। কিন্তু সেই হারিয়ে যাওয়া মাঠের কথা বলতে গিয়ে যেটা মনে হচ্ছে যে যে মাঠে ঘাস নেই, আলো নেই, কাটা ঝোপে ভরা, আমরা বলি মাঠ আছে তো, কিন্তু যে মাঠে বল গড়ায় না সেই মাঠ শুধুই কি একটা ফাঁকা জমি নয়? খেলার মাঠ আর জমির মধ্যে তো বিস্তর তফাত, এই দায়টা কার কার? আসলে সভ্যতা এগোনোর সঙ্গে সঙ্গে মানুষের যত চাহিদা বেড়েছে, তাদের বাসস্থানের প্রয়োজন হয়েছে, তত জমি জায়গাগুলো সীমিত হয়ে গেছে। সেইখানেই তো মানুষের বসবাসযোগ্য রাস্তা তৈরি হয়েছে, থাকার জায়গা তৈরি হয়েছে, বাসস্থান তৈরি হয়েছে, তাই না? কিন্তু তা সত্ত্বেও ওই যে মাঠগুলো আমাদের মনের মধ্যে নাড়া দেয় এখনও, সেই মাঠকে রক্ষা করার দায়িত্ব তো আমাদেরও, তাই না? আমরা কি একবারও পাড়ার ক্লাবকে গিয়ে বলেছি যে মাঠটা বাঁচাও? একবারও বলেছি যে মাঠটা আমাদের ছোটবেলা দিয়েছে তাকে আমরা কি দিয়েছি? একটা বাউন্ডারি ওয়ালও কি দিতে পেরেছি? দিতে পেরেছি কি সবুজ ঘাসের গালিচা? তাহলে সব দায়িত্ব যদি আমরা অন্যের ঘাড়ে চাপিয়ে দিই, তাহলে তার কিছুটা দায়িত্ব তো আমাদের কাঁধেও আসে, তাই না? তো আসুন না আজ একটুখানি আশপাশটাকে চোখ মেলে দেখি, একটু ছোট বাচ্চাদের উপযোগী মাঠ যেখানে রয়েছে তাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, সেটাকে নিছক ময়লা ফেলার জায়গা হিসেবে নয়, সেটা একটু পরিষ্কার করে রাখা, একটু বয়স্ক মানুষদেরও সেখানে যাতে তারা বেড়াতে বেড়াতে মর্নিং ওয়াকে গিয়ে বা ইভিনিং ওয়াকে গিয়ে তারা একটু বসতে পারেন, বাচ্চারা যাতে খেলতে পারে, সেইটুকু অন্তত পরিষ্কার পরিচ্ছন্ন যদি আমরা রাখতে পারি, আমাদের নাগরিক জীবনের দায়িত্ব কিন্তু এটা, তাই না? সেখানটা ময়লা ফেলবো না, এটা যদি আজ আমরা ঠিক করি, এবং কাউকে আমরা ময়লা ফেলতে দেব না। আমরা যে এই যে গজিয়ে ওঠা ঘাসগুলো বড় হয়েছে, আমাদের আশপাশে যে সমস্ত মানুষজন আছেন যারা এই ধরনের কাজকর্ম করেন, আমরা সবাই মিলে কিছু টাকা পয়সা দিয়ে কি এই মাঠগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি না? ওই ঘাসগুলোকে একটুখানি শেপে রাখতে পারি না? তাহলে তো বাচ্চারা সেখানে গিয়ে খেলতে পারে, তাই না? মাটির সঙ্গে কানেকশনই নেই, মাটির সঙ্গে কোনো যোগাযোগই নেই তাদের, তাদের সবসময় আমরা একটা বন্ধ খাঁচার মধ্যে রেখে দিয়েছি। কেন হারালো ছেলেবেলা এভাবে?

স্কুল পেরিয়ে কলেজ, কলেজ পেরিয়ে কাজের আবর্তে আজ আমরা অনেকেই। কিন্তু আজ প্রভাত বিনায় কথা বলতে বলতে মন চলে গেল সেই ফেলে আসা মাঠে। চুকিতকিত, ভলিবল, ব্যাডমিন্টন, বুড়ি ছোঁয়া, গুলি ডান্ডা, কাবাডি, লুকাছুপি, আরও কত কত খেলা ছিল আমাদের ছোটবেলায়। আচ্ছা, সেই হারিয়ে যাওয়া সবুজ মাঠকে ফিরিয়ে আনা যায় না? এখনও যদি পাড়ার পাঁচটা ছেলেমেয়ে মিলে একটা মাঠ পরিষ্কার করে একটা বল নিয়ে নামে, দেখবেন কাল দশজন আসবে। মাঠ কখনো কাউকে ফেরায় না, জানেন তো। আপনি মাঠে যাওয়া বন্ধ করেছেন, মাঠ কিন্তু অপেক্ষা, আপনার জন্য অপেক্ষা করছে এখনও। আজকে শো শেষ করব একটা অনুরোধ নিয়ে। আজ সময় করে একবার আপনার বাড়ির কাছে সেই মাঠটার পাশ দিয়ে একটু হেঁটে যান না। যদি থাকে সময় পাঁচ মিনিট দাঁড়ান, যদি না থাকে ওই জায়গাটায় পাঁচ মিনিট একটু ভাবতে ভাবতে পেরিয়ে যান। মনে পড়বে আপনি কোথায় বড় হয়েছেন। আমি প্রভাত বিনা থেকে বিদায় তো নেব, কিন্তু কথা দিয়ে যাব, আমাদের মনের মাঠে একটা শো রয়েছে, তার নাম সুর মহল, সুরের মাঠ। অবশ্যই সেই মাঠে আমরা একটুক্ষণ ঘুরে বেড়াবো। 8:30 আপনার অপেক্ষা করব আজ আমাদের সুর মহলের স্পেশাল গেস্ট শুভঙ্কর ভাস্কর আসছেন কিছুক্ষণের মধ্যেই। আমি অপেক্ষা করব আপনাদের জন্য আজ সুরমহলের 200তম পর্বে। কেমন, সঙ্গে থাকবেন কিন্তু।

0: electoral rolls. Booth-level officers will remain present at designated polling booths to receive applications. People can submit Form 6 for new voter enrollment, Form 7 for objections or deletion of entries, and Form 8 for any corrections or updating of details in the electoral rolls. Addressing the media regarding the ongoing SIR process in the national capital, Delhi Chief Electoral Officer Ashok Kumar has clarified that electoral registration officers can consider documents other than those listed in the notice during hearings on the case-to-case basis.
1: अगर किसी के नाम में मिसमैच है या किसी को डीओबी में मिसमैच है तो उसके सामने भी ग्राउंड लिखा हुआ है कि उसको नोटिस क्यों आएगा.
2: Notices are being served to those who are unmapped. The notices are to address discrepancies. The list attached with the notices is not exhaustive and the voters can produce relevant documents. The EROs will consider these things on a case-to-case basis.
1: वो dispose होते जाएंगे उसी हिसाब से successive notices issue होते जाएंगे.
0: Akhil Bharatiya Vidyarthi Parishad ABVP has secured three major posts in the Delhi University Students Union or DUSU elections. ABVP's Yash Dabas won the post of president, while Riya Chavari secured victory for secretary and Lakshya Raj Singh for joint secretary. However, independent candidate Dipanshu Shaheen emerged victorious for the position of vice president. Defence Minister Rajnath Singh and Home Minister Amit Shah have congratulated ABVP for the success in the DUSU elections. Information and Broadcasting Minister Ashwini Vaishnav has cautioned that the semiconductor industry should be prepared for cyber attacks and any kind of disruption by countries that do not want India to move up the semiconductor value chain. Talking to a media house in New Delhi, Mr. Vaishnav said that India has to continuously be watchful of the potential geopolitical risks that will arise because it is now emerging as a country that can design and manufacture chips.
3: There are many challenges. It's a very difficult industry. Such a difficult industry requires lots and lots of efforts on every front. Both the industry and the government and the state governments, they have to work in tandem. We have to continuously be watchful of the potential geopolitical risks which will arise because India is now emerging as a country which can design and manufacture chips. Obviously, that will be seen as a threat by many other established players.
0: In international news, Iran has communicated its conditions to international mediators for restarting negotiation with United States. It has also warned that Tehran is prepared for a decisive war if Washington rejects its demands. Mohsen Rezai, Secretary of Iran's Supreme National Security Council, said Iran's conditions included an end to the war on all fronts, the release of frozen Iranian funds, and an end to the naval blockade. In a separate post on X, Rezai said that Iran has announced seven conditions for beginning negotiations with Washington and described Tehran's position as clear and unambiguous. The India Meteorological Department, IMD, has forecast heavy rainfall over coastal Andhra Pradesh, Karnataka, Kerala, Mahe, Tamil Nadu, Telangana, Andaman and Nicobar Islands today. The Met Department has predicted thunderstorms accompanied by lightning and gusty winds over Madhya Maharashtra, Orissa, Karnataka, Tamil Nadu, Puducherry and Karaikal till tomorrow. On to sports now. In chess Olympiad, Indian men's team defeated Spain 3-1 with world champion D. Gukesh leading the way with a clean victory over former world championship challenger Alexey Shirov in Samarkand yesterday. Meanwhile, R. Pragyananda was held to a draw by David Anton Guijarro, while Nihal Sarin also settled for a draw against James Santos Latasa. In the women's section, India recorded a 3-1 victory over Mongolia. B. Savita Shree continued her impressive run with a fourth consecutive win, defeating seasoned player Bakht Kuyag. The 20th Asian Games 2026 will see several Indian athletes begin their medal hunt across multiple disciplines today. In today's cricket event, Indian women team will face Bangladesh in the semi-final. The knockout match will start at 10:30 a.m. Indian time. And now for a look at today's newspapers, it's over to Renu Kataria.
4: Thank you, Saira. ABVP sweeps 3 of 4 DUSU seats and SUI rebel wins VP post, writes in the Tan Times. While the Sunday Tribune headlines, ABVP sweeps DUSU poll again, independence VP post win stuns rivals. FTA skilling incentives opening new employment avenues for youth, says Prime Minister, writes Sunday Pioneer. The Hindu also quotes the Prime Minister in its headline, developing nations wrongly blamed for emissions. The Sunday Statesman reports thoughts. Bengal bipolar drama. Mamta's Reginagar candidate does U-turn after pull-out decision. The Asian Age headlines. India rejects new US tariffs pressure. And finally, Sunday Pioneer writes, end of an era. 1965 war hero Cook passes away. The legendary Indian Air Force fighter pilot, Flight Lieutenant Alfred Cook, played a crucial role in defending Kalaikunda in the 1965 Indo-Pak War and was awarded the Veer Chakra for the classic dogfight. And with that, it's back to you, Saira.
0: Thanks, Renu. And now, before we end the bulletin, the headlines once again. Government makes Aadhaar biometric authentication mandatory for subsidized refills of LPG cylinders from 1st of next month. Rashtriya Sankalp Samaroh being organized at 1,067 locations across the country today as part of 100-week Nasha Mukt Yuva Abhiyan. Election Commission to hold special camps in all polling stations in Delhi today to assist citizens regarding inclusion and deletion of names in electoral rolls. IMD forecasts heavy rainfall in coastal Andhra, Telangana, Tamil Nadu, Kerala, Karnataka and Andaman Nicobar. And Indian men score resounding 3-1 victory over Spain at Chess Olympiad in Samarkand. Women's team beat Mongolia 3-1. And with that, we end the morning news. Have a great day.
5: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. সোনালি সকালে সোনালি দিনের গান, রবিবারের সুরমহলে আপনি শুনছেন সুরমহল, সুরমহল শুধুমাত্র 100.1 FM Gold-এ।
6: ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে আমরা চলে এসেছি আজকে আমাদের সুরমহলের 200তম পর্বে। আপনার আমার প্রিয় সুরমহল, সত্যি সত্যি একটা সময় ছিল আমরা ভাবতাম যে আমরা কত দূর যেতে পারবো আপনাকে সঙ্গে নিয়ে, কিন্তু আপনি সঙ্গে ছিলেন, ঠিক সেই কারণেই আমরা এতটা পথ পেরোতে পেরেছি আপনার সাপোর্টে, আপনার প্রশ্রয়ে, আপনার স্নেহচ্ছায়ায়। আর অবশ্যই অগণিত জ্ঞানীগুণী শিল্পী বন্ধু আমাদের এখানে এসেছেন, তাঁরা তাঁদের মেধায় মননে সবটা নিয়ে আমরা আজ এখানে। একটু অন্যরকম আবেগে ভাসছি আমি সংযুক্তা, আর আজ খুব প্রিয় একজন মানুষ, খুব প্রিয় বন্ধু, আমাদের সকলের খুব প্রিয় শিল্পী শুভঙ্কর, শুভঙ্কর ভাস্কর এসেছেন।
7: ওয়েলকাম তোমাকে, সকলকে, ওদিকেও যারা আছেন যাদের দেখা যাচ্ছে,
6: দেখা যাবে, তাদেরকেও দেখা যাবে,
7: দেখা যাবে। তবু নামগুলো বলে দিই,
6: হ্যাঁ অবশ্যই অবশ্যই,
7: পরিচিত নাম
6: সকলেই,
7: তবলায় প্রবীর চ্যাটার্জি,
6: হ্যাঁ বাপরে, প্রবীরদা থাকলেই আমার একটা অন্যরকম আনন্দ হয়,
7: কিবোর্ডে বিকাশ সাধুখা আর গিটারে যশোজিৎ বিশ্বাস, তো সবাইকেই মানে ওর ডাকনাম মাম, তো এই হিসেবেই আমরা সবাই চিনি,
6: সবাইকেই সুপ্রভাত জানাই। এবং আপনি যিনি এই মুহূর্তে রেডিও সেট টিউন করে রেখেছেন, অবশ্যই এফএম গোল্ডে কান পেতেছেন, তিনি তো রয়েছেন, তার সঙ্গে সঙ্গে রয়েছেন আপনি। হ্যাঁ, আমরা শুরু করে দিয়েছি আমাদের ফেসবুক লাইভ 3-3টে অফিসিয়াল পেজে, আকাশবাণী কলকাতা যেমন রয়েছে, 100.1 FM Gold কলকাতা আছে, আর তার সঙ্গে অবশ্যই রয়েছে 107 FM Rainbow। এই 3-3টে পেজে আমরা শুরু করে দিয়েছি লাইভ আপনাকে সঙ্গে নিয়ে, আপনি যেভাবে পারবেন আপনার মনের অনুভূতিটুকু জানিয়ে দেবেন, কোন পছন্দের গানটি এই মুহূর্তে শুনতে ইচ্ছে করছে সে কথা জানাবেন। আরও একটা অপশন দিয়ে দিই, 9903055992, 9903055992 এই নাম্বারটিতে অলরেডি অনেক অনেক SMS আসতে শুরু করেছে। যারা যারা বিভিন্নভাবে জেনে গেছেন যে শুভঙ্কর ভাস্কর আসছেন, তাদের পছন্দের গানের ডালি তারা তো উজাড় করে দেবেনই। এবার শুভঙ্কর শুরু করুক নিজের মতো করে, তারপরে আপনারা হাত ধরে টেনে টুনে নিয়ে যাবেন। আর যারা ভাবছেন টেলিফোন করবেন 2248808580, আপনাদের চেনা পরিচিত নাম্বার, আপনারা আসবেন, নতুন নতুন বন্ধুদের অবশ্যই আমরা চাই চাই চাই। আমরা শুরু করে দিই গানে গানে আজকের সুরেলা পথ চলা। বলো কি দিয়ে শুরু করবে, কিভাবে শুরু করবে, অনেক কিছু তো প্ল্যান হচ্ছিল আমি শুনছিলাম,
7: 200 বছরের না 200 পর্ব হলে তো কোথায় থাকতাম তুমি আমি,
6: সেই
7: 200তম পর্ব, তো তাতে FM গোল্ডের জন্যই একটা গান দিয়ে শুরু করি, সবার চেনা গান, আমাদের খুব প্রিয় মানুষের গান, চল দেখি।

0: সে সময়টা এমন একটা সময় ছিল যে সময় গানের সঙ্গে কথা এবং সুরের সঙ্গে গাওয়ার সঙ্গে এই যে নানা রকমের বাদ্যযন্ত্র আবহ যেগুলো সেগুলো মিলেমিশে কেমন একাকার হয়ে যেত না, মানে একাধারে একাকার। আর বাংলা গানের যে ওই যে সঙ্গে যে ঠেকাটা, প্রবীরদা থাকলে না এই মজাটা আমরা পাই পরিপূর্ণ মাত্রা। এবং অবশ্যই আজ বিকাশ রয়েছে এবং যশোদিৎ রয়েছে, সবাই মিলে
1: তবলা বাজান, তবলা সত্যি নিজের করে বাজান, সবাই তবলাটা তো নিজের মতো করে বাজায় না, তারা তো এই সব গান বাজাতেই ভালোবাসবেন এবং এই গানের সাথে তারা ওতপ্রোতভাবে আত্মিকভাবে তাদের শরীরে মননে রক্তে মিশে আছে তবলাটাকে যারা ভালোবাসেন। আমি বলছি না বিভিন্ন বাদ্যযন্ত্র যারা ভালোবাসেন, মানে এটাও একটু ওটাও একটু সেটাও একটু এই একটু একটুতে তাদের একটু ব্যথা আছে, কিন্তু সেই ব্যথাটা না বলে যারা সত্যি ওটাকে ভালোবাসেন তারা তাদের তো মননে শরীরে এটা মিশেই থাকে।
0: এবং শুধুমাত্র যারা বাজান তারা না, আমরা যারা একেবারেই সাধারণ শ্রোতা তাদের সঙ্গেও মিলেমিশে যায় এগুলো।
1: একদম।
0: কি বলছেন আপনি? নমস্কার।

0: সুপ্রভাত,
1: আমি আলমবাজার থেকে বলছি, সব্যসাচী বন্দ্যোপাধ্যায়।
0: সব্যসাচী বলো।
1: 23 বছর আগে যখন শ্রদ্ধেয় অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায় প্রকাশিত হয়েছিল উত্তরাধিকার অ্যালবাম এবং রবীন্দ্রনাথের গান কিভাবে সলিল চৌধুরীর গানকে প্রভাব বিস্তার করেছে নিয়ে উনি ক্যাসেটটা সাজিয়েছেন,
0: একেবারেই উত্তরাধিকার।
1: এবং হ্যাঁ, এবং শ্রীকান্ত আচার্যর কথার মালা এবং গানে অসাধারণ একটা অ্যালবাম হয়েছিল। আমি কেন উল্লেখ করলাম, কারণ সেই ক্যাসেটে কোরাস গানের একটা খুব বড় ভূমিকা ছিল এবং কোরাস গানে যিনি অন্যতম সহযোগী শিল্পী ছিলেন তিনি কিন্তু শুভঙ্কর ভাস্কর। এবং আমার মনে হয় যে এরকম একটা কাজের সঙ্গে জড়িয়ে থাকা তার নিশ্চয়ই সারা মানে আর কি একদম সঙ্গীতের যে মানে কেরিয়ার সেটার একটা মাইল ফলক
0: অবশ্যই।
1: আরেকটা হচ্ছে যে কোনো কোনো শিল্পী কোনো কোনো স্থানে যখন সঙ্গীত পরিবেশন করার জন্য তিনি সারা জীবন তপস্যা করেন, তেমনই একটি হচ্ছে রামকৃষ্ণ মিশন। এবং রামকৃষ্ণ মিশনে বেলুড় মঠে মহারাজদের সামনে এবং অগণিত ভক্তদের সামনে আমি শুভঙ্কর দার গান শুনেছি এবং তিনি যতই গানে বলুন না কেন তিনি অভাজন, তিনি কিন্তু আমাদের স্বজন এবং তার সেই গান শুনে আমাদের অনেকেরই চোখের অঞ্জন ধুয়ে গিয়েছিল। তো আজকে তো মানে অনেকদিন আমরা পেরিয়ে এসেছি, কম তো নয় এতগুলো এপিসোড,
0: সত্যি কথাই।
1: তো প্রথম থেকে এই সুরমহলের সঙ্গে ছিলাম
0: একবারই
1: এবং ভবিষ্যতেও থাকবো।
0: অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সঙ্গে থেকো, সঙ্গে থাকবেন আপনিও। আর 2248808585 এই নাম্বারে অবশ্যই আসতে পারেন টেলিফোনে। আর কে কি লিখেছেন একটুখানি ফেসবুকেও দেখবো আর হোয়াটসঅ্যাপেও দেখবো। বৃষ্টি স্নাত সুপ্রভাত, হ্যাঁ বাইরে গিয়ে একটু দেখে এসেছি টুক করে, বৃষ্টি পড়ছিল বেশ জোরে জম্পেশ করে, কিন্তু এখন জানি না কি অবস্থা। শরতের লাগছে দোলা এখন তো আসীন, খুশির ছোঁয়ায় মনটা এখন বড়ই উদাসীন। হঠাৎ কানে উঠল বেজে মিষ্টি কণ্ঠস্বর, হাস্য মুখে উঠছে গে মোদের প্রিয় শুভঙ্কর ভাস্কর। মিষ্টি গানে সুরে সুরে মা কি থাকতে পারে দূরে, মোদের দলে মা যাবে ভিড়ে আলো করে ঘর, মিষ্টি সুরে শুনবো মোরা গান পরপর। সংযুক্তাদি শিল্পী সহশিল্পী এবং আকাশবাণীর প্রত্যেক কলাকুশলীকে শারদ শুভেচ্ছা জানিয়েছেন শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে। আর ফেসবুক লাইভে একটু দেখে নিই, 100.1 FM গোল্ড কলকাতা পেজে জয়েন করেছেন নবকুমার কর্মকার, একেবারে লিখেছেন ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। হ্যাঁ অবশ্যই দীর্ঘ জীবন কামনা করেছেন, অনেক অনেক ধন্যবাদ। শ্যামসুন্দর দাস গুড মর্নিং জানি নিয়েছেন, শাশ্বত সুন্দর বেড়া লিখেছেন কি দেখলে তুমি আমাতে মান্নাদের গানটি একটু যদি শোনান। যাদবেন্দ্র পণ্ডা প্রত্যেক দিনের মতো জয়েন করেছেন, রিমো মুখার্জি রিট্টু জয়েন করেছেন। আচ্ছা বেশ, আমি আবার পরে আপনাদের নামগুলো এবং কমেন্টগুলো পড়বো, কিন্তু শুভঙ্কর ভাবছে এত কথা বলছে সংযুক্ত আমি গান কখন গাইব। তাহলে আমরা একটু গান শুনি আর আপনাদের জন্য টেলিফোনে অপেক্ষা করি।
2: কবিতাটি মানে যিনি লিখেছেন তাকে আমার সাধুবাদ, মানে
0: অবশ্যই
2: সুন্দর করে লিখেছেন,
0: খুব সুন্দর করে লিখেছেন, প্রত্যেক দিনই খুব সুন্দর করে লেখেন। অনেক ধন্যবাদ আপনাদের প্রত্যেকে, আপনারা আপনাদের পছন্দের গানের কথা, অনুভূতির কথা, সুরমহলকে নিয়ে পথ চলার কথা সবটাই বলতে পারেন, লিখতে পারেন, যে যেমনভাবে পারবেন। আর আমরা পরের গানের দিকে যাই।
2: না আমি ওইটার সাথে দুটো লাইন আমি একটু জুড়তে চাই।
0: আচ্ছা জুড়ে দাও,
2: জুড়ে দিই।
0: অবশ্যই,
2: যারা আছেন সুরমহলে আজকে বাদ্যযন্ত্রে, যারা আছেন সুরমহলে আজকে বাদ্যযন্ত্রে, তারা না থাকলে বাদ সাধ্য সুরের মন্ত্রে।
0: আহাহা, তালি তালি তালি, এইরকম মানে কথা শিল্পী হলেও আবার আমাদের চাপ আছে। চলো শুনি এরপর প্রবীরদা, যেন কি গানের কথা, অনেকগুলো গানের কথা প্রবীরদা বলছিলেন, তার মধ্যে একটা হবে নাকি কি জানি, দেখি
2: এটা কি ছিল যেন স্কেলটা আমাদের।

0: আমি কাকে ছেড়ে কার কথা বলবো বুঝতে পারছি না, তোমার গাওয়া নাকি প্রবীরদার বাজনা নাকি বিকাশ যশোদিৎ, কার কাকে ছেড়ে কার কথা বলি, অনবদ্য অনবদ্য। আর দেখো 58 সালের রচনা, আমি যদি খুব ভুল না করে থাকি তাহলে 58 সালের গান এবং এখনো কতটা কন্টেম্পোরারি, এই এই জায়গাগুলো না আমাকে চমৎকৃত করে।
1: চমৎকৃত করার মতো কিছু নেই, কারণ হচ্ছে আমার ধারণায় আমার অভিজ্ঞতায় যতটুকু বলে, যে ধরনের গান বাজনা আগে হতো তার থেকে যাওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে গান বাজনাটা, গানটা শুধু গান হিসেবে হতো না, ওটা একটা করে গান হতো এপিটার ওপি, ওই একটা গানের জন্য 6 মাস ধরে তারা রিহার্সাল দিত
0: একেবারেই এবং একসঙ্গে টিম।
1: আমার বাবাকেও দেখেছি আমি ছোটবেলায়, আমি বাবাকেও দেখেছি দিনের পর দিন সেতার নিয়ে, উনি গেছেন বিভাল স্যারের সাথে রিহার্সাল করছেন, গানের অডিও বেরোবে HMV থেকে এবং রোজ খালি বলছেন রিহার্সাল। তখন মনে মনে ভাবতাম যে মানে রিহার্সালটা এত হচ্ছে, তখন তো অনেকটাই ছোট, বুঝতাম না রিহার্সাল মানে হচ্ছে নিশ্চয়ই কিছু একটা। এখন বুঝতে পারি রিহার্সালের মাহাত্মটা কি,
0: ঠিক
1: ওই যে রিহার্সাল মহড়া বলতো আর কি, রোজ মহড়া, এই মহড়ার কারণটা কি, মানে গানটা না একটা জীবন পেত আর কি, মানে একটা প্রাণ প্রতিষ্ঠা হতো ওই 6 মাস ধরে, একটা প্রাণ প্রতিষ্ঠা হতো
0: একেবারেই,
1: ওই প্রাণ প্রতিষ্ঠা হতো বলেই আমাদেরও প্রাণে ওই গানগুলো প্রতিষ্ঠা প্রতিষ্ঠিতই হয়ে রয়েছে আর কি।
0: আপনি কি বলবেন? নমস্কার, কে আছেন সঙ্গে?
2: নমস্কার,
0: নমস্কার।
2: 2 অশ্বিনীর সুপ্রভাতে সুরমহলের 200তম পর্বে বেহালা থেকে
0: অনিমেষ দা, হ্যাঁ বলুন বলুন। নমস্কার,
2: অনুষ্ঠানটা অসাধারণ, আমি 2টি গানের অনুরোধ করছি, যদি সম্ভব হয় একটি শোনাবেন। একটি হচ্ছে ঝোড়ো হাওয়ার বেপরোয়া দোলা,
0: আরে বাবা,
2: আর একটি হচ্ছে এই তো সেদিন তুমি
0: আমারে বোঝালে। অসাধারণ 2টি গানের অনুরোধ করেছেন, অনেক অনেক ধন্যবাদ অনিমেষ দাও। প্রথম দিন থেকে রয়েছেন আমাদের সঙ্গে, আর রয়েছেন সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে, লিখেছেন শিল্পী শুভঙ্কর, আজ সুরমহলে তুলবে সুরের লহর, শিল্পীর পথ চেয়ে কেটে গেল কত অতন্দ্র প্রহর, শিল্পী ও শ্রোতার মাঝে সেতুবন্ধন সংযুক্তা করে রচনা, গুণমানে সুরমহলের হয় না রে ভাই কোনো তুলনা, অনেক অনেক ধন্যবাদ। এগুলো হচ্ছে ভালোবাসা, আর কিছুই না, আমি তো কিছুই পারি টারি না, একটু কথাই বলি। আর আপনারা এত সুন্দর করে লেখেন, এগিয়ে নিয়ে চলেছেন আপনারাই, আপনি না থাকলে সত্যি সত্যি সুরমহল 200তম পর্বে পৌঁছতো না। আর আর আরেকজনের কথা আমাকে বারবার করেই বলতে হবে, সে হচ্ছে আমাদের সৌরভ, Day 1 থেকে রয়েছে, এবং Day 1 থেকে ও না থাকলে না আমার কিরম নার্ভাস ফিল করি এখনও আমি, সৌরভকেও থ্যাংক ইউ বলবো অবশ্যই। আর আমাদের কন্ট্রোল রুমে দাদারা রয়েছেন, তারা সব কিছু সুন্দর করে ব্যালেন্স করে দেন, আর অ্যাবাভ অল আমাদের শুভায়ন স্যার আর পায়েল তো রয়েছে, সবাই মিলেই আসলে আমাদের এই বিশাল পরিবার এবং আপনিও তার অংশ। গত বৃহস্পতিবারও আমার মেসেজটা পড়ো নি, আমি জানি না আমার সাথেই কেন এমন হয়, যেদিন পোষ্য নিয়ে অনুষ্ঠান হয়েছিল সেদিন আমি রিমাইন্ডার দিয়েছিলাম। আচ্ছা, আমি সবাইকে 9টার আগে মেসেজ পাঠাই, আমি আকাশবাণীর একনিষ্ঠ শ্রোতা, কোন্নগর থেকে মানসী বৈদ্য। মানসী দি, আমি পড়েছিলাম আপনার মেসেজ গত সপ্তাহে নয় তার আগের সপ্তাহে, দেরিতে পৌঁছলে এবং এত এত মেসেজ আসে না, তার মধ্যে কোথাও একটা ভিড়ে হারিয়ে ফেলেছি, বিশ্বাস করুন। আমি কি করব, আমি তো কিছু, আমি একটা ছোট্টখাট্ট মানুষ, দেখতে একটু বড়সড়, কিন্তু আসলে আমি একেবারেই ছোট্টখাট্ট একজন মানুষ। তো রাগ করে অভিমান করে দূরে থাকবেন না, এইটুকুই চাইবো, এইটুকুই আবদার। চলো শুভঙ্কর, হাসি হাসি মুখে থাকলে হবে না, শুধু তো আমরা অনেক প্রচুর প্রচুর গান শুনবো তোমার কাছ থেকে, প্রায় 8:50-51 দিকে আমরা চলেছি। জয়দীপ রায় আমাদের ফেসবুক লাইভে জয়েন করে অনেক অনেক গানের কথা প্রত্যেক দিনই বলেন, চলে এসো বন্ধু হতে, এই গানটা না আমার সিগনেচার টিউন ছিল এক সময়, মানে সিক টিউন দিয়েই, অনুষ্ঠানের শোয়ের সিক টিউন দিয়েই আমি চলে এসো বন্ধু হতে গাই বাজাতাম, এখনও বাজাই অনেক সময় চান্স পেলেই। হ্যাঁ, তারপরে হচ্ছে না রে না শ্রাবণ আর নয়, হ্যাঁ আমরা সকলের মনের কথা এটা, শ্রাবণ আর আর বৃষ্টি নয়, বৃষ্টি চাই না, এবার আমরা একটু সাজগোজ করার জন্য প্রস্তুত হচ্ছি, ফিরিয়া যদি সে আসে। আচ্ছা, বাঘা যতীন থেকে জয়দীপ রায়, পিয়ালি ব্যানার্জি লিখেছেন অসাধারণ দাদা, ধন্যবাদ সংযুক্তা দিয়ে, অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা সবাইকে, আর এভাবেই সঙ্গে থাকুন আমাদের, আমরা পরের গান শুনব।
1: চলো আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কতকাল আমি

0: প্রত্যেকটা গানের পরেই আমার মনে হচ্ছে আমি একটুক্ষণ চুপ করে বসে থাকি গানটার কাছে, কিন্তু সেটা তো সম্ভব না, কারণ আপনার সঙ্গে আমাকে কথা বলতে হবে। নমস্কার, কে আছেন সঙ্গে টেলিফোনে? বলুন বলুন।
1: বৃষ্টি ভেজা সকালে গান শুনতে এবং দাদা ভাই খুব ভালো লাগছে, খুব ভালো গান গাইছে, আমার কোনো অনুরোধ নাই। সব
0: অনেক অনেক ধন্যবাদ, সঙ্গে থাকবেন এভাবেই। আগমনীর গান বাজে আজই হৃদয় মন্দিরেতে, এই মন্দির ভরে দিলাম প্রাণের অঞ্জলিতে, সুরের আরাধনায় আজ প্রাণের প্রদীপ জ্বলে, শিউলিরা ফুটলো মনে আজই দলে দলে, আচ্ছা দলে দলে বলতে যাচ্ছিলাম, প্রাণের এই ধূপের সুবাসে, প্রাণের এই ধূপের সুবাসে সুরভি ছড়ায় মনে, শিউলি সুবাস ছড়িয়ে পড়ে এই হৃদয় কোণে। পায়েল ব্যানার্জি এখনকার সময়টাকে ধরে নিয়ে বেলঘড়িয়া থেকে সুন্দর করে লিখেছেন, আপনিও লিখতে পারেন আপনার মনের কথা 9903055992 এই নাম্বারে। আর আমি দেখি ফেসবুক লাইভে শিবানী ভট্টাচার্য লিখেছেন খুব সুন্দর, জয়দীপ রায়, তিলক পাল, বিশ্বজিৎ মুন্ডারি, সুপ্রভাত দিদিভাই, সুরমহল আমার প্রাণের প্রিয়। আচ্ছা, আগমনী শুনতে চাইছেন নবকুমার কর্মকার, শঙ্করচন্দ্র দে, সুজয় নাথ লিখেছেন দিদিভাই নমস্কার, খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে আর গানগুলো খুব ভালো লাগছে, সবাই ভালো থাকুন দিদিভাই দাদাভাই সবাইকে বলছি। অবশ্যই ভালো থাকতে হবে, আর এমন চমৎকার সমস্ত গান সঙ্গে থাকলে ভালো না থেকে যাব কোথায়, আর আপনি অবশ্যই থাকবেন সঙ্গে। ওদিকে কিন্তু আমার কথার ফাঁকে সি শার্প, এফ শার্প ইত্যাদি চলছে, এবার কোন শার্প দেখি একটু আমরা কতটা শার্প।

0: এমন সব গান শোনাচ্ছ না শুভঙ্কর, সত্যি সত্যি মনটা কোথায় যেন একটা হারিয়ে যাচ্ছে, কিন্তু তাকে আবার টেনে হিঁচড়ে নিয়ে আসছো আবার সুরের মাধ্যমে। এই মুহূর্তে কে রয়েছেন টেলিফোনে তার সঙ্গে কথা বলবো? নমস্কার,
1: সংযুক্ত বোন সুপ্রভাত, নিউ টাউন রাজারহাট থেকে
0: বলুন।
1: আজকের দিনে ফোন পাওয়া মানে লটারি পাওয়া, দুশোতম পর্বে একদম সিলেকশন অসাধারণ। শুভঙ্কর ভাস্কর আমাদের সকলের ভীষণ ভীষণ শ্রদ্ধা স্নেহের, আর শুভঙ্কর ভাস্কর হতে পারবে না যদি না প্রবীর যশোজি তার বিকাশ থাকে পাশে, অসাধারণ সংযোগ। আমি কয়েকটা গানে অনুরোধ রাখি, ভালোবাসার রাজপ্রাসাদে অবশ্যই সব মান্নাবাবু, আর পুজো আসছে সে আমার ছোট বোন, আর মায়ের মন্দিরে বসতে দিও একটুখানি, ওই যে গানটা
0: আমায় একটু জায়গা দাও। আচ্ছা বেশ,
1: ভালো থেকো।
0: হ্যাঁ অবশ্যই ভালো থাকতে হবে সবাই মিলে। সুপ্রভাত দিদি ভাই, আমি হাওড়া থেকে স্নেহাশিস সামন্ত, অনুষ্ঠান অসাধারণ হচ্ছে, শিল্পী শুভঙ্কর ভাস্কর মহাশয় আমার অত্যন্ত প্রিয় একজন শিল্পী। আচ্ছা, সুরমহলে 200তম পর্বে অনেক অনেক শুভেচ্ছা জানিয়েছেন। আর কে কি লিখেছেন দেখি, FM গোল্ডে মহালয়া শোনানো হবে? হ্যাঁ অবশ্যই শোনানো হবে, কেন মহালয়া না, মহিষাসুর মর্দিনী অবশ্যই শোনানো হবে। কখন কখন কোন কোথায় কি সবটাই আপনারা জানতে পারবেন, আমরাই বলে দেবো আপনাদের, একটুখানি কান পেতে রাখবেন রেডিওতে। শুভ সকাল সমস্ত বন্ধুকে, চলে এসো বন্ধু হতে, শর্মিষ্ঠা মুখার্জি সাঁকড়াইল হাওড়া থেকে লিখেছেন। আর আর আর এবার একটু ফেসবুক লাইভে দেখি, আমি আকাশবাণী কলকাতা পেজে এবং 107 FM রেনবো পেজে চোখ রেখেছিলাম, আমি একটু উঁকি দিয়ে এসেছি, সেখানে সব এই মানুষগুলোই আবার জয়েন করেছেন, আর নতুন কোনো বন্ধুকে সেখানে পাইনি, তাই আবার ফিরে এলাম 100.1 FM গোল্ডে। কাকলি সাহা লিখেছেন, শুভঙ্কর ভাস্কর মানেই পরিণত সঙ্গীত, সকল শিল্পীর প্রতি শ্রদ্ধা গভীরভাবে। তিলক পাল জয়েন করেছেন, গান আমার প্রাণ প্রোফাইল থেকে কে লিখেছেন জানি না কিন্তু গুড মর্নিং জানিয়েছেন। মনীষা মুখার্জি লিখেছেন, সুরের মূর্ছনায় সকাল উঠেছে ভোরে, বাইরে বৃষ্টি মনকে উদাস করে, শুধু একটি কথাই বলতে ইচ্ছা করে, আহা আহা আহা। আচ্ছা চলো, অনেক কিছু ভালো ভালো কথাবার্তা আমরা শুনে ফেলেছি, আর দায়িত্ব আরও বেড়ে যায় যখন আপনারা এত ভালো ভালো বলেন না, তখন আরও বেশি দায়িত্ব বেড়ে যায় আমাদের যে আরও ভালো করতে হবে, আরও ভালো করতে হবে। আসলে ভালোর তো কোনো শেষ নেই, আকাশ আমাদের সীমানা। চলো পরের গান শুনি।
2: আমার এই খাতার একটা ব্যাপার আছে,
0: আমি দেখছি কত কত পুরনো খাতা,
2: এটার বয়স তাও বছর 30-35 হবে,
0: দেখো আমাদের সঙ্গে সঙ্গে চলছে,
2: তার আগের গুলো আছে সেগুলো আর বার করিনি, মানে সেগুলো আনিনি।
0: ওই যে আরো দুটো ওখানে দেখতে পাচ্ছি পুরনো পুরনো খাতা।
2: চলো আবার একটা গান ওই পাশাপাশি বের হলো, ওটাই যাই মাথায় এলো, বিবাল স্যারের কথা বলছিলাম, বিবাল স্যারের জিত কথা বলছিলাম, তো ওনারই সুর, মিন্টু ঘোষের লেখা, মিন্টু ঘোষের লেখা, তো গানটা শুনলে তো বুঝতেই পারবে। চলো

0: গান তো আমি শুনছি, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমি মাঝে মাঝে এই প্রবীরদাকে সবসময় এরকম দেখি, যখনই তখনই দুটো তবলা বায়াতে যে কি কি উনি পারেন আমি জানি না, মানে তোমরা আরও বেশি ভালো বলতে পারবে, আমি না অবাক হয়ে যাই। কিবোর্ডে যেমন প্রচুর বাদ্যযন্ত্রের সমাহার, হ্যাঁ সেরকমই তবলাটাকেও কতভাবে যে ব্যবহার করা যায় সেটা আমি দেখছি।
1: কিন্তু তুমি কি এটা এটা বুঝতে পারছো না, যেহেতু আমাদের মানে আন্তরিক মিলবন্ধনটা এমন সুন্দর, যারা উপরে আছেন তারা প্রচুর মনে মনে আমাকে গালমন্দ করছেন আর কি, কারণ আমি কোনোবারই কোনো প্রোগ্রামে কোনো লিস্টের গান মেলে না, ওদের একটা লিস্ট দিয়ে আর অন্য একটা গান হয়, ওরা ভেতরে ভেতরে চিরবির করে, কিন্তু কিছু করার উপায় নেই,
0: কিন্তু বাজিয়েও যাচ্ছে, ওরা কিন্তু বাজিয়েও যাচ্ছে। এইটা হচ্ছে তুমি যেটা বললে, যে আমি যেটা বললাম টিউনিং,
1: একদম
0: এই যে টিউনিং মেলাতে একজন এসেছেন টেলিফোনে, নমস্কার, কে আছেন? শুভ সকাল।
2: আমি বর্ধমান থেকে
0: রূপ সুন্দর, হ্যাঁ
2: বলছিলাম, আজকে 200 বছর,
0: 200 বছর না 200তম, 200 বছর বাঁচবো কি করে বলুন, বাঁচলে ভারী ভালো হতো, আরো কত গান শুনতে পারতাম।
2: হ্যাঁ 200তম এই অনুষ্ঠান হচ্ছে, খুব ভালো লাগছে, আমি প্রথম থেকেই,
0: হ্যাঁ একেবারেই প্রথম দিন থেকেই আছেন।

0: অনেক ধন্যবাদ, এভাবেই সঙ্গে থাকবেন। বৃষ্টি ভেজা শুভ সকাল মিষ্টি কণ্ঠী সংযুক্তা দিদি ভাই, শিল্পী শুভঙ্কর দাদা ভাই এবং সকল সহশিল্পী বৃন্দ, আমি উৎপল মুখার্জি পুনে থেকে সুরমহলে কান পেতে রয়েছি। সুন্দর সুন্দর গান উপভোগ করে মন ভালো হয়ে যাচ্ছে, আলাদা করে কোনো গানের অনুরোধ নেই। সংযুক্তা ও সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, অসাধারণ অনুষ্ঠান হচ্ছে। শুভঙ্কর ভাস্কর মহাশয়ের কণ্ঠে মান্নাদের গাওয়া শুধু একদিন ভালোবাসা মৃত্যু যে তারপর গানটি শোনার ইচ্ছে রইল। পাশাপাশি জলি মুখার্জির সুরে শ্রদ্ধেয় মুকুল দত্তের লেখা আবার আসবো ফিরে গানটি হলে জমে যেত। স্নেহাশীষ সামন্ত হাওড়া দাসনগর থেকে। আচ্ছা, অনিরিনা দি লিখেছেন, অনিরিনা ঘোষ বেহালা থেকে, সুন্দর সকাল সংযুক্তা, খুব ভালো অনুষ্ঠান হচ্ছে, তোমার মিষ্টি গলার সঞ্চালনা আর তোমার সহযোগী সকল বন্ধুদের উষ্ণ অভিবাদন। শুভঙ্কর ভাস্করের গানে মন ভরে যাচ্ছে, গলায় কি দরদ আহা, ওনার পছন্দমত গান গেয়ে চলুন, উনি আমাদের সকাল আরও আনন্দময় করে তুলুন। এটা কি দারুণ ব্যাপার, মানে একজনকে পুরোপুরি তাঁর ওপরে ছেড়ে দেওয়া, শিল্পীর ওপরে ছেড়ে দেওয়া এবং আমাদের সকাল তাঁর গানে গানে আরও আনন্দময় হয়ে উঠছে, এর থেকে বড় প্রাপ্তি একজন শিল্পীর কাছে আর কিছুই হতে পারে না। চল, আর আপনাদেরকে পাওয়া সেটাও আমাদের কাছে পরম প্রাপ্তি। আজ 200তম পর্বে আমরা সুরমহলকে নিয়ে সঙ্গে রয়েছি আপনাদের, এবং আপনারা অনেকেই রয়েছেন যারা একেবারে প্রথম পর্ব থেকে সঙ্গে রয়েছেন, আপনাদের প্রত্যেককে আভূমি প্রণাম আমার, কৃতজ্ঞতা অনেক, বড়দের অবশ্যই অনেক প্রণাম এবং ছোটদের ভালোবাসা। আর পরের গান আপনাদের সকলের জন্য।
1: এই যে 200তম পর্ব, এই পর্বের জন্য ভেবে আবার একটা গান, শুরুতে একটা গিয়েছিলে,
0: হ্যাঁ,
1: এবার একটা আমার গান গাই। যে গানটা সুর করেছে টুনাই দেবাশিস গাঙ্গুলী, লিখেছে হচ্ছে আমাদের রাজীব। রাজীব আমার খুব প্রিয় মানুষ, আমাদের সবারই খুব প্রিয় মানুষ।

0: কি অসামান্য লেখা, কি অসামান্য সুর করে না এই টুনাই, সত্যি আমাদের অত্যন্ত প্রিয় এই সময়ের, মানে খুবই খুবই গুণী এবং নিজেকে একটু আড়ালে রাখতেই ভালোবাসে। অনেক সময় ওর সঙ্গে কথা হয় বিভিন্ন সময়, সত্যি সত্যি। আর আমার না আরও একটা কথা, গানের কথার মধ্যে থেকে যখন মন দিচ্ছিলাম গানের কথায়, তখন একটা হঠাৎ করেই দেখলাম সহজ পাঠ প্রোফাইল থেকে একজন লিখেছেন যে দাদা শুধু গান নয় ক্যারামও খুব ভালো খেলেন। হ্যাঁ, দেখা হলো আবার, মানে তোমার আমার দেখা হলে কী কী গল্প হয়, তার মধ্যে খাওয়া একটা বিশাল ভূমিকা রয়েছে, আবার আমি ক্যারামের কথাও শুনলাম, এটা একটা দারুণ ব্যাপার। আচ্ছা, সহজ পাঠের প্রোফাইল থেকে কে লিখেছেন সেটা কিন্তু জানাননি, একটু জানাবেন তাহলে খুব ভালো লাগবে। পূর্ণা ঘোষ লিখেছেন, সুরমহলে সুন্দর অনুষ্ঠান শুনছি, সুবক্তা সং বাবার কি কী সব বলেন আপনারা, বিশিষ্ট শিল্পী শুভঙ্কর ভাস্কর এবং সকল সহযোগীদের অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ, খুব সুন্দর গান শুনছি। কাজল রেখা মণ্ডল জয়েন করেছেন, লিখেছেন কি অপূর্ব, শাশ্বত সুন্দর বেড়া লিখেছেন, ফেলে আসা কি মায়া যে টানে এই গানটা যদি হয়। দেখা যাক কোন কোন গান হবে, এরপরে কোন গানটা নিয়ে অপেক্ষা করছো বলো।
1: ফ্ল্যাট মাইনরটা দেখি।

0: একটু ফোন দেখে নেব নাকি? নমস্কার নমস্কার
1: নমস্কার
0: নমস্কার,
1: আমি এশিয়ান ব্যানার্জি রোড থেকে নীলাঞ্জন দেবমান্না বলছি।
0: বলুন বলুন।
1: হ্যাঁ, আপনার তো উপস্থাপনা অসাধারণ, এবং শুভঙ্কর দা যে গান শোনাচ্ছে আমাদের খুব পুরনো দিনে আমরা যেন ফিরে
0: যাচ্ছি।
1: এবং ওনার কাছে আমি অনুরোধ করবো, যদি উনি হেমন্ত মুখোপাধ্যায়ের একটা গান শুধু ভালোবাসা দিয়ে বলে যাও তুমি আমারে বিশেষ ভালো, এই গানটা যদি আমাদের শোনান তো খুব ভালো লাগবে, এবং আমাদের একটা অন্যরকম মহল তৈরি হয়েছে।
0: একেবারেই তাই,
1: সকলে ভালো থাকবেন, এবং কলা কুশলী যারা বাদ্যযন্ত্র বাজাচ্ছেন তাদের বাদ্যযন্ত্র অসাধারণ লাগছে।
0: সত্যি সত্যি
1: সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি,
0: অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আপনিও টেলিফোনে আসবেন 2248808585 এই নাম্বারে। আর দেখি কে কি লিখেছেন। সঙ্গীতা খান জয়েন করেছেন আমাদের ডায়মন্ড সিটি ওয়েস্ট বকুলতলা বেহালা কলকাতা 61 থেকে, কিন্তু কিছু লেখেননি, কি বলতে চাইছেন সেটাও যদি জানান তাহলে খুব ভালো লাগবে। FM ছাড়া, আচ্ছা আচ্ছা, এরপরে একজন ছবি পাঠিয়েছেন, আমার পিকচার মেসেজ আমি কিন্তু খুলবো না এবং টেলিফোনও ধরবো না 9903055992 এই নাম্বারে। অবশ্যই টেলিফোন করতে হলে 2248808585 এই নাম্বারটি রয়েছে আপনার অপেক্ষায়। চলো, আমরা সবাই রেডি তো? চলো প্রবীদা রেডি, চলো
2: এবার আমাদের সবার জন্য,
0: আমাদের সবার জন্য,
2: কারণ এই এই ভালোবাসা ছাড়া তো পৃথিবীতে থাকাই যায় না।
0: একেবারেই
2: তো

সব গান, কি সব গান, আর কি অনবদ্য। মানে তুমি তোমার গাওয়া নিয়ে কিছু বলবোই না, কিন্তু তার সঙ্গে এই যে সাত সঙ্গত, সেটা মানে এরকম না হলে না গানগুলো আমাদের এত হৃদয় স্পর্শী হয় না। বিকাশ, যশোদিৎ এবং অবশ্যই প্রবীর দা, সবাই মিলে একটু জোরে হাততালি বাজান এদের জন্য। নমস্কার, কে আছেন টেলিফোনে? নমস্কার, না টেলিফোনে কেউ একজন এসেছিলেন, অনেকক্ষণ অপেক্ষা করিয়েছি বলে সম্ভবত চলে গিয়েছেন, কিন্তু আবারও অনুরোধ করবো, হ্যাঁ অভিমান করে অভিমানে চলে যাও না, একটু গিয়ে

0: রেডিও তো তাহলে অভিমান যদি ভাঙতে পারে। আচ্ছা, বাবুনি বাচ্চু ব্যানার্জি আমাদের ফেসবুক লাইভে জয়েন করেছেন, লিখেছেন 200তম পর্ব স্বপ্ন পূরণের সুরমহলে আজ এই বিশেষ দিনে আমার স্বপ্ন কিনতে পারে এই গানটির আবদার রইল। সকলকে আগামী শুভেচ্ছা ও শুভকামনা সহ বাবুনি বাচ্চু ব্যানার্জি, শ্রীরামপুর হুগলি থেকে। গান আমার প্রাণ অনুষ্ঠানের অন্যান্য সকল কলাকুশলীদের জন্য অসংখ্য শুভকামনা জানিয়েছেন। কে জানিয়েছেন? গান আমার প্রাণ প্রোফাইল থেকে গোপা মজুমদার। আচ্ছা, বাসুদেব মণ্ডল লিখেছেন, অপূর্ব, অরুন্ধতী দত্ত জয়েন করেছেন, কাজলরেখা মণ্ডল, সুমনা চক্রবর্তী, সকালটা সুন্দর হয়ে গেল। আচ্ছা, মনিকা মুখার্জি জনাই থেকে জয়েন করেছেন, রুচিরা বন্দ্যোপাধ্যায় জয়েন করেছেন, অসাধারণ লিখেছেন, জয়দীপ রায়, শাশ্বত সুন্দর বেরা, কুমার শঙ্কর বারুই, সকলকে 200তম পর্বে শুভেচ্ছা জানিয়েছেন। সাগর কোথায়? জোড়ামন্দি সাগর, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। আচ্ছা, গঙ্গাসাগর থেকেই শুনছেন, অনেক ধন্যবাদ। চলো পরের গান শুনি আমরা, কারণ সাড়ে নটা যেই বেজে যায় না, তখন আমার মনে হয় আমি কথা কম কম বলি আর গান বেশি বেশি শুনি, কারণ অনেক মানুষ অপেক্ষাও করেন আমাদের যখন তার নামটি পড়া হবে, তার অনুরোধের গানটি শোনানো হবে। দেখা যাক, মিলে যাবে, সুরে সুরে এক হয়ে যাব আমরা।
1: এটা রামপ্রসাদ দিগায় বুঝলে, অনেকক্ষণ থেকে সবাই আগমনী আগমনী করছেন, মায়ের মাকে ডাকতে চাইছেন।

0: আমি বেশি করে ভাবছিলাম প্রবীরদার বাজনাটা আমার কি ভালো লাগছে শুনতে, আপনি কি বলবেন বলুন তো। নমস্কার, আমি কি একটু বাড়িয়ে বলছি?
1: সংযুক্তা দি, শুভ সকাল।
0: বলুন।
1: আর এই রবিবারের সুরমহল মানে আমাদের কাছে একটা ভালো থাকার একটা অক্সিজেন সিলিন্ডার।
0: তাহলে
1: একদম। আর একটু শুভঙ্কর, শুভঙ্কর নমস্কার।
2: নমস্কার, নমস্কার, বলুন।
1: পরপর প্রতিটি গান মন ছুঁয়ে যাচ্ছে। ভুলে থাকা ছিল ভালো, তোকে আমি স্বপ্নে দেখি, এগুলো তো আপনার গান।
2: ঠিক ঠিক ঠিক।
1: ছাড়া ও অনেক আশায় তোমার ছবি, অনেক আশায় নীরবতায়, যদি একটু ছোট করে শোনান খুব খুশি হব।
0: এই তোকে আমি স্বপ্ন দেখি যে আমারও অসম্ভব প্রিয় গান। আমি যে মানে এতবার শুনি গানটা, আমার প্রত্যেক দিনই মনে হয় একবার করে শুনি গানটা। আচ্ছা সুপ্রভাত, খুব ভালো লাগছে, সুন্দর অনুষ্ঠান হচ্ছে, পুজো আসছে, এই সময় যদি সম্ভব হয় এক এককে এক গানটি যদি শোনান খুব ভালো লাগবে। বিজন মণ্ডল লিখেছেন বিবেকানন্দ পার্ক বাঁশদ্রোণী কলকাতা 70 থেকে। আর কে কি লিখেছেন একটু চটপট করে, অন্তত নামগুলো না পড়ে নিলেই নয়। সুমিতা হোর লিখেছেন কলকাতা 33 থেকে, খুব ভালো লাগছে অনুষ্ঠান, ভালো থাকবেন আপনিও। হাওড়া জগাছা থেকে লিখেছেন, শুভেচ্ছা জানিয়েছেন কে, পূর্ণা ঘোষ লিখেছেন বারোয়ারি তলা থেকে। প্রভাত বিনয়, তোমার সুন্দর পরিচালনা এবং বক্তব্যের জন্য আন্তরিক অভিনন্দন। সুরমহলের 200তম পর্বে তোমাদের সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। শুভঙ্কর ভাস্কর এবং সহশিল্পীদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। খুব সুন্দর গান শুনছি, অনেক ধন্যবাদ। আচ্ছা সুকেন্দু ঘোষ গুরুপল্লী থেকে কি লিখেছেন, শুভ সকাল বোন, ফুল দিয়ে সুরমহলকে শুভেচ্ছা জানিয়েছি, সাথে লেখাটাও, আর নতুন করে লেখার সময় নেই। আচ্ছা আমারটাই কি বলা হলো না? আচ্ছা হ্যাঁ, অনেকক্ষণ আগে পেয়েছি, কিন্তু না এত মেসেজ আসছে যে আমি সত্যি সত্যি হারিয়ে ফেলেছি। কি সুন্দর ফুল তুলে নিজে সাজিয়ে গুছিয়ে সেটা ছবি তুলে পাঠিয়েছেন, অনেক অনেক অনেক ধন্যবাদ। শুভঙ্করের শুভ ধার করে ইচ্ছেটা শ্রোতাদের ভাই, 200 পার হয়ে গতিতে থাকার শুভেচ্ছা জানিয়ে যাই। সুকেন্দু ঘোষ গুরুপল্লী শান্তিনিকেতন থেকে, ফুল ফুটিয়ে বুকে ধরে রাখে গাছের পাতা, পারে না তবুও তারা হয় থাকে যে ঝরানোরও খাতা। শিউলি কুড়িয়ে টগর নিয়ে পাগলের এক কাজ, ইচ্ছে হলো তাদের নিয়ে রচিব ফুল সাজ। আচ্ছা ঝরে গিয়েও দেখি ওদের সাদা মুখের হাসি, তাই তো আমি মানুষ এক ওদের ভালোবাসি। ওদের মুখের সাদা হাসিতে নেই ভেজাল কাদা, আমরা মানুষ থাকি আঁকড়ে ভুলগুলো গাদা গাদা। শুভঙ্করের শুনছি গান আজ, ভালো থেকো প্রিয় ভাই, তোমার শিল্পে থাকো মগ্ন, এছাড়া বলার কিছুই নাই। সংযুক্তা এক প্রবাহিনী ধারা কিংবা উচ্ছল এক নদী, ওরে বাবা, ক্ষমা কিও করে দিও তোমরা ভুল যদি বলে থাকি, ভুল বলে থাকি যদি। আমি এক নগণ্য শ্রোতা, অনেকটা পাগলের মতো সাহস নিয়ে বলি আজ, শ্রোতারাও আমার মতো। বাদ্যযন্ত্র কারিগরিতে যারা থাকেন নিভৃতে আড়ালে, ওদের জন্য থাকলো বুক, নেব জড়িয়ে হাতটা বাড়ালে। শরৎ আজ বিকশিত যেন, এখানে রোদ করছে ঝলমল, দাও দেবী এসে আনন্দ সুখ যেমনটি দেয় সুরমহল। অসাধারণ, অসাধারণ করে লিখেছেন, আর কি সুন্দর ছবি তুলে পাঠিয়েছেন, সাজিয়ে গুছিয়ে এত সুন্দর সাদা ফুল কুড়িয়ে জড়ো করে সেগুলোকে আবার সুন্দর করে সাজিয়ে তারপর ছবি তুলে পাঠিয়েছেন, এই আনন্দ আমি কোথায় রাখি। অনেক অনেক অনেক অনেক ধন্যবাদ। এভাবে সঙ্গে থাকবেন আপনারা প্রত্যেক দিন, প্রত্যেক দিন যতদিন আমরা থাকবো, সুরমহল থাকবে, FM গোল্ড থাকবে, আপনারা এভাবেই সঙ্গে থাকবেন। আর থাকবে গান, মনের মতো গান। এবার কোন গান শুভঙ্কর?
2: ওই তোমার প্রিয় গানটা।
0: আচ্ছা আমার প্রিয় গানটা, কি ভালো কি ভালো।

সত্যি কি কি যে ভালো লাগে না আমার এই গানটা। অনেকে অনেক কিছু লিখছেন জানো তো, কিন্তু এত সময় কম এবং প্রত্যেকে ভাবছেন যদি আরেকবার আমার নামটা বলা হয়, সেটা তো সবসময় সম্ভব হয় না। এত এত মানুষ আমাদের ফেসবুক লাইভেও জয়েন করেছেন। আচ্ছা, সোমনাথ খাঁ এবং ওঙ্কার নাথ লিখেছেন 200তম পর্বের উদযাপনে হাওড়া ময়দান থেকে সুরমহলের সুরমহল এবং আকাশবাণীর শতবর্ষ কলকাতা বেতারের শতবর্ষে অভিনন্দন জানিয়েছেন। আকাশবাণী শতবর্ষে সুরের শতদল, দ্বিশত পর্বে আলো ছড়ায় প্রাণের সুরমহল। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ এভাবে থাকার জন্য সঙ্গে। আর কি, মনিকা মুখার্জি লিখেছেন অসাধারণ অসাধারণ, সারাদিনের মনের খিদে মিটে গেল। অমিতাভ হোর কি লিখেছেন, শুভঙ্কর এক্সেলেন্ট পারফরমেন্স তোমার, গলফ গার্ডেন কলকাতা 33 থেকে। শ্যামাসঙ্গীত হবে না লিখেছেন জয়দীপ রায়, হ্যাঁ রামপ্রসাদী হলো, নিশ্চয়ই শুনেছেন। অর্ণব বোস লিখে জয়েন করেছেন, কাজল রেখা মণ্ডল, জয়দীপ রায়, তিলক পাল, মিতা সাহা, আমি আমার হতে বলছি, এই এই গানটা না হলে হবে না শুভঙ্কর, আমি আমার হতে বলছি, আমাদের সকলের অসম্ভব প্রিয় গান। দেখা যাক কি হয় এবার, কি হয়।

0: আমি যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে বার্তা ব্রেক। কে রয়েছেন টেলিফোনে? নমস্কার।
1: নমস্কার।
0: নমস্কার,
1: আমি শুভ্রা ভট্টাচার্য বাজরনি।
0: বলুন বলুন।
1: আমি শুভঙ্কর দার কাছে একটু ডিরেক্ট মানে একটা গানের অনুরোধ করছি। শুভঙ্কর দা,
2: হ্যাঁ নমস্কার।
1: হ্যাঁ, মান্নাদের কণ্ঠে বা যে কোনো শিল্পীর কণ্ঠে ত্রিনয়নী দুর্গা মাত্র রূপের সীমা পাই না গানটা হবে, যদি হয় খুব ভালো হয়, আর না হলে আপনি আপনার পছন্দের যে গানগুলো করছেন সত্যি অসাধারণ, আমি শুনছি শুরু থেকেই, এখন ফোনটা পেয়ে ভীষণ আনন্দ হলো। আর সংযুক্তাদি তুমি না থাকলে তো একদম কি বলবো ভালো লাগে না।
0: না না, আমি মোটামুটি আছি আর কি, যতদিন আছি ততদিন আছি, তারপর আপনাদের ভালোবাসার টানে বারবার করে ফিরে ফিরে তো আমাকে আসতেই হবে।
2: সংযুক্তকে আমি একটা দায়িত্ব দিয়েছি, যা যা গান রিকোয়েস্ট হচ্ছে যে গানগুলো
0: সেগুলো খাতায়, হ্যাঁ
2: সময় লাগবে আর কি, সেগুলো তো আমি কিছু কিছু গান পেয়ে যাচ্ছি বলে গিয়ে ফেলছি, কিছু কিছু গান পাচ্ছি না,
0: সেগুলো পরের বার,
2: সেগুলো পরের বার, এবং তুমি অবশ্যই
0: মনে করিয়ে দেবো, একেবারে একেবারে অবশ্যই। আচ্ছা, এরপরে রঞ্জনা মজুমদার বেলুড় থেকে কি লিখেছেন দেখি। সুপ্রভাত, সংযুক্তাদি বলেই সম্বোধন করলাম, ছোট বা বড় যাই হয়ে থাকো। শুভঙ্কর দাকে অনেক ধন্যবাদ, সুরমহলের সুরে ভরিয়ে দিলেন রবিবারের সকাল। 200তম অনুষ্ঠানে রইল শুভেচ্ছা, নিজের মানুষদের হারিয়ে ফেলার বেদনা আমার, ফুল পাখি বন্ধু আমার ছিল, মান্নাদের কণ্ঠে এই গানটি শুনিয়ে দিলে মনটা হয়তো একটু ঠিক হবে আমার। গান যখন আমরা শুনি না তখন সত্যি সত্যি মনটা একটা অন্যরকম ভালো লাগায় ভরে যায়। তারকেশ্বর খান আমাদের ফেসবুক লাইভে জয়েন করেছেন, লিখেছেন সব গানগুলোই ভালো লাগছে, কিসের টানে অপূর্ব লেগেছে। আচ্ছা, সঙ্গীতা খান ডায়মন্ড সিটি ওয়েস্ট বকুলতলা বেহালা থেকে। তাপস চক্রবর্তী, সীমা দাস, স্নেহাশিস সামন্ত লিখেছেন, সুমিতা ব্যানার্জি, আমি আমার স্ট্রিট থেকে সুমিতা ব্যানার্জি, খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে। সুব্রত রঞ্জন দাস 200তম জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন, সুনিতা দাস বাবুঘাট উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে। খুব খুব এত মানুষ ফেসবুক লাইভে জয়েন করেছেন, এত কমেন্ট আসছে, এত হোয়াটসঅ্যাপ আসছে, এত টেলিফোন আসছে, সত্যি সত্যি আমি সবটা কতটা পড়ে উঠতে পারবো বা কতটা টেলিফোন নিতে পারবো আমি জানি না, কারণ সময় তো খুব বেশি নেই, মিনিট নয় আছে। এবার কীভাবে আমরা শেষের দিকে চলে এলাম তার মানে আমি বুঝতেই পারছি না, কি করে এত তাড়াতাড়ি সময়টা শেষ হতে এলো আর কি। চলো শুভঙ্কর, এবার পরে দুটো গান হবে মনে হচ্ছে, 8 মিনিট আছে আমাদের হাতে, দেখে নাও কিরকম কি করে শেষ করব আমরা আজকের সুরমহল।
2: দেখি একটুখানি করে শোনাই, সব গান শোনাতে পারবো না,
0: সময় তো একেবারে শেষের দিকে আর কি।
2: শুধু কর্তা দাও।

0: যিনি এই গানের অনুরোধ করেছিলেন তাকে অসংখ্য ধন্যবাদ। অনেকদিন পর গানটা শুনলাম। আচ্ছা, এবার কি ভাবছ? আর 5 মিনিট আছে আমাদের হাতে, এই গানটা দিয়ে কি আমরা শেষ করব? 5 মিনিট আছে, এই গানটা দিয়ে শেষ করব নাকি? না, ছোট ছোট দুটো হবে।
1: 5 মিনিট আছে?
0: হুম।

0: সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। শুভঙ্কর অবশ্যই, সঙ্গী সাথীদের নিয়ে প্রবীরদা, বিকাশ এবং যশোদিৎ সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ, এভাবে সুরমহলকে ভালোবাসবেন যাতে আমরা আপনাদের হাত ধরে আরও অনেকটা পথ এগিয়ে যেতে পারি। সৌরভকে ধন্যবাদ, ধন্যবাদ জানাবো কন্ট্রোল রুমের সকলকে।
1: ছোট ছোট করে দুটো গান, আচ্ছা মনে পড়ে, দেখো
0: হ্যাঁ হোক।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর, চলতি বছরের পয়লা অক্টোবর থেকে ভর্তুকিযুক্ত গৃহস্থালী এলপিজি সিলিন্ডার রিফিলের ক্ষেত্রে বায়োমেট্রিক আধার যাচাইকরণ বাধ্যতামূলক করা হয়েছে বলে কেন্দ্র সরকার জানিয়েছে। বিকশিত ভারতের জন্য নেশামুক্ত যুব সমাজ বা 100 সপ্তাহের নেশামুক্ত যুব অভিযানের অঙ্গ হিসেবে আজ দেশ জুড়ে যুব সমাজের ব্যাপক অংশগ্রহণ ও সচেতনতা কর্মসূচি পালিত হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে দ্য ফিউচার অব এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট ডায়নামিক্স শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অধিবেশনে ভাষণ দেবেন। নেপালে বন্যা দুর্গতদের সহায়তায় ভারত আরও 11 টন ত্রাণ সামগ্রী সেদেশে পাঠিয়েছে। ঝাড়গ্রামে বাজ পড়ে মৃত দীপেন মুর্মুর পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দিয়েছে রাজ্য সরকার। ভারতের মহিলা হকি দল আজ এশিয়ান গেমসে উজবেকিস্তানকে 19-0 গোলে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। চলতি বছরের পয়লা অক্টোবর থেকে ভর্তুকিযুক্ত গৃহস্থালী এলপিজি সিলিন্ডার রিফিলের ক্ষেত্রে বায়োমেট্রিক আধার যাচাইকরণ বাধ্যতামূলক করা হয়েছে বলে কেন্দ্র সরকার জানিয়েছে। গ্যাস সিলিন্ডার

0: সরবরাহের সময় এলপিজি গ্যাস সরবরাহকারী এজেন্সির শোরুমে অথবা সংশ্লিষ্ট তেল বিপণনকারী কোম্পানির মোবাইল অ্যাপের মাধ্যমে গ্রাহকরা এই যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, নির্ধারিত খুচরো বিক্রয়মূল্য ও প্রযোজ্য ভর্তুকি সুবিধাসহ রিফিল বুক করার জন্য এখন থেকে গ্রাহকদের বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এই প্রক্রিয়ার ফলে দ্বৈত ও অযোগ্য সংযোগগুলো বাতিল হবে এবং ভর্তুকি প্রদান প্রক্রিয়াটি স্বচ্ছ ও সুনির্দিষ্ট লক্ষ্যভিত্তিক হয়ে উঠবে। পাশাপাশি একটি সংযোগকে আধার প্রমাণিত গ্রাহকের সঙ্গে যুক্ত করার ফলে বাণিজ্যিক ও শিল্পক্ষেত্রে ভর্তুকিযুক্ত গৃহস্থলী সিলিন্ডারের অপব্যবহার বা অন্য কাজে ব্যবহার বন্ধ করা সম্ভব হবে। ইতিমধ্যে 27,43,00,000 গ্রাহক এই যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন করেছেন বলে মন্ত্রকের তরফে জানানো হয়েছে। বিকশিত ভারতের জন্য নেশামুক্ত যুব সমাজ বা 100 সপ্তাহের নেশামুক্ত যুব অভিযানের অঙ্গ হিসেবে আজ দেশ জুড়ে যুব সমাজের ব্যাপক অংশগ্রহণ ও সচেতনতা কর্মসূচি পালিত হচ্ছে। যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক জানিয়েছে যে দেশের 1,067টি স্থানে রাষ্ট্রীয় সংকল্প সমারোহ আয়োজন করা হচ্ছে। মন্ত্রক আরও জানিয়েছে, 471টি জেলা মাই ভারত কার্যালয় এবং সহযোগী সংস্থাগুলোর 596টি স্থানে এই কর্মসূচি আয়োজিত হচ্ছে। এই সমারোহের মাধ্যমে নেশামুক্ত হওয়ার শপথ, স্বাক্ষর সংগ্রহ অভিযান, বিষয়ভিত্তিক পথনাটিকা, স্লোগান লেখা এবং তরুণদের পরিচালনায় আলোচনার মধ্য দিয়ে প্রচার অভিযানের বার্তা সরাসরি তরুণদের কাছে পৌঁছে দেওয়া হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে দ্য ফিউচার অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট ডায়নামিক্স শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অধিবেশনে ভাষণ দেবেন। দুদিনের এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। আজকের অধিবেশনে কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী মনোহরলাল, সুপ্রিম কোর্টের বিচারপতি বি ভি নাগারথানা, এনজিটির চেয়ারপারসন বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং ভারতের সলিসিটর জেনারেল তুষার মেহতা উপস্থিত থাকতে পারেন। পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের ভবিষ্যৎ সংক্রান্ত এই সম্মেলনে বিভিন্ন দেশের বিচার বিভাগীয় দৃষ্টিভঙ্গি, বৈজ্ঞানিক জ্ঞান, পরিবেশ সংক্রান্ত প্রশাসনিক নীতি এবং প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা বিনিময় হবে। অনুষ্ঠানে পরিবেশবিদ, ভারতের সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিরা, জেলা আদালতের বিচারক, বিভিন্ন মন্ত্রকের সচিব, সরকারের শীর্ষ আধিকারিক এবং 17টি দেশের বিশিষ্ট বিচারপতি ও বিচার বিভাগীয় প্রতিনিধিরা অংশ নেন। জনসেবা থেকে দেশ সেবা এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখেই 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। এই বিশেষ পর্বে জনসেবা, সুশাসন এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমে কিভাবে উন্নয়নের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই চিত্রই তুলে ধরা হবে। আজকের বিষয় মেক ইন ইন্ডিয়া একটি প্রতিবেদন।
1: ভারতকে বিশ্বমানের উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে 2014 সালে শুরু হয় মেক ইন ইন্ডিয়া কর্মসূচি। পরবর্তী সময়ে শুধু কারখানা স্থাপনের পরিবর্তে সম্পূর্ণ উৎপাদন শৃঙ্খল বা ভ্যালু চেইন তৈরির দিকেও জোর দেওয়া হয়েছে। PLI, সেমিকন্ডাক্টর ও কম্পোনেন্ট উৎপাদন, শিল্প করিডোর, লজিস্টিক্স সংস্কার এবং ন্যাশনাল সিঙ্গল উইন্ডো সিস্টেম এই উদ্যোগকে আরও শক্তিশালী করেছে। মেক ইন ইন্ডিয়া উদ্যোগের লক্ষ্য যে শুধুই দেশীয় উৎপাদন বাড়ানো নয়, বরং বিশ্ববাজারে ভারতের উৎপাদন সক্ষমতাকে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করা। সেই দিকটাই উঠে আসছে বারবার, জানালেন মার্চেন্ট চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের মালদা জেলার প্রেসিডেন্ট উজ্জ্বল সাহা।
2: মেক ইন ইন্ডিয়ার ফলে দেশীয় যে শিল্প, এর পরিকাঠামোর ভিত্তি আরো শক্ত হবে এবং স্থানীয় যে পণ্যগুলো আছে সেগুলো বিকাশের সহযোগিতা পাবে। ভারতবর্ষে মেক ইন ইন্ডিয়া সামনে কয়েক বছরের মধ্যে জাতীয় অর্থনীতিতে বিশেষ প্রভাব ফেলবে এবং সেই সঙ্গে এমপ্লয়মেন্টের বড় সম্ভাবনার দিকে আমরা এগিয়ে যাব।
1: অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: এ খবর আপনারা শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। ভারত নেপালে আরও 11 টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। এর মধ্যে রয়েছে ওষুধ, ফোরেন্সিক সরঞ্জাম, তাঁবু, স্বাস্থ্যবিধি রক্ষায় প্রয়োজনীয় সামগ্রী, স্লিপিং ব্যাগ এবং অন্যান্য অত্যাবশ্যকীয় উপকরণ। বিদেশ মন্ত্রক জানিয়েছে, ত্রাণ সামগ্রীগুলো নেপালের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। হর্পাবানের পর পুনরুদ্ধার ও স্বাভাবিক অবস্থায় ফিরে আসার প্রচেষ্টায় সহায়তার লক্ষ্যে এই নিয়ে নবমবার ভারতীয় বিমানবাহিনীর উড়ান সেদেশে পৌঁছল। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর বলেছেন, নেপালের পুনরুদ্ধার প্রক্রিয়ায় ভারত তার সহায়তা অব্যাহত রেখেছে। নির্বাচন কমিশন আজ জাতীয় রাজধানীর সমস্ত ভোটগ্রহণ কেন্দ্রে বিশেষ ক্যাম্পে

আয়োজন করবে। ভোটার তালিকায় নতুন নাম অন্তর্ভুক্ত করা, প্রস্তাবিত অন্তর্ভুক্তি বা নাম বাদ দেওয়ার বিষয়ে আপত্তি জানানো সহ তালিকায় থাকা ভোটার তথ্য সংশোধনের ক্ষেত্রে নাগরিকদের সহায়তা করা এই কর্মসূচির প্রধান লক্ষ্য। এই কর্মসূচিতে ভোটারদের আবেদনপত্র গ্রহণের জন্য নির্ধারিত ভোটগ্রহণ কেন্দ্রগুলোতে বুথ লেভেল অফিসাররা উপস্থিত থাকবেন। দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিক অশোক কুমার সংবাদমাধ্যমকে জানান, এসআইআর প্রক্রিয়া

0: ফর্ম সিক্স, নাম বাদ দেওয়া বা আপত্তি জানানোর জন্য ফর্ম সেভেন এবং ভোটার তালিকার তথ্যে কোনো সংশোধনের জন্য ফর্ম এইট জমা দিতে পারবেন। রাজ্য সরকার ঝাড়গ্রামে বাজপড়ে মৃত দীপেন মুর্মুর পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দিয়েছে। স্থানীয় বিধায়ক, জেলাশাসক ও পুলিশ সুপারের উপস্থিতিতে মৃতের মা বেহুরা মুর্মুর হাতে গতকাল 4 লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। এই ঘটনায় আহত 22 জনের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। বজ্রপাতের সতর্কতা পাওয়ার জন্য রাজ্য সরকার ভারতীয় আবহাওয়া দপ্তরের দামিনী অ্যাপ ব্যবহারের পরামর্শ দিয়েছে। উল্লেখ্য, লালগড় থানা এলাকার কুমার বাঁধে বিশ্বকর্মা পুজো উপলক্ষে গত শুক্রবার মাঠে ফুটবল খেলা চলাকালীন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়। ওই সময় খেলা থামিয়ে একটি গাছের তলায় ত্রিপলের নিচে আশ্রয় নেন ফুটবল খেলোয়াড় সহ দর্শকরা। এরপরই সেখানে বজ্রাহত হন তারা। পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা 19 বছরের দীপেনকে মৃত ঘোষণা করেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি আজ উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, কেরালা, মাহে, তামিলনাড়ু, তেলেঙ্গানা এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। আজ ও আগামীকাল মধ্য মহারাষ্ট্র, ওড়িশা, কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি এবং করাইকালে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস। ভারতের মহিলা হকি দল আজ এশিয়ান গেমসে উজবেকিস্তানকে 19-0 গোলে হারিয়ে দিয়েছে। সলিমা টেটের নেতৃত্বাধীন ভারতীয় দল পুল বিতে উজবেকিস্তান, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, জাপান এবং সিঙ্গাপুরের সঙ্গে রয়েছে। উল্লেখ্য, ভারত গত এশিয়ারে ব্রোঞ্জ পেয়েছিল। এর আগে 1982 সালে মহিলা দল শেষবারের মতো এশিয়ান গেমসে স্বর্ণ পদক লাভ করে। এশিয়ান গেমসে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জাপানের ইউইনা সাকামোতোর কাছে 2-0 সেটে হেরে মহিলা সিঙ্গলস ব্রোঞ্জ পদক হাতছাড়া করলেন ভারতীয় টেকবল খেলোয়াড় কুইন্সি ডিসুজা। 12-11, 12-11 ব্যবধানে জয়ী সাকামোতোর বিপক্ষে উভয় সেটেই তীব্র প্রতিদ্বন্দ্বিতা করেছেন কুইন্সি। উল্লেখ্য, সিঙ্গলসে পদক হাতছাড়া হলেও মোহাম্মদ আনাস বেগের সঙ্গে জুটি বেঁধে তিনি মিক্সড ডাবলসের ব্রোঞ্জ পদকের লড়াইয়ে অংশ নেবেন। জাপানের আইচি নাগায় এশিয়ান গেমসে মহিলাদের 10 মিটার এয়ার রাইফেল শুটিংয়ের দলগত ইভেন্টে ভারতের এলাভেনিল ভালারিভান, সোনম মাস্কার এবং বিদর্শা বিনোদ রূপো পেয়েছেন। প্রতিযোগিতায় এটি ভারতের প্রথম পদক। দাবা অলিম্পিয়াডে ভারতীয় পুরুষ দল স্পেনকে 3-1 ব্যবধানে পরাজিত করেছে। গতকাল সমরখান্দে অনুষ্ঠিত এই লড়াইয়ে বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশ প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়নশিপ চ্যালেঞ্জার আলেক্সি সিরাপকে হারিয়ে দলের জয়ে নেতৃত্ব দেন। মহিলা বিভাগে ভারত মঙ্গোলিয়ার বিরুদ্ধে 3-1 ব্যবধানে জয়লাভ করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। চলতি বছরের 1 অক্টোবর থেকে ভর্তুকিযুক্ত গৃহস্থালী এলপিজি সিলিন্ডার রিফিলের ক্ষেত্রে বায়োমেট্রিক আধার যাচাইকরণ বাধ্যতামূলক করা হয়েছে বলে কেন্দ্র সরকার জানিয়েছে। নেপালে বন্যা দুর্গতদের সহায়তায় ভারত আরও 11 টন ত্রাণ সামগ্রী সেদেশে পাঠিয়েছে। ভারতের মহিলা হকি দল আজ এশিয়ান গেমসে উজবেকিস্তানকে 19-0 গোলে হারিয়ে দিয়েছে। খবর শেষ হল এরপরের খবর দেড়টায়।
1: नमस्कार, आकाशवाणी समाचार के साथ मैं मुकेश कुमार। राष्ट्रपति द्रौपदी मुर्मू आज शाम नई दिल्ली में पर्यावरण और जलवायु गतिशीलता का भविष्य विषय पर आयोजित अंतर्राष्ट्रीय सम्मेलन के समापन सत्र को संबोधित करेंगी। राष्ट्रीय हरित अधिकरण ने इस 2 दिवसीय सम्मेलन का आयोजन किया है। एक रिपोर्ट।
2: पर्यावरण और जलवायु परिवर्तन से जुड़े भविष्य के विषय पर आयोजित सम्मेलन ने अलग अलग देशों और क्षेत्रों में न्यायपालिका के काम करने के तरीकों, वैज्ञानिक जानकारी, पर्यावरण से जुड़े प्रशासनिक अनुभवों और संस्थागत कार्यप्रणाली को साझा करने का मंच प्रदान किया। इस सम्मेलन में पर्यावरण विशेषज्ञों, भारत के सर्वोच्च न्यायालय और उच्च न्यायालयों के न्यायाधीशों, जिला न्यायालयों के न्यायाधीशों, विभिन्न मंत्रालयों के सचिवों, वरिष्ठ सरकारी अधिकारियों और अन्य संबंधित लोगों ने भाग लिया। 17 देशों के प्रतिष्ठित न्यायाधीश और न्यायिक प्रतिनिधि भी सम्मेलन में शामिल हुए। सम्मेलन में पर्यावरण जलवायु से जुड़ी महत्वपूर्ण चुनौतियों पर चर्चा की गई। अमन यादव, आकाशवाणी समाचार, दिल्ली।
1: राष्ट्रीय संकल्प समारोह आज देश भर में 1067 स्थानों पर आयोजित किया जा रहा है। युवा कार्यक्रम और खेल मंत्रालय के अनुसार विकसित भारत के लिए 100 सप्ताह के नशा मुक्त युवा अभियान के अंतर्गत युवा एकजुट हो रहे हैं। समारोह में नशा मुक्ति शपथ, हस्ताक्षर अभियान, नुक्कड़ नाटक, नारा लेखन और चर्चाओं के जरिए अभियान का संदेश सीधे युवाओं तक पहुँचाया जा रहा है। इस अवसर पर पंजाब में केंद्रीय विधि और न्याय राज्य मंत्री अर्जुन राम मेघवाल ने कहा कि ये भावी पीढ़ी को बचाने का कार्यक्रम है।
3: ये पंजाब की भावी पीढ़ी को बचाने का कार्यक्रम है। जैसे प्रधानमंत्री जी ने ऐसे कई कार्यक्रम हाथ में लिए, एक पेड़ माँ के नाम, बेटी बचाओ बेटी पढ़ाओ, ये समाज सुधार से जुड़े हुए कार्यक्रम है। पंजाब को हम विकसित पंजाब बनाना चाहते हैं, क्योंकि हमारा जो बड़ा उद्देश्य है भारत को विकसित भारत बनाना, उसमें सभी राज्यों में विकास तेजी से हो, ये भी हमारा एक उद्देश्य।

0: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে, তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে,
1: 100.1 FM গোল্ডে। আপনাদের বন্ধুরা এসে গেছে, বন্ধুরা আজ দোলন আর শাশ্বতী। দোলন শাশ্বতী আপনাদের পছন্দের গান নিয়ে একেবারে প্রস্তুত, আর আপনারাও নিশ্চয়ই প্রস্তুত রেডিও সেটের ওপারে গান শোনার জন্য।
2: আর রবিবারের সকাল সকাল না, মানে দুপুর, বৃষ্টি ভেজা একটা রবিবার, এই দিন তো একটু মানে না চাইলেও যেন অবসর একটু আলস্য ঘিরে ধরে, এবং অন্যান্য দিনের মতন যেহেতু অতটা তারা থাকে না, সেহেতু কোথাও একটু এগুলোকে প্রশ্রয় দেওয়ারও একটা অবকাশ তৈরি হয়। তো সেই আবেশে আমাদের জন্য মনে হয় আজকে একটু বাড়তি মনোযোগ বন্ধুরা বরাদ্দ রাখতেই পারেন। সেই মনোযোগটুকুর পূর্ণ সদ্ব্যবহার করতে আমরা আপনাদের পছন্দের গান নিয়ে হাজির। চলে যাই আজকে প্রথম গানে শাশ্বতী।
1: হ্যাঁ, একেবারেই চলে যাব প্রথম গানে। আর এই গানটি শুনতেছে, অনুরোধ করেছেন সৌম্য সেন কলকাতা থেকে, হেমন্ত মুখোপাধ্যায় এবং শ্যামল মিত্রের কণ্ঠে, খেয়া ছায়াছবি থেকে।

0: 1967 সালের ছবি, তার থেকে আমরা শুনছিলাম এই গান গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় শ্যামল মিত্রের সুরে
1: একেবারেই। আর পরের গানে আমরা চলে যাব, পরের গানটি শুনতে চেয়ে অনুরোধ করে

করেছেন, কে অনুরোধ করেছেন, রামপাল মালদা থেকে শ্রীকান্ত আচার্যের কণ্ঠে শুনতে চেয়েছেন এই গানটি। চলুন সবাই মিলে একসঙ্গে শুনি।

0: জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কথা এবং সুরে আমরা এই গান শুনলাম শ্রীকান্ত আচার্যের কণ্ঠে। আর এই গান কে অনুরোধ করেছিলেন আমরা বলে দিয়েছি, তাই তো?
1: একেবারেই, হ্যাঁ, আমরা বলে দিয়েছি। পরের অনুরোধে যাব গুরুদক্ষিণা ছায়াছবি থেকে আশা ভোসলের কণ্ঠে এই গানটি যেটি চালাবো আমরা এই মুহূর্তে, সে গানটি শুনতে চেয়েছেন আনারুল ইসলাম বেগমপুর বসিরহাট উত্তর চব্বিশ পরগনা থেকে।
0: ঠিকই, বন্ধুদের অনুরোধে যদি এই মেঘলা আকাশ ভেদ করে একটু চাঁদের আলো উঁকি দেয়,
1: সেটাকে দুপুরবেলাতেই চাঁদের আলো চাইছো তুমি?
0: আমি চাইনি, বন্ধু চেয়েছেন, সুতরাং তার চাওয়ায় আমাদের মিলতে হচ্ছে।

0: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে, তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে।
1: 138তম ডাক আদালত ও পেনশন আদালত সম্বন্ধে আপনাদেরকে জানিয়ে দিই, মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 138তম ডাক আদালত ও পেনশন আদালত আগামী 28/10/2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল যোগাযোগ ভবন P36 সিআর অ্যাভিনিউ কলকাতা 7/12 বেলা 12:30 গুগল মিটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালত

পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সমূহের ডাক পরিষেবা ও ডাকঘরের পেনশন উপভোক্তার পেনশন সংক্রান্ত সমস্যার বা অভিযোগের সুরাহা করবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন, তেমনি তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নম্বর ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি যোগাযোগ ভবনের ঠিকানায় 30/9/2026 তারিখের মধ্যে পাঠাতে হবে শ্রী এস সি দাস, এডিপিএস ব্র্যাকেটে সিএস, মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, P36 সিআর অ্যাভিনিউ, কলকাতা 712 ঠিকানায়। ইমেলের মাধ্যমে অভিযোগ জমা দেওয়া যাবে, সেক্ষেত্রে ইমেল করতে হবে cpmg_wb@indiapost.gov.in, adpgcowb@gmail.com অথবা pg.wb@indiapost.gov.in আইডিতে। অভিযোগকারীকে উপরোক্ত নির্ধারিত তারিখ ও সময় গুগল মিট অর্থাৎ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক আদালত ও পেনশন আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। যে কোনো স্পষ্টীকরণের জন্য ADPS ব্র্যাকেটে CS এর সাথে টেলিফোন নাম্বার 0333221205002 0333221206 এবং 0330210500 যোগাযোগ করা যেতে পারে। টেলিফোন নাম্বারগুলো আরও একবার বলে দিচ্ছি, 0333221205002 0332121062 এবং 0333221205000 যোগাযোগ করতে পারবেন। ডাক আদালত ও পেনশন আদালতের জন্য প্রতিটি অভিযোগে ইমেলে ডাক আদালত পেনশন আদালত এই কথাটি উল্লেখ করতে হবে। আইনি বিষয়ে জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি উপরোক্ত ডাক আদালত পেনশন আদালতে নেওয়া হবে না। ইমেল করার ঠিকানা cpmg_wb@indiapost.gov.in, আরেকটি হল adpgcowb@gmail.com এবং তৃতীয় ঠিকানা pg.wb@indiapost.gov.in। ঘোষণাটি শেষ হল।

0: সচিন্দে বর্মনের কণ্ঠে সেই কালোজয়ী গানটি আমরা শুনছিলাম, আর এই গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন অসীমা সেন, নাকতলা, কলকাতা 47 থেকে। গৌরী প্রসন্ন মজুমদারের কথা এবং সচিন্দে বর্মনের নিজস্ব সুরে এই গানটি আমরা শুনলাম। এর পরের গানে আমরা যাব, তাই তো?
1: নির্মলা মিশ্রের গাওয়া গান।
0: নির্মলা মিশ্রের গাওয়া গান শুনতে চেয়ে অনুরোধ করেছেন শ্যামসুন্দর দাস, কাকলি দাস ও বুদ্ধদেব দে, নারকেল বাগান, লস্করপুর, গড়িয়া, কলকাতা 153 থেকে।
1: হ্যাঁ, এই গানটা আমাদের ভীষণ মানে একটা যাকে বলে মায়াভরা গান। 1965 সালে প্রবীর মজুমদারের কথা এবং সুরে গেয়েছিলেন নির্মলা মিশ্র।

আপনাদের পছন্দের গান দিয়ে সাজানো তোমায় গান শোনাবো। শুনছেন আপনারা, আপনাদের সঙ্গে রয়েছি আমরা রেডিও সাথী দোলন আর শাশ্বতী। এই মুহূর্তে আরেকটি ঘোষণা রাখি আপনাদের সামনে, শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনবেন বিশেষ অনুষ্ঠান প্রতি

0: বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। 9 সেপ্টেম্বর 2026 থেকে এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান।
1: আপনার পছন্দের গান আপনার কানে, শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: অতল জলের আহ্বান ছবি থেকে এই গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন রণবীর নাথ শ্যামনগর থেকে।
1: হেমন্ত মুখোপাধ্যায়ের নিজের সুরে এই গান লিখেছেন গৌরী প্রসন্ন মজুমদার।
0: অনেকদিন পরে কিন্তু এই গানটা শুনলাম, মানে এটা আমার তরফ থেকে আরেকটা মানে বাড়তি ধন্যবাদ আমাদের অনুরোধকারী শ্রোতা বন্ধুকে যে আপনার জন্য কিন্তু আমাদেরও শোনা হলো। এই গানটা অনেকদিন পরে শুনলাম। আচ্ছা, আমরা পরের গানে যাব। পূজোর অনুরোধ, মানে পূজোর সময়কার পরিবেশ তৈরি হয়ে গেছে বন্ধুদের মনে, অনেকগুলো পূজোর গানের অনুরোধ, কিন্তু
1: আসলে বিশ্বকর্মা পূজো হয়ে যাওয়া মানেই মনে হয় যেন এই তো পূজো চলে।
0: অনেকগুলো গানে, মানে যে গানগুলো আমাদের আকাশবাণীর ঐতিহ্য বলা যায়, সে গানগুলো কিন্তু আজকে আমরা শোনাচ্ছি না, আমরা আপনাদের জানিয়ে দিচ্ছি। আমরা বরং এর পরে যে গানটি শোনাবো সেটা চলে যাই মৃণাল চক্রবর্তীর কণ্ঠে, একটি গান শোনাই, চলুন।
1: বেশ,

0: আমরা এই গানটি শুনছিলাম মৃণাল চক্রবর্তীর কণ্ঠে, আর শুনতে চেয়ে যিনি অনুরোধ করেছেন তিনি পবিত্র সাহা, মানে তিনি নয় তাঁরা, পবিত্র সাহা, সীমা সাহা, 2 নম্বর এয়ারপোর্ট গেট দমদম থেকে।
1: এবং মৃণাল চক্রবর্তীর এই যে গান আমরা শুনলাম, হারিয়ে ফেলেছি মন, এই গান কিন্তু 69 সালের গান, সুধীন দাশগুপ্তের কথা এবং সুরে, সেটা সুরের চলনটা দেখলেই বোঝা যায়। এবারে একটা গান শোনাই, যে গানটা কিন্তু খুব রেয়ার গান বলা যেতেই পারে, কারণ শোনা প্রায় হয় না, এবং এই গানটি আকাশবাণী ছাড়া আর কোথাও পাওয়া যায় না, কারণ আকাশবাণীর রমগীতির মানে যে সংগ্রহ সেখান থেকে নেওয়া একটি গান, প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, কবিতা সিনহা, আকাশবাণীর বিখ্যাত কবিতা সিংহ, তার কথায় কালীপদ সেনের সুরে। এই গানেও কিন্তু তোমার পুজো বা এই সময়কার যে শরৎ, সেই শরৎ রয়েছে,
0: শরৎ ঋতুর ছোঁয়া রয়েছে, মানে পূজো এখনো আসেনি কিন্তু শরৎের উপলব্ধি করছি,
1: একদম শরৎের প্রকৃতি এই গান জুড়ে রয়েছে। তো এই গান যিনি শুনতে চেয়েছেন তাকে তো বিশেষভাবে ধন্যবাদ জানাতেই হয়। গড়ফা থেকে মৃদুল চক্রবর্তী, তার অনুরোধে প্রতিম বন্দ্যোপাধ্যায়।

0: বন্ধুদের অনুরোধ করা গান নিয়ে আমাদের তোমায় গান শোনাবো অনুষ্ঠানে, আমরা একদম শেষ পর্যায়ে এসে
1: চলে এসেছি। আমাদের ফোনে কিছু অনুরোধ এসেছে, সেই ফোনের বন্ধুদের অনুরোধের গানগুলো আমরা শোনাচ্ছি। এই মুহূর্তে চলে যাব উৎপলা সেনের গানে। উৎপলা সেনের গানের জন্য অনুরোধ করেছেন মালবিকা বর্মন মধ্যমগ্রাম থেকে।

0: কি অদ্ভুত কথা না, ফুলেল ঝগড়া বলে গোলাপের বড্ড বাড় বেড়েছে,
1: ফুলেল ঝগড়ার গান একটা আমরা শুনছিলাম,
0: শ্রোতা বন্ধু রয়েছেন অনুরোধ করেন তার গান দিয়ে শেষ করবো। উনি শুনতে চেয়েছেন শেষ পর্যন্ত ছায়াছবি থেকে একটি ট্র্যাক, যেটা 1960 সালের রেকর্ডিং, এই মেঘলা দিনে একলা, কথা গৌরীপ্রসন্ন মজুমদার, সুর হেমন্ত মুখোপাধ্যায় নিজের।
1: এই গান শুনতে শুনতে বিদায় নেব এই পর্ব থেকে, ফিরে আসবো 2:30 সুরেলা সফরের জুটিতে, দুটিতে নিয়ে আজকের জুটি শাবানা আজমি, নাসিরুদ্দিন শাহ অবশ্যই সঙ্গে থাকবেন। আর আপনাদের সঙ্গে আছি আমরা, আমি দোলন,
0: আমি শাশ্বতী,
1: শুনতে থাকুন।

0: আকাশবাণী FM গোল্ড খাঁটি সোনা।
1: কিছু গান কিছু কথা আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফরে আজ জুটিতে দুটিতে, জুটিতে দুটিতে।

0: 100.1 এআইআর এফএম গোল্ডে আমরা কথা মতো চলে এসেছি আবারও, 2:30 ঘড়ি যখন বলছে, আর চলে এসেছি আজকে নিয়ে আপনাদের কাছে খুব আমাদের প্রিয় পরিচিত জুটি, যারা কিনা বাংলা ছবিতে একটা অন্য ধরনের, অন্য ঘরানার অভিনয় ধারা সৃষ্টি করেছেন, সেই জুটিকে নিয়ে আজকে কথা বলতে চলে এসেছি আমরা। আপনাদের সঙ্গে রয়েছি আমি দোলন,
1: আর আমি শাশ্বতী। আর আজকে সেই অন্য ধারার ফিল্মের যে সেই অন্য ধারার অন্যতম দুই জুটি, অন্যতম দুই ব্যক্তিত্ব, একটি জুটি

0: হ্যালো হ্যালো,
1: একদম।
0: সেই শাবানা আজমি এবং নাসিরুদ্দিন শাহ, তাঁদের নিয়েই আজকে আমাদের পথ চলা। বিকেল 4টে পর্যন্ত থাকবো আপনাদের সঙ্গে সুরেলা সফরে,
1: এবং তাদের অভিনীত মানে তাদের একসঙ্গে কাজ করা ছবিগুলো নিয়ে আমরা কথা বলবো। আপনারা যদি চান আজকের অনুষ্ঠানে আপনাদের মতন করে এই জুটিকে নিয়ে কথা আমাদের সঙ্গে ভাগ করে নেবেন, অবশ্যই আসতে পারেন। 4824888085 নাম্বার আপনাদের জন্য রয়েছে। আর আসলে শাশ্বতী, মানে হয় না, আমরা অনেক সময় এই যে অবকাশটা পেয়েছি, ধরো বহু ছবি যেগুলো সে সময় দেখে এমন কিছু মনে হয়নি, ইন দ্য সেন্স আমি বলতে চাইছি খুব কোনো একটা জায়গা আলাদা করে যে খুব সেটাকে নিয়ে কিছু মনে হওয়া, তেমনটা হয়নি। কিন্তু এই যে ধরো এই কাজটা করতে বসে ফিরে যখন ছবিগুলো দেখেছি, তখন কিন্তু নতুন করে বহু দৃশ্যের নতুন করে ব্যঞ্জনা আবার আমাদের কাছে তৈরি হয়েছে।
0: আসলে এটাই হয়, সময়ের সঙ্গে সঙ্গে যখন যে কোনো জিনিস যখন কালজয়ী হয়ে যায়, তখন কিন্তু মানে বারবার যখন আমরা ফিরে দেখি, তখন মনে হয় যে ওই সময়টা যখন তৈরি হয়েছে ছবিগুলো, সেই সময়ের প্রেক্ষিতে মনে হয় যে ঠিকই আছে, এরকমই তো হয়ে থাকে। কিন্তু কালজয়ী জিনিস যখন আমরা ফিরে দেখি, তখন দেখি যে সেই জিনিসটা এখনো কত বাস্তব, এখনো আমাদের এই পরিবেশ পরিস্থিতিতে কতটা প্রাসঙ্গিক, সেই জায়গাতেই কালোত্তীর্ণ হয়ে যায়।
1: তো আজকের অনুষ্ঠান শুরু করি প্রথম যে গানটি দিয়ে। এই ছবিতে দুজনের ছিল একসঙ্গে প্রথম কাজ করা, তাই তো? নিশান্ত, শ্যাম বেনেগালের ছবি। নিশান্তে আমরা প্রথম পেয়েছিলাম এই জুটিকে, এবং একটা অত্যন্ত মানে ইন্ট্রিকেট, তারা যে ঠিক নায়ক নায়িকা ছিলেন এমনটা নয়, মানে অদ্ভুত সম্পর্কের একটা জটিলতায় এই দুজনকে, দুজনে তার দু প্রান্তে ছিলেন। আমরা চাই নিশান্তের গান শুনি, তারপরে
0: 1975 সালের ছবি, নিশান্তের গান শুনছি, পরে আসছি কথায়।
1: একদম।

0: আমরা শুনছিলাম নিশান্তের গান। এই যে প্রথম একসঙ্গে তারা কাজে এলেন যে ছবিতে, এবং সেখানে শ্যাম বেনেগাল কোথাও এটা বুঝেছিলেন দুজনেরই অভিনয় পাওয়ার কতখানি পাওয়ারফুল অ্যাক্টর দুজনে, এটা শ্যাম বেনেগাল বুঝেছিলেন, যার জন্য একটা অদ্ভুত মানে সমীকরণে দু প্রান্তে দুজনকে রাখলেন। গ্রামের মুখিয়া সে মানে তিনি এবং দোর্দণ্ড প্রতাপ আর কি অমরেশ পুরী, তিনি এবং তার দুই ছেলে মিলে অপহরণ করে নিয়ে এলো গ্রামের সদ্য আসা মাস্টারমশাইয়ের স্ত্রীকে।
1: একেবারে এটা অ্যাকচুয়ালি তেলেঙ্গানার একটা গ্রামীণ সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা তার একটা ছবি বলা যায়।
0: এবং সেখানে সেই পরিবারে এটাই মানে এটাই আর কি স্বাভাবিক যে ওই যে মহিলাটিকে আনা হলো, তো বাপ এবং তার দুই ছেলে এই তিনজনের কাছেই হচ্ছে মানে তিনজনেরই সম্পত্তি এই মহিলা। এই রকম একটা জায়গা থেকে দেখা যায় যে প্রাথমিকভাবে শামানাকে ওই ভয়ঙ্কর মানে নরক কুঠি যেটা আর কি বলা যেতে পারে, সেখানে তাকে প্রাথমিক একটু সহায়তা দেয় হচ্ছে নাসিরুদ্দিন শাহ, এখানে অমরেশপুরীর ছোট ছেলে, তার যে বউ স্মিতা পাটিল, সে একটুখানি প্রথমে তাকে খাবারটা দেওয়া, এটা মানে ন্যূনতম একটা সাহচর্য। এবং আস্তে আস্তে যেটা দাঁড়ায় নাসিরুদ্দিন, এই তিনটি পুরুষের মধ্যে নাসিরুদ্দিন অপেক্ষাকৃত কম মানে অত্যাচারী, বা তার একটা কোথাও
1: ভালো লাগা তৈরি,
0: সহানুভূতি তৈরি, হ্যাঁ, যার ফলে শাবানরও আস্তে আস্তে ওইখানে বন্দি থাকতে থাকতে এই ছোট ছেলের প্রতি তার একটা অন্যরকম দুর্বলতা তৈরি হয়। মানে কি ইন্ট্রিকেট, এদিকে দেখো আবার তার বউয়ের সঙ্গেও কোথাও একটা, এবং সেইখানটাও আস্তে আস্তে সম্পর্কটা কিরকম জটিল হয়ে যেতে থাকে। তো
1: আসলে এই যে ওই পরিবেশ মানে ওই পরিস্থিতিতে ওই যে সমাজ ব্যবস্থার কথা বলা হচ্ছে, সেখানে নারী মানেই ভোগ্য, এরকম একটা বিষয়। সেই জায়গা থেকে মানে মাস্টার মশাইয়ের স্ত্রীকে ভালো লেগেছে, তাকে উঠিয়ে আনতে হবে, এই যে তাদের মনস্তত্ত্ব, এই জায়গা থেকে দাঁড়িয়ে তারা মনে করছে তারা অন্যায় করছে না, তাদের যেটা প্রয়োজন মনে করেছে, তারা সমাজের মাথার ওপরে রয়েছে, তারা যেটা চায় সেটা পাবে, সেটা তারা করতেই পারে। কিন্তু এই এই একটা দিক, আবার ধরো মাস্টার মশাইয়ের দিকটা, তিনি তার স্ত্রীর জন্য হন্যে হয়ে নানা জায়গায় দৌড়চ্ছেন, তাকে কিভাবে উদ্ধার করা যায় সেই চেষ্টা করছেন, শেষ পর্যন্ত গ্রামবাসীকে সমবেত করে নিয়ে গিয়ে উদ্ধার করার যে প্রচেষ্টা।
0: এবং এখানে অদ্ভুতভাবে ওই যে বলছিলাম সমীকরণটা পাল্টে পাল্টে যায়, স্মিতা পাটিল যে প্রথমে তার একমাত্র সহায় মনে হয়েছিল, যেহেতু এই পুরুষটির সঙ্গে আবার কোথাও তার একটা সহানুভূতির সম্পর্ক তৈরি হচ্ছে, সে কারণে তার স্ত্রীর সঙ্গে কিন্তু সেই জায়গাটা আবার একটা মানে কি বলবো, সেখানে একটা শীতলতা তৈরি হচ্ছে। আবার নাসিরুদ্দিন শাহকে দেখানো হয় একমাত্র ওই তিনটি পুরুষের মধ্যে, বাবার দুই ছেলের মধ্যে, যে কিন্তু এইটার একটু হলেও খুব ক্ষীণ কণ্ঠে হলেও এটার প্রতিবাদ করছে, বা ন্যূনতম একটু তার বিপক্ষে বলছে। তো সেইখান থেকে শাবানা আজমির এমন একটা

0: মানে এমন একটা কি বলবো পাকেও জড়িয়ে যায়, যেখানে আমরা দেখি যে সুযোগ থাকা সত্ত্বেও সে কিন্তু গিরিশ কর্নাডের সঙ্গে অর্থাৎ ওর স্বামীর সঙ্গে পালায় না। এবং একদম শেষ দৃশ্যে যেখানে গোটা সারা গ্রাম ওদের খোঁজার জন্য সেই পাহাড় জঙ্গল এক করে ফেলছে, ওরা কিন্তু দুজনে তখন নাসিরুদ্দিন এবং শাবানা সেই একদম পাহাড়ের অনেক উঁচুতে একটা যেখানে একটা মানে পাথরের একটা কুঠুরি মতন তৈরি হয়েছে, ওরা কিন্তু গিয়ে কোনো রকমে সেইখানে আশ্রয় নিচ্ছে এবং সেখানে দুজনে দুজনের মানে তখন যেন গোটা গ্রাম থেকে দুজনে দুজনকে বাঁচতে বা বাঁচাতে চাইছে। এবং গিরিশ কর্নাডে তার হাতটা কেটে গেছে, মানে সেই কাটা হাত নিয়ে রক্তে ভেজা জামা নিয়ে তিনিও ছুটছেন, কিন্তু এই দুটি নরনারী সেখানে কিন্তু এই গোটা গ্রাম থেকে তারা যেন কোথাও একটু বিচ্ছিন্নতা চাইছে। কি অসম্ভব, মানে নিশান ছবিটা দেখলে বোঝা যায়
1: পরত
0: রয়েছে একদম একদম,
1: যেটা মানে এই শুধুমাত্র আমরা বলে বোধহয় বোঝাতে
0: পারবো না,
1: ছবিটা দেখতে হবে আর আমরা তো দেখাতে পারবো না। আমরা আমরা মানে আমাদের কথার মধ্যে দিয়ে আপনাদের একটু মানে জাগিয়ে দেওয়ার চেষ্টা করছি, যারা দেখেছেন তাদের মনে পড়ে যাবে টুকরো টুকরো ঘটনাগুলো।
0: তো আমরা হ্যাঁ সেই এই যে মুহূর্তটার কথা বললাম, এই মুহূর্তটার গানে যাই একটু আমরা, সেই প্রবল গোটা গ্রাম যেখানে তাদের সন্ধানে রয়েছে আর তারা দুজন সেই পাথুরে পাহাড়ে পাহাড়ে পাথুরের রুক্ষ ভূমিতে তারা তাদের মতন করে একটু দুজনে দুজনের কাছে আশ্রয় খুঁজে নিচ্ছে।

0: দেখো, আমরা প্রথম ছবি নিয়ে কথা বললাম, নিশান্ত এই দুই জুটির প্রথম ছবি, কিন্তু এই দুই জুটিরই তো মানে অভিনয় জীবন শুরুর একটা গল্প রয়েছে। যেমন আমরা যদি শাবানা আজমির কথা ধরি, তিনি কবি, বাবা কবি, মা অভিনেত্রী, সেই পরিবার থেকে উঠে আসা
1: একেবারে,
0: এবং তিনি প্রথম জয়া ভাদুড়ির অভিনয় দেখে মনে করেছিলেন যে তিনি অভিনয়কেই পেশা হিসেবে বেছে।
1: ঠিকই তাই, মানে একদম তার জন্ম থেকেই, যেহেতু একটা কমিউনে থাকতেন সেখানে জন্ম থেকেই কিন্তু ওই অভিনয়, কবিতা, আবৃত্তি, মেহফিল, মুশায়রা এগুলোর মধ্যে থেকেই তিনি বড়
0: হয়েছেন। এবং সেই জায়গা থেকে তারপরে তিনি ফিল্ম ইনস্টিটিউটে, পুনে ফিল্ম ইনস্টিটিউটে পড়তে গেলেন, গোল্ড মেডেল নিয়ে পাশ করলেন, এবং সেই সময় শ্যাম বেনেগল তার অঙ্কুর ছবির জন্য
1: নতুন মুখ খুঁজছিলেন,
0: অনেকেই বিখ্যাত অনেক মানুষের সঙ্গেই শ্যাম বেনেগল যোগাযোগ করেছিলেন, কারোর হয়তো ডেটের সমস্যা হয়েছিল বা এই ধরনের। আলটিমেটলি তারপরে
1: শাবানাকে কাস্ট করলেন,
0: এবং শাবানা আজমিকে তিনি প্রথম দেখেই বলেছিলেন যে আমি যে লুকটা চাইছি একদম সেই ব্যাপারটাই তার চেহারার মধ্যে ফুটে উঠেছে।
1: এবং ওই গ্রাম্য মেয়ের ভূমিকা অভিনয় করতে শাবানাকে যথেষ্ট বেগ পেতে হয়েছিল, কারণ একেবারেই তো তিনি ওইটার সঙ্গে অভ্যস্ত নন, সেন্ট জেভিয়ার্স পড়েছেন, এবং মানে অত্যন্ত একটা সফিস্টিকেটেড পরিশীলিত সমাজে তার বেড়ে ওঠা। তো সেটা শ্যাম বেনেগল ভীষণভাবে তাকে ট্রেন করে ওঠার জন্য
0: পরবর্তী সময়ে, কিন্তু এই জায়গাতে কখন যখন তিনি গ্রামের মানে মেয়ের ভূমিকায় অভিনয় করুন, শহুরে ভূমিকায় অভিনয় করুন, ভীষণ দারিদ্র্যের মধ্যে লড়াই, দারিদ্র্যের সঙ্গে লড়াই করছেন, বা খুব সম্ভ্রান্ত পরিবার, যে চরিত্রেই যখন কিন্তু শাবানা আজমিকে ফেলা হয়েছে, তিনি সেখানে একদম মানে যেটা বলে তার থেকে মানে আর কিছু ভালো হতে পারে বলে আমাদের মনে হয়নি।
1: ঠিকই তাই,
0: এই জায়গা। আবার কিন্তু উল্টো দিকে যদি আমরা নাসিরুদ্দিন শাহর কথা দেখি, তিনিও নবাব পরিবার থেকে এসেছেন, তারও মানে পড়াশোনা করার পরে তিনি মনে করলেন যে তিনি ফিল্ম ইনস্টিটিউটে পড়বেন, দিল্লিতে যে ফিল্ম ইনস্টিটিউট সেখান থেকে তিনি পড়াশোনা করলেন। তারপর দুজনেরই এই থিয়েটারের সঙ্গে কিন্তু যোগাযোগ ছিল, এবং যখন শাবানা আজমি যখন মানে পুনে ফিল্ম ইনস্টিটিউটে পড়াশোনা করছেন, তখন ফারুক শেখের সঙ্গে থিয়েটার দল গঠন করে বিভিন্ন কম্পিটিশনে যাচ্ছেন, সেখানে পুরস্কার জিতে আসছেন, এরকম একটা পরিমণ্ডলে কিন্তু তার ওই থিয়েটারটা তার সঙ্গে জুড়ে গেল
1: একদম। এবং নাসিরুদ্দিন, দেখো তিনি নাসিরুদ্দিন প্রথমে তো একটা খুব কম বয়সে তার বিয়ে,
0: সেটা পরবর্তী সময় আবার
1: সেটা, হ্যাঁ, কিন্তু ওই যে জীবনের যে ঘাত প্রতিঘাতগুলো তো পেরোতে হলো, সেটাই না অভিনয়টাকে কোথাও খুব জোরদার মানে অনুভবের জায়গাটাকে এতটা জোরদার করে তুললো যে পরবর্তীকালে, যেটা তুমি শাবানা আজমির ক্ষেত্রে বলছিলে, এই একটা জিনিস এই দুজনের ক্ষেত্রে ত্রেই বলা যায় যে এরা সাধারণত আমরা এটা দেখে থাকি যে অভিনেতারা যে যখন যে চরিত্র করেন তারা সেই চরিত্র হয়ে ওঠেন বা সেই হয়ে ওঠার চেষ্টা করেন। শাবানা আজমি এবং নাসিরুদ্দিনের ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে এই দুজনে শুধু চরিত্র হয়ে ওঠেননি, মানে এই হয় না একদম মানে নিজেকে গুঁড়ো করে ফেলে সেই চরিত্রের মধ্যে এমনভাবে মিশিয়েছেন যে যখন তারা অভিনয় করছেন তখন শাবানা আজমি আর কোথাও এক্সিস্ট করে না বা নাসিরুদ্দিন কোথাও এক্সিস্ট করে না, তখন শুধু চরিত্রটাই এক্সিস্ট করছে।
0: আর এটা মানে নাসিরুদ্দিনের মধ্যে ভীষণ তীব্রভাবে ছিল, কারণ তার যে পড়াশোনা, যে থিয়েটার স্কুলে আর দিল্লির ন্যাশনাল স্কুল অফ ড্রামা, তারপরে তিনি পুনেতে এলেন,
1: এনএসডির ব্যাকগ্রাউন্ডটা তাকে আরও অনেক সমৃদ্ধ করেছে, এবং সেই কারণেই যখনই একসঙ্গে এরা পর্দায় এসেছেন, বিশেষত যে সময় এরা কাজ শুরু করলেন সে সময় তো ওই যে মিডল অফ দ্য রোড সিনেমা, প্যারালেল সিনেমা আমরা যেটাকে বলছি, ধরো সৈয়দ মির্জা থেকে শুরু করে শ্যাম বেনেগল, গোবিন্দ নিহালনি, বাসু চ্যাটার্জি, এদের হাত ধরে তখন
0: সত্যজিৎ রায় যেটা শুরু করেছিলেন বলা,
1: হ্যাঁ, সে সময় বাংলায় ধরো মৃণাল সেনের ছবিতে ওরা একসঙ্গে কাজ করেছেন, মৃণাল সেন, এরা সমস্ত যে ধারার ছবি তৈরি করছেন অত্যন্ত বাস্তব ধর্মী, অত্যন্ত মানে গ্ল্যামারহীন চরিত্রগুলো, নায়ক নায়িকা

0: বিপ্লব যে গ্ল্যামার সাধারণত জনপ্রিয় ছবিতে পাওয়া যায়, বম্বের ক্ষেত্রে তো বটেই, বাংলার ক্ষেত্রেও সেই যে পপুলার ফিল্মের ওই গ্ল্যামারটাকে বাদ দিয়ে তারা যখন একদম সাধারণভাবে তারা যখন সামনে
1: মনে হবে যেন আমার বাড়ির ছেলে,
0: একদম আমাদের পাশের বাড়ির একটা কোনো কাপড়কে আমরা দেখছি, বা পাড়ার কোনো একটা দুই বন্ধু বা হাজব্যান্ড ওয়াইফ এরকম, তো এই ধারাটাকে কিন্তু এস্টাবলিশ করলেন এই দুজন অনেকে, তার মধ্যে এই দুজন একটা খুব বড় জায়গায় রয়েছেন।
1: আর এটা কিন্তু নাসিরুদ্দিন বারবার বলেছেন যে শাবানা আজমি বা নাসিরুদ্দিন দুজনেরই একে অপরের সঙ্গে অভিনয় করে নিতে, মানে একজন কিছু বললে তার সঙ্গে সঙ্গে তার প্রত্যুত্তরটা দেওয়াটা বা যেটা ফিল্মে যেটা হয়ে থাকে যে রেসপন্স করতে হয়, সেই রেসপন্স ব্যাপারটা কখনো কিন্তু কখনো শিখিয়ে দিতে হয়নি, একে অপরের থেকে আদায় করে নিতেন।
0: দুজনের ভাইবসটা, দুজনের যে লেভেলটা এতটা মিলেছিল, এবং ধরো সে সময় শাবানা নাসিরুদ্দিন তো বটেই অম্পুরি ছিলেন, ছিলেন এই গোবিন্দ নিহাল নেই, শ্যাম বেনেগালের মতন পরিচালকেরা ছিলেন, সত্যদেব দুবের মতন মানুষ যারা এই পুরো ব্যাপারটাকে, নারী সুভাষ চ্যাটার্জি ছিলেন, বা ধরশেখর কাপুরের মতন পরিচালক, এরা সবটা মিলিয়ে একটা নতুন ধারার ছবি সেটা কিন্তু তখন তৈরি হয়েছিল। এবং যে ছবির ক্ষেত্রে এই দুজনের ভূমিকাটা, মানে এই ছবিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই দুজনের ভূমিকাটা অনস্বীকার্য। তো আমরা
1: গানে যাব,
0: হ্যাঁ আমরা গানে যাই। আমরা
1: নিশান্ত থেকে কি আমরা
0: নিশান্তের দুটো গানই আমরা শুনলাম, আমরা আপাতত তাহলে একটা বরং মান্থান থেকে আমরা একটা গান শুনতে পারি কি? আমরা মান্থান থেকে একটা গান শুনি, যে ছবিতে কিন্তু ছিলেন একই সঙ্গে এই দুজন, এবং কি বলবো, এটাও একটা অন্য ধরনের ছবি, শ্যাম বেনেগাল করেছিলেন। আমরা মান্থানের গানে যাই, এই গানের পর আমাদের সংবাদ বিরতি পেরিয়ে তারপরে আবার আমরা ফিরবো। আপনারা শুনতে থাকুন, সঙ্গে থাকুন 100.1 AIRFM গোল্ডের সুরেলা সফরে, আপনাদের সঙ্গে রয়েছি দোলন শাশ্বতী।

0: स्वर्ण पदक जीता, जापान को कांस्य पदक मिला। राष्ट्रपति द्रौपदी मुर्मू और केंद्रीय खेल मंत्री मनसुख मांडविया ने महिलाओं की 10 मीटर एयर राइफल टीम को बधाई दी है। राष्ट्रपति ने सोशल मीडिया पोस्ट में कहा कि सराहनीय उपलब्धि के साथ भारत का एशियाई खेलों में पदकों का खाता खुल गया है। देश को अपने खिलाड़ियों पर गर्व है। डॉक्टर मांडविया ने भारतीय दल के लिए भविष्य में गौरवशाली क्षणों की कामना की। भारत एशियाई खेलों के महिला T20 क्रिकेट के फाइनल में पहुंच गया है। आज दूसरे सेमीफाइनल में भारत ने बांग्लादेश को 114 रन से हराया। भारत ने टॉस जीतकर बल्लेबाजी करते हुए निर्धारित 20 ओवर में 4 विकेट पर 195 रन बनाए। भारत के 196 रन के जवाब में बांग्लादेश की पूरी टीम 16वें ओवर में 81 रन पर सिमट गई। शेफाली वर्मा ने सफेद गेंद का अपना पहला अंतर्राष्ट्रीय शतक लगाकर इतिहास रचा। शेफाली एशियाई खेलों में शतक बनाने वाली पहली बल्लेबाज भी बन गई हैं। वहीं सलामी बल्लेबाज स्मृति मानधना महिला T20 अंतर्राष्ट्रीय क्रिकेट में सबसे अधिक रन बनाने वाली खिलाड़ी बन गई हैं। उन्होंने न्यूजीलैंड की दिग्गज खिलाड़ी सुजी बेट्स के 4,758 रनों के रिकॉर्ड के पीछे छोड़ा है। फाइनल मैच मंगलवार को भारत और श्रीलंका के बीच खेला जाएगा। मौसम विभाग ने अंडमान निकोबार द्वीप समूह, तटीय आंध्र प्रदेश, कर्नाटक, केरलम, माहे, तमिलनाडु, पुदुचेरी, कराईकाल और तेलंगाना में आज तेज वर्षा का अनुमान व्यक्त किया है। मध्य महाराष्ट्र, उड़ीसा, पूर्वी राजस्थान, पश्चिम बंगाल के गांगेय क्षेत्र, झारखंड, कोंकण, गोवा, मध्य प्रदेश, मराठवाड़ा, तेलंगाना और विदर्भ में भी बारिश होने की संभावना है। इसके साथ ही समाचार बुलेटिन समाप्त हुआ।
1: दिस इज आकाशवाणी, द न्यूज रेड बाय अभिषेक मुखोपाध्याय। President Draupadi Murmu will address valedictory session of the International Conference on the Future of Environment and Climate Dynamics in New Delhi this evening. The two-day conference has been organized by the National Green Tribunal, NGT. During the session, in the midst of Pawan Manohar Lal, Supreme Court Judge Justice B.V. Nagaratna, Chairperson of the NGT Justice Prakash Srivastav, and Solicitor General of India Tushar Mehta are likely to be present. The Conference on the Future of Environment and Climate Dynamics provided a platform for the exchange of judicial approaches, scientific knowledge, environmental governance, practices and institutional experiences across jurisdictions. Rashtriya Sankalp Samaroh has been organized at various locations in the country to eradicate drug abuse among youth as part of Nasha Mukt Yuva Abhiyan. The Minister of Youth Affairs and Sports has said that Rashtriya Sankalp Samaroh has been organized across 1,067 locations in the country. The Nasha Mukt Yuva for Viksit Bharat 100 Weeks Nasha Mukt Yuva Abhiyan is witnessing nationwide youth mobilization. The Samaroh aims to bring the campaign's message directly to young people through Nasha Mukt Pledge, signature campaign, thematic street plays, slogan writing and youth-led discussions. The Indian Air Force is conducting bilateral air exercise Veer Guardian 2026 with the Japan Air Self-Defense Force to bolster defense collaboration at the Air Force Station in Jodhpur. We have a report.
2: The 14-day exercise, which will be concluded on Tuesday, focuses on advanced operational missions and extensive professional interactions between the two air forces. The IAF is participating with a diverse mix of frontline combat aircraft, including the indigenous light combat aircraft Tejas, Sukhoi 30 MKI and Rafale, while Japan is participating with F-2A fighter aircraft. Exercise Veer Guardian 2026 reflects the deepening strategic partnership between India and Japan by enhancing tactical proficiency and aerospace operational synergy. The exercise also reaffirms the long-standing bonds of friendship and strategic cooperation between the two countries. Payal Sharma, Akashvani News, Delhi.
1: In Mumbai, two people were killed and four others injured after an electric shock at a temporary drinking water stall near Ganesh Utsav Mandal and Kala Chowk early this morning. The injured was taken to a nearby hospitals. One of the injured is reported to be in critical condition, while three others are reported to be stable. In another incident in the state, three people were killed and one injured after a BMW car met with an accident on Mumbai's coastal road early this morning. The injured person has been admitted to hospital. Tensions have escalated in West Asia after Yemen's Houthi fighters launched missile and drone attacks targeting Saudi Arabia. Saudi Arabia stated that it intercepted a ballistic missile launched towards Riyadh yesterday, while Yemen's Houthi movement has claimed attacks against Saudi targets. The U.S. State Department, citing Houthi hostilities against Saudi Arabia, renewed a blanket travel alert for Americans in or traveling to the West Asia region. Iran has said that the Strait of Hormuz will remain closed until the conditions are met and commitments of the United States are implemented. On to sports in Asian Games 2026, India's campaign continues strongly on day two in Japan today. Indian shooters secured two silver medals in Nagoya today. India's Ella Venil Valarivan clinched a silver medal in the women's 10-meter air rifle event at the Games. The 2025 World Championship bronze medalist Ella Venil shot 252.4 points in the final to finish behind Japan's Hinata Taichi, who won gold with a record 253 points. Earlier, India has secured the silver medal in the women's 10-meter air rifle event with Ella Venil Valarivan, Sonam Muskar and Vidarsh Vinod combining to deliver the country's first medal of the Games. China took the gold medal. In women's cricket, India stormed the finals of the Asian Games. India defeated Bangladesh by 114 runs in the second semi-finals in Japan today. Shefali Varma's maiden T20 international 100 in 49 balls paved way for India's convincing 114-run win. India will next face Sri Lanka in the gold medal clash on Tuesday. In mixed martial arts, India's Suchika Tarial today created history as she became the country's first athlete to secure an Asian Games bronze medal after reaching the women's traditional 60-kilogram semifinals at the Games. And that is the end of this news bulletin.
3: Gaane Kothay Golden Shomoy. Aapni shunchen 100.1 FM Gold. 100.1 FM Gold. FM Gold. Shurela Shophore, Aaj, Jotite Dutite. Jotite Dutite.
4: ফিরে এলাম আবার আমরা 100.1 এআর এফএম গোল্ডের সুরেলা সফরে। কথা বলছি আজ নাসিরুদ্দিন শাবানা আজমি জুটি নিয়ে।
5: এবার আমরা যে ছবিটা নিয়ে কথা বলতে পারি, দোলন, 1978 সালের জুনুন ছবিটা। নাসিরুদ্দিন সাহেব এবং শাবানা আজমি উভয়েই, তারা দুজনেই যে সহজাত এবং শক্তিশালী অভিনেতা তা তো অলরেডি তারা প্রমাণ করেছেন, আরও একবার যেন মানে সবাইকে জানিয়ে দিলেন যে তারা এই যে সমান্তরাল ধারার যে সিনেমা সেই মুহূর্তে যেটা ট্রেন্ড চলছিল সেই ট্রেন্ডে তারা একদম সর্বশ্রেষ্ঠ মানে আসনটা যেন ছিনিয়ে নেবে এরম একটা ব্যাপার। এখানে এই ছবিতে দেখা যাচ্ছে যে ফিরদৌস এই চরিত্রে শাবানা আজমি, যেখানে জাভেদ খান যেটা মেইন ক্যারেক্টার সেই ক্যারেক্টার মানে এই ক্যারেক্টারে অভিনয় করেছিলেন শশী কাপুর, এবং তার ওয়াইফের চরিত্রে শাবানা আজমি। এই ফিরদৌসের ভূমিকাটা হচ্ছে শাবানা আজমি তার স্বামী ভীষণ রকমের নারীর সঙ্গ ভালোবাসেন, ইংরেজদের মানে ইংরেজ মহিলাদের বাড়িতে এনে
4: মানে তাদের সঙ্গে, হ্যাঁ
5: তাদের সঙ্গ
4: ওঠা বসা মেলামেশা ভীষণ পছন্দ করেন,
5: চলছে সেখানেই। এবং ও একদিক দিয়ে স্বামীর কাছে অবহেলিত, কিন্তু ওই যে একটা আত্মমর্যাদা বোধ এবং আত্মমর্যাদা তার সঙ্গে স্বামীর অবহেলা, কিন্তু আবার ওই পরিবার ছেড়ে বেরিয়ে না আসতে পারা এই যে দ্বন্দ্বটা,
4: মানে একটা কোথাও মূল্যবোধ আবার কোথাও সেই তার যে নারী সত্তার যে অপমান হচ্ছে সেইটার বিষয়ে তার সচেতনতা
5: আছে, আবার সে ছিঁড়ে বেরিয়েও আসতে পারছে না, সেই যে একটা দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটা ভীষণ রকম ভাবে মানে না স্বামীর প্রতি দুঃখ ক্ষোভ মানে বিরক্তি, আবার স্বামীর ওপর অধিকার হারানোর ভয়, এই সব কিছু মিলেমিশেই একটা নারীর জীবন যেরকম হয় একদম সেই ছবিটা ফুটিয়ে তুলেছেন। অন্যদিকে নাসিরুদ্দিন হচ্ছে জাভেদ খানের মানে কি বলবো শ্যালক মানে স্ত্রীর ভাই, এবং সে ভীষণ রকম বিপ্লবী মানে ভারতের জন্য লড়াই করছেন, বিভিন্ন সিপাহীদের সংগঠিত করছেন
4: স্বাধীনতার জন্য
5: এবং ইংরেজদের কিভাবে আমাদের দেশে যাতে ঘাঁটি না গাড়তে পারে তার জন্য তিনি লড়াই করছেন। এই যে একটা সে ভীষণ রকমভাবে দেশপ্রেম মানে
4: এবং পৌরুষ
5: জুনুন কথাটা যেখানে তার দেশপ্রেমের প্রতি জুনুন, আর যেখানে জাভেদ খান মেইন ক্যারেক্টার শশী কাপুর অভিনয় করছেন তার ওই ওই নারী আসক্তির প্রতি আর কি, যে জুনুনটা আর কি, এই দুটোভাবে দু দিক থেকে দেখানো হয়েছে। নাসিরুদ্দিনের চরিত্র ভীষণ রকমভাবে, কি বলবো, যে যখন একটা ডায়ালগ, যেটা ডায়ালগটা ভীষণ বিখ্যাত হয়ে গেছিলো যখন ইংরেজ

0: এর সঙ্গে সিপাহীদের যুদ্ধ হচ্ছে এবং দিল্লি ইংরেজদের হাতে চলে যাবে, সিপাহীরা হেরে গেলে দিল্লি দখল করে নেবে। সেই সময় মানে একটা ডায়লগ বলতে বলতে নাসিরউদ্দিন ভেঙে পড়ছেন, হাম দিল্লি হার গয়ে হ্যায়, এই ডায়লগটা মানে সে সময় মানুষের মুখে মুখে ঘুরেছে যে এই এত মানে তার সেই তার যে সেই যে আমরা জানি যে ড্রামা স্কুলে পড়া সেই যে অ্যাক্টিং, সেই অ্যাক্টিং এর একদম মানে প্রকৃষ্ট উদাহরণ বলা যায় এই ডায়লগটা। এইভাবেই এই এই যে আবেগ এবং দেশপ্রেমের সংঘাত, মানে জাভেদ এবং সরফরাজ, জাভেদ মিন্স যেটা শশী কাপুর যে চরিত্র অভিনয় করেছে এবং সরফরাজ হচ্ছে নাসিরউদ্দিন যে চরিত্র অভিনয় করেছে, এই দুটো চরিত্রের মধ্যে সংঘাত আর এই সিপাহী বিদ্রোহের রাজনৈতিক পটভূমি সব মিলে একটা দুর্দান্ত ছবি মানে বলা যায় এটাকে আর কি,
1: একেবারেই। এবং সেখানেও কিন্তু এই যে বলছিলাম যে নায়ক নায়িকা নন তারা, সেই অর্থে এটাতে মানে একে অন্যের বিপরীতে তেমনটা নয় এই ছবিতে,
0: কিন্তু রয়েছেন,
1: কিন্তু দুজনে হ্যাঁ দুটো চরিত্র মানে একে অন্যকে কোথাও খুব অপ্রত্যক্ষভাবে হলেও প্রভাবিত করছে এখানে। ঠিক এরকমই একটা ছবির কথা বলবো যেটা আরও একটু পরের দিকের ছবি, সেখানেও কিন্তু শাবানা এবং নাসিরউদ্দিন এরা নায়ক নায়িকা নন, এবং সেখানে ভূপিন্দর সিং হচ্ছেন নায়ক, শাবানার নায়ক, আর নাসিরউদ্দিনের বিপরীতে রয়েছেন রোহিণী হাত্তাঙ্গাড়ি। 84 ছবি লরির কথা বলছি, সেখানে এরা দুজনে খুব বন্ধু, মানে ভূপিন্দর আর নাসিরউদ্দিন দুজনে খুব বন্ধু। নাসিরউদ্দিন উকিল, ভূপিন্দর একটা গ্যারেজ চালান, গাড়ির মেকানিক এবং একা থাকেন। শাবানা একটা স্কুল টিচার, বাচ্চাদের ভীষণ ভালোবাসেন, বাচ্চাদের স্কুলে পড়ান। এবং এই যে দুই বন্ধু তাদের মানে ফ্যামিলি, এই নিয়েই গল্পটা তৈরি হয়। শাবানার সঙ্গে ভূপেন্দারের ভালোবাসা হয়, বাবা মার প্রবল বিরোধিতা সত্ত্বেও এই বন্ধু নাসিরউদ্দিন এবং রোহিণী এই দুজনের মানে সাহায্যে তাদের বিয়ে হয়, তাদের সংসার তৈরি হয়। এবং যেটা হয়, শাবানার বাচ্চা অসম্ভব তার অপত্য স্নেহ, এবং মানে তার আগেও আমরা দেখি বিয়েটা হওয়ার আগেও শাবানার সঙ্গে তার বাবার কথোপকথন হচ্ছে যে একটা প্রাইমারি স্কুলে পড়িয়ে কি হবে, ছেড়ে দাও। তো শাবানা বলছে না, আমি বাচ্চাদের ভীষণ ভালোবাসি, আমি ছাড়তে পারবো না। তো বাবা বলছে তাহলে এটা বিয়ে করে নিলেই হয় বাচ্চা যখন এত পছন্দ। বলে হ্যাঁ সেটা হয়, বিয়ে করতে আমি না করছি না, কিন্তু আমার একটা বাচ্চা দিতে হবে না, আমার অনেক বাচ্চা দরকার, সেই জন্য আমার স্কুলটা করতেই হবে। তো এহেনও যার মানসিকতা বিয়ের পর একদম প্রেগন্যান্সির অ্যাডভান্স স্টেজে এসে তার বাচ্চাটা নষ্ট হয়ে যায়, একেবারেই মেইন স্ট্রিম ছবি এটা। এবং তারপরে যেটা হয়, শাবানা অদ্ভুত একটা অবসেশনের মধ্যে চলে যায়। প্রথমে তো প্রচণ্ড ডিপ্রেশন, প্রচণ্ড মানসিকভাবে মানে চুরমার হয়ে যাওয়া, ভেঙে কিছুতেই ওই মৃত্যুটার থেকে বেরোতে না পারা, এবং সারাক্ষণ কান্নাকাটি, ভয়ঙ্কর একটা নিজের চারপাশে পুরো মানে বিষণ্ণতার একটা পরিবেশ, সবসময় তার থেকে সে বেরোতে পারে না। তো এইরকম হতে হতে যেটা হয়, এবং এই তিন বন্ধু মানে ভূপিন্দর, এদিকে নাসিরউদ্দিন এবং তার স্ত্রী রোহিণী, তিনজনে কিন্তু প্রচণ্ডভাবে চেষ্টা করে, প্ল্যান করতে থাকে কী করে ওকে এটার বাইরে বের করে আনা যায়। তো এটা হতে হতে একদিন বাসে একটা শাবানা কোথাও যাচ্ছে, তো একটা পরিবার উঠেছে, পরিবারের মানে ভীষণ একটা কেওটিক ফ্যামিলি, এবং সেই পরিবারের বেশ প্রৌঢ় দম্পতি, তাদের 12খানা সন্তান। তার বড় মেয়েটির বয়স প্রায় 20-এর কাছাকাছি, আর ছোটটি হচ্ছে ওই 3-4 বছর এরকম। এরা চিড়িয়াখানায় যাচ্ছিল, তো চিড়িয়াখানায় যেতে গিয়ে এত তারা ক্যালভ্যাল ক্যাচর ম্যাচর করছে বাসের মধ্যে, যে সেই নিজেদের ঝামেলায় কি মানে ঝঞ্ঝাটের মধ্যে পড়ে তারা ছোট বাচ্চাটাকে রেখেই নেমে যায়। শাবানা তখন সেই বাচ্চাটাকে নিজের কাছে নিয়ে আসে, এবং এনে যখন আস্তে আস্তে এরা বাকিরা মানে ওর স্বামী নাসিরউদ্দিন এরা সবাই প্ল্যান করছে বাড়তো বাচ্চাটাকে ফেরত দিতে হবে, শাবানা কিছুতেই আর সে বাচ্চাকে ফেরত দেবে না। লোক আশপাশের লোকেদের বলে আমার বোনের ছেলে, কিন্তু তাকে একদম নিজের সন্তানের মতন মানুষ করতে থাকে। এবং এই যে পাগলামিটা, যেটা কোনোভাবেই করা যায় না, অন্যায়, তাতে তার শাস্তি হবে অনেক বোঝাবার পরেও এক সময় সে করে কি, যেহেতু তার স্বামী এবং উকিল হিসেবে মানে অ্যাজ এ লয়ার নাসিরুদ্দিনও তাকে বারবার পোঁছাতে থাকে, সে ওই বাচ্চাকে নিয়ে এদের কাছ থেকেও পালাতে থাকে। মানে বাড়ির থেকে বেরিয়ে যায়, কখনো একটা সেই নির্মীয়মান বহুতলের ওপরে গিয়ে সে বসে থাকে বাচ্চাকে নিয়ে, কোনো রকমের দোকান থেকে চেয়ে তাকে একটু দুধ আর একটু কেক খাওয়াচ্ছে, বাচ্চাটার কষ্ট হচ্ছে কিন্তু কিছুতেই ফিরবে, কারণ যেন ওখানে ফিরলেই ওরা বলবে যে ওকে বাবা মার হাতে ফেরত দিয়ে দাও। তো এই এবং আলটিমেটলি সেটাই হয়, কোর্টে কেস ওঠে, বাচ্চাটির যে বড়দি, যে একটু বড় ছিল, বাবা মা, মানে দেখানো হয় যে শাবানা কিন্তু একটা দিন যায়ও তার বাড়িতে ফেরত দিতে গিয়ে দেখে এতটাই সেখানে অব্যবস্থা, একটা রুটি পড়লে বাচ্চাগুলো সেই রুটি মানে কাড়াকাড়ি করে খাওয়ার জন্য মারপিট করে, ও আবার ডিসাইড করে না তার থেকেও আমাদের কাছে ভালো থাকবে। তো যাই হোক, কোর্টে তারপর কেস টেস ওঠে, নাসিরুদ্দিন প্রবলভাবে সওয়াল করেন, মানে এই যে বলছিলাম না, ধরো তারা দুজনে সরাসরি মানে একে অন্যের বিপরীতে দাঁড়িয়েছেন এমনটা নয়,
0: মানে স্বামী স্ত্রী বা ভাই বোন এরকম না,
1: এমনটা নয়, কিন্তু গোটা ছবিটা জুড়ে মানে সবান ওরা বেড়াতে গেছে,
0: মাতৃত্বকে সম্মান দেবার, মাতৃত্ববোধকে সম্মান দেবার জন্য লড়াই করছেন
1: সবাই বেড়াতে গেছে, শাবানা খুব বিষণ্ণ হয়ে বসে রয়েছে, নাসিরুদ্দিন নানান ভাবে চেষ্টা করছে যাতে একটু ভাবিকে হাসানো যায় এরকম আর কি। তো পুরোটা জুড়ে এরকম ভীষণ সুন্দর সুন্দর মুহূর্ত, এবং সেই সুন্দর, যেমন বাচ্চাটাকে নিয়ে যখন ওদের বাড়িতে রয়েছে শাবানা তখন ভীষণ খুশি, ওর সমস্ত মানে মানসিক অসুখ তখন মনে হচ্ছে সেরে গেছে। সেই অবস্থায় ওরা সেই ছেলে বাচ্চাটার নাম হচ্ছে লাড্ডু, লাড্ডুকে নিয়ে একদিন নাসিরুদ্দিনের বাড়িতে ওরা বেড়াতে আসে এবং ভীষণ সুন্দর মুহূর্ত কাটায়। এবং শেষকালের ওই কোর্ট সিনটা যেখানে নাসিরুদ্দিন শাবানা কাট করায় দাঁড়িয়ে নাসিরুদ্দিন সওয়াল করছেন এবং বারবার বলতে থাকেন যে আপনারা ভাবুন, এটা ক্রাইম না এটা মাতৃত্ব, যদি এটা চুরি করাটাই মুখ্য উদ্দেশ্য হতো, বাচ্চাটাকে সে যেভাবে মানে তার নিজের স্বামীর কাছ থেকেও সে পালাতে চেয়েছে বাচ্চাকে, শুধুমাত্র বাচ্চাকে ভালোবাসবে বলে। এবং এই সওয়াল এতটাই জোরদার হয় যে যেখানে শাবানার তার মানে কারাদণ্ড হওয়ার কথা ছিল ইত্যাদি ইত্যাদি, কিন্তু বিচারক তাকে মুক্তি দেন তার সেই মাতৃত্বের জয় ঘোষণা করে। এবং তার থেকে বড় কথা, যখন কোর্ট থেকে বেরিয়ে আসছে শিশুটির পরিবার, তার বাবা মা সবাই মিলে এসে সেই শিশুটিকে শাবানার হাতেই আবার তুলে দেয়, যে ওরা বুঝতে পারে এতটা ভালোবাসা হয়তো আমাদের পরিবারেও আমরা দিতে পারবো না। তো এখানেও এই যে দুজনের, এবং কি অপূর্ব অপূর্ব ছবিটা দেখলে বোঝা যায়, ওরা যখন লং ড্রাইভে যাচ্ছে গাড়িতে মানে চারজনে একসঙ্গে, এই নাসিরুদ্দিন শাবানার মধ্যে খুব ডিরেক্ট কোনো কমিউনিকেশন নেই, কিন্তু দুজনের উপস্থিতিটা ভীষণ সুন্দর সুন্দর মুহূর্ত তৈরি করছে
0: একেবারে।
1: এবার লরির গান শুনে, একটা লরি নিয়ে কথা বললাম এতক্ষণ।

0: দোলন, আমরা কিন্তু এরপর চলে যাই 1980 সালে। 1980 সালে স্পার্স ছবি, যেটা সাই পারঞ্জবের পরিচালিত আরেকটি মানে ভারতীয় মানে ভাষার মানে অন্যতম ছবি বলা যায় এই দুই অভিনেত্রীর অভিনীত, যেখানে নাসিরুদ্দিন শাহ একজন অন্ধ ব্যক্তির চরিত্রে অভিনয় করেছিলেন। তিনি একটি স্কুলের প্রিন্সিপাল এবং সেই স্কুলের একজন শিক্ষিকার চরিত্রে অভিনয় করেছিলেন সাবানা আজমি। এই দুজনের মধ্যে সম্পর্ক তৈরি হয়, তারা পরস্পরের কাছে আসে, কিন্তু কোথাও নাসিরুদ্দিন অ্যাভয়েড করতে থাকে, তার দৃষ্টিহীনতাকে মানে মাথায় রেখে অ্যাভয়েড করতে থাকে, এবং তারপরে কিন্তু সাবানা আজমি তাকে ক্রমশ কাছের করে নেবার চেষ্টা করে, যেটা মানে সম্পর্কের যেটা হয় এখানে যে বিষয়টি বলার, ধরো আমরা যখন দুটো চরিত্র বা দুজন অভিনেতা অভিনেত্রীকে নিয়ে কথা বলছি, এই যে অন্ধ চরিত্রে অভিনয় করছেন নাসিরুদ্দিন শাহ, উনি কিন্তু শুধুমাত্র ওই অন্ধ ব্যক্তি কেমন করেন সেটা বইতে পড়ে বা কথা শুনে অভিনয়টা করেননি, তিনি নিয়মিত দিল্লির একটি অন্ধ বাচ্চাদের স্কুল রয়েছে সেই স্কুলে গিয়ে
1: অবজার্ভ করে
0: তিনি দেখেছেন সেখানে মানুষজন যারা অন্ধ ব্যক্তি তারা কিভাবে হাঁটা চলা করেন, কিভাবে চোখটা থাকে তাদের, সেইগুলো তিনি ক্রমশ আয়ত্ত করেছেন। তারপর কিন্তু তিনি এই ছবিতে সেটা প্রয়োগ করেছেন, এবং বলাই বাহুল্য এই ছবি অনেকগুলো পুরস্কার জিতেছিল সেই সময়ে, যদিও মুক্তি পেতে একটু দেরি হয়েছিল, কিন্তু তার পরবর্তী সময়ে অনেক পুরস্কার, ফিল্মফেয়ার পুরস্কার, মানে তারপরে শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ পরিচালক বিভাগেও পুরস্কার ছিল, এবং অভিনেতা অভিনেত্রীরাও তো মানে সবার মন জয় করে নিয়েছিল।
1: তুমি
0: হ্যাঁ, সেরা অভিনেতা বিভাগে নাসিরুদ্দিন এবং সেরা চিত্রনাট্য বিভাগে সাই পারঞ্জবের পুরস্কার লাভ ছিল।
1: তুমি এই যে বললে না যে শুধুমাত্র যে অন্ধ মানুষ কিভাবে মুভ করেন সেটা যে উনি পড়ে মানে সেটাকে কিভাবে উনি আয়ত্ত করেছিলেন, এই প্রসঙ্গে একটু পরের দিকের ছবি 87 ছবি পেস্তানজির কথা আমার বলতে ইচ্ছে করছে। সেখানে নাসিরুদ্দিন এর চরিত্রটি হচ্ছে যে মানে একটু পারসি এক ভদ্রলোক, মানে বেশ সম্ভ্রান্ত পারসি, মানেই তো তারা খুব ফিনান্সিয়ালি রিচ হন, তো তিনি একটা ভালো অফিসে চাকরি করেন, এবং সেই মানুষটি হচ্ছেন আজীবনের মানে তার স্পন্ডিলোসিস, তার আর্থ্রাইটিস, মানে ব্যথায় কাবু একটা মানুষ। তো সেইখানে প্রতিটা মুভমেন্ট তার, মানে একটা মানুষ যার যে এত রকমের ব্যথা বেদনা নিয়ে চলে, তার প্রতিটা মুভমেন্ট, মানে তার অনুপম খের ছিলেন এই ছবিতে, সেই বন্ধু যখন এসে ডাকছে কিভাবে সে ঘাটটা ঘোরাবে, সেখানেও যেমন তার ওই ঘাটটা ঘোরানোর আগে তার স্পন্ডিলোসিসের মানে সেইটা মাথায় রাখতে হচ্ছে,
0: তেমনি ব্যক্তি
1: তেমনি মানে আমি মুগ্ধ হয়ে গেলাম ছবির শেষ দৃশ্যে, একদম শেষ দৃশ্যে যখন পেস্তানজি বেরিয়ে মানে

0: ফিরোজ শাহ, যখন ওর নাম ছিল ফিরোজ শাহ, ফিরোজ শাহ যখন বেরিয়ে চলে যাচ্ছে, একটা দীর্ঘ সিঁড়ি সে নেমে হেঁটে বেরিয়ে চলে যাচ্ছে, এবং চলে যখন যাচ্ছে একদম শেষ মুহূর্তে গিয়ে তার অবয়ব সিঁড়ি সবটাই ঝাপসা হয়ে গেছে, স্ক্রিনে তখন অন্য লেখা ফুটে উঠছে। সেই মুহূর্ত পর্যন্ত একজন ওই যার স্পাইনে বা পায়ে ব্যথা, তিনি যেভাবে সিঁড়িতে নামেন, দুটো পাকে একটুখানি ফাঁক করে একটু মানে অবিকল সেই মুভমেন্টটা ওই মুহূর্ত পর্যন্ত কিন্তু তিনি ছাড়েননি, যেখানে তাকে প্রায় আর দেখা যাচ্ছে না, এটা একটা সাংঘাতিক। এবার এই ছবিতে শাবানার সঙ্গে তার ইকুয়েশনটা বলি, শাবানা হচ্ছেন এই ছবিতে মানে একটি ডিকারি, মানে খুব সম্ভ্রান্ত পার্সি ঘরের মেয়ে, যে ভীষণ সফিস্টিকেটেড। তাকে এখানে এই ছবিতে শাবানাকে দেখলে মনে হবে মানে ভিক্টোরিয়ান বা রোম্যান্টিক এজের কোনো একটি মেয়ে বা ইম্প্রেশনিস্ট পেন্টিং থেকে উঠে আসা, মানে অপূর্ব। তার যেমন পারফেক্ট গাউন, তেমনি তার হেয়ারস্টাইল, তেমনি তার সঙ্গে মিলিয়ে মিলিয়ে টুপি, এই সমস্ত রয়েছে। আর তার সঙ্গে সে ভীষণ ভালো পিয়ানো বাজায়। তো এই মেয়েটিকে দেখতে গিয়ে পছন্দ হয় নাসিরুদ্দিনের, কিন্তু অদ্ভুত একটা ভুল বোঝাবুঝিতে দেখা গেল বিয়ের দিন তার বন্ধু, মানে তা একই সঙ্গে দুই বন্ধু দেখাশোনা শুরু করেছিল। তো পেশি মানে অনুপম খের বলে যে ওর বিয়েটা আগে ঠিক হয়, কারণ নাসিরুদ্দিন একটু হরোস্কোপ এগুলো দেখতে চেয়েছিলেন। গিয়ে দেখে বিয়ের দিন ওই মেয়ের সঙ্গেই পেশির বিয়ে হচ্ছে। যাই হোক, তারপরে তো উনি আর বিয়ের থেকে সরে আসেন, কিন্তু সারা জীবন এই বন্ধুর স্ত্রী আর ওদিকে। এর ওপর কোথাও একটা অদ্ভুত তার একটা সফট কর্নার থাকে, এবং এহেন যে শাবানা, সেই শাবানাটা ট্রান্সফরমেশন ঘটে। মানে ছবির মাঝখানে যখন আমরা শাবানাকে দেখি, ওই রকম একটা মানে ডলপুতুলের মতন একটা যে ক্যারেক্টার, সে যেই রকম একটা মানে তিরিক্ষি মেজাজের, খিটখিটে অদ্ভুত একটা মানে মানে মিডল এজড হাউসওয়াইফ হয়ে যেতে পারে, সেটা তখন কল্পনার বাইরে। মানে ফিরোজ শাহ ভাবতে পারছে না যে এ তোমার ড্রিম গার্ল ছিল, মানে বন্ধুর স্ত্রী হলেও তার প্রতি তো যেহেতু ওই প্রথম একটা ভালোবাসা পড়েছিল, একটা ওরম ড্রিম গার্লের মতন ব্যাপার ছিল। ছবির শেষে যখন পেশি মারা গেছে, হঠাৎই পেশি মারা যায়, ভীষণ ছন্ন ছাড়া অবস্থা, ফিরোজ শাহ আবার মানে কোনো রকমে ওই ব্যথা বেদনা নিয়ে খোঁড়াতে খোঁড়াতে আবার আসে ওই ডিকারির কাছে, সে দেখে ও শুয়ে আছে। তো বলে আমি তোমার কিছু পিয়ানো টিউশন জোগাড় করেছি, কারণ তার তখন খুব আর্থিক অবস্থা খারাপ। তো ডিকারি তখন সে উঠতে পারছে না বিছানা থেকে, বলছে আমার শরীর খুব খারাপ, তো ঠিক আছে আমি হয়তো দেখি একটু কটা দিন যাক, আমার ভাইকে বলেছি আমি একটু ইউরোপ যাওয়ার ব্যবস্থা করতে। মানে ওর বরাবরেরই স্বপ্ন ছিল পিয়ানোটাকে নিয়ে ভীষণ ভালো ক্যারিয়ার করবে। তো এটা এখন বলছে, বলতে বলতে ফিরোজ শাহ দেখছে যে ওর কাছে ভীষণ অদ্ভুত লাগছে সবটা, কারণ জীবনের অন্য একটা দিক তখন ও খুঁজে পেয়েছে, যেটা ও এতদিনের ওর বাঁচায় দেখেনি। এবং দেখছে ওই মানে তিরিক্ষি মেজাজ, শরীরে ব্যথা বেদনা, মানে খুব জ্বর, ও সরি, এর তখন ডিকারের শাবানার তখন জ্বর রয়েছে, সেই জ্বর, এবং তাকে না একেবারে একটা সেখানে খিটখিটে বুড়ি মনে হচ্ছে তাকে দেখে। তো আস্তে আস্তে বেরিয়ে আসবে, তো শাবানা তার আগেই ওইসব কথাগুলো বলতে বলতে বললো ভাইকে বলেছি দেখি কী ব্যবস্থা করি, ইউরোপের যাওয়ার একটা চেষ্টা করব, আমার এখন কিছুই ভালো লাগছে না, একটু কটা দিন যাক, বলে আস্তে আস্তে বেরিয়ে গেল। ফিরোজ শাহ তারপর দেখলো আস্তে আস্তে যে ওই রকম বিরক্তিতে, ওই রকম হতাশায়, শোকে বিধ্বস্ত একটা মানুষ আস্তে আস্তে উঠে চলে গেল। ও যখন বেরোচ্ছে দেখলো ও এসে কিন্তু ওর পিয়ানোতে বসেছে, এবং অসম্ভব একটা মানে উৎসাহপূর্ণ মুখ নিয়ে সেই স্বরলিপিগুলো দেখছে আর প্র্যাকটিস করে যাচ্ছে পিয়ানোর নোটগুলো। ওর তখন রিয়েলাইজেশন হলো যে এই জীবনে প্রত্যেকটা মানুষের সুখ আর দুঃখ তার নিজের মতন, মানে ওইখানে যে শাবানাকে দেখলো তার মধ্যে কিন্তু মানে পাঁচ মিনিট আগে দেখা শাবানার কোনো মিল নেই,
1: কারণ নিজের জায়গাটা সে ফিরে পেল,
0: ওর কাছে পিয়ানোটাই সত্যি। তখন এই উপলব্ধি নিয়ে ও বেরিয়ে যাচ্ছে এবং সিনেমাটা ওখানেই শেষ হয়। তো এইখানে দেখো দুজনে তো নায়ক নায়িকা নয়, কিন্তু বারে বারে তারা যখনই তাদের এনকাউন্টার হচ্ছে, মানে তারা যখন একে অন্যের মানে ইয়েতে আসছে, কাছাকাছি আসছে, অদ্ভুত একটা অন্য একটা মাত্রা তৈরি হচ্ছে, যোগ হচ্ছে ছবিতে। খুব ভালো, খুব অন্যরকম ছবি এটা। তো আমরা একটা আমরা স্পর্শের কথা তুমি বললে, তো স্পর্শের একটা গান আমরা শুনি,
1: বেশ চলো
0: এটা শুনবো আমরা সুলক্ষণা পাণ্ডিতের কণ্ঠে, ঠিক আছে?

0: আমাদের না খুব একেবারে দ্রুতগতিতে এবার দৌড়তে হবে, অনেক ছবি বাকি। মানে অ্যালবার্ট পিন্টোর কথা যদি না বলি, শাবানা নাসির জুটির তো কিছুই বলা হয় না, মানে এত সুন্দর। আশির গোড়ার দিকের ছবি তো, দুজনেই ভীষণ ইয়াং। হ্যাঁ, অ্যালবার্ট ভীষণ রেগে যায় সবে। একটা অ্যাংলো ইন্ডিয়ান ক্লাসকে কেন্দ্র করে তৈরি ছবি, যেখানে একই সঙ্গে অনেকগুলো দিক ধরা হয়েছে, স্ট্রাইক, সামাজিক যে ডিসক্রিমিনেশন, সোশ্যাল ডিসক্রিমিনেশন, অনেকগুলো দিক ছোঁয়া হয়েছে তো। কিন্তু সেখানে একদম মানে দুজনে হচ্ছে শাবানার
1: এবং খুব অল্প কিছুতেই রেগে যায়। হ্যাঁ, এবং আইডেন্টিটি ক্রাইসিসে ভোগ।
0: হ্যাঁ, এবং শাবানা সেখানে একটা অফিসে চাকরি করে, যে অফিসের বসের আবার তার প্রতি একটা বিশেষ ভালো লাগা রয়েছে। মানে একটা দৃশ্য বলছে ওর, মানে শাবানা বলেছিল যে গোয়ানিস খাওয়াবো, সে বস রোজই বলে যে কবে খাওয়াচ্ছ, কবে খাওয়াচ্ছ। আর অ্যালবার্ট যেটা পছন্দ করে না সেটা শাবানাও, মানে সবাই দুজনেই বোঝে তারা। তো শাবানার কিছু করার নেই চাকরিটা টিকিয়ে রাখতে গেলে, কারণ তার বাবা বলেছে হ্যাঁ ও যাই করুক না কেন চাকরিতে তোমাকে যেতেই হবে, না একটা ব্যাপার ঘরে টাকার দরকার। তো কিন্তু অ্যালবার্টকে, অ্যালবার্ট যে পছন্দ করে না এটাও বোঝে। তো এরকম সময় একদিন ওই গোয়ানি মানে ওর বাড়িতে খাওয়ার জন্য সবাইকে নিমন্ত্রণ করেছে, আর সেই সময় ওর যে বস অরবিন্দ সে সবে সিঙ্গাপুর থেকে ফিরেছে। ও তখন একটা খুব কস্টলি ফুলদানি বলছে এটা সিঙ্গাপুরের, এটা ভীষণ ভালো, সারাক্ষণ টেবিলে ওই ওই ফুলদানি।

0: এটা নিয়েই কথা হচ্ছে, অ্যাজ ইফ আর কিছু নেই। তো তো ওকে দেখাতে বলে, হ্যাঁ এটা ভীষণ কস্টলি, এটা আনব্রেকেবলও। তখন ফাট করে অ্যালবার্টোটা নিয়ে বলো, বাহ আনব্রেকেবল, আমি একবার ট্রাই করে দেখবো বলে ছুঁড়ে মারলো, ফার্স্ট একদম চুরমার হয়ে গেল। তো খুব টুকরো টুকরো জায়গা আছে, ওর মনে হয় যে শাবানাকে ওখানে খুব, আমরা প্রথম দিকে খুব শর্ট ড্রেসে দেখি, তো শাবানার এইরকম, এবং ওর বসের যখন তখন এসে ওর সঙ্গে ঘুরতে চলে, চলো একদিন অ্যালবার্ট অফিসে গিয়ে দেখে এবং ভীষণ রেগে যায়। তো গিয়ে ওকে বাইকে করে নিয়ে তারপর আসছে, ওরা বেরিয়ে এলো এবং সেইটা একটা দীর্ঘ দৃশ্য আছে। তো অ্যালবার্ট ভীষণ রেগে যাচ্ছে, বলে তোমার কেন, তোমাকেই কেন বলে। তো শাবানা বলছে, তুমি কী করলে, কী করো তুমি, তুমি আপনি ড্রেসকে তারা দেখো কিতনে বার বলে হ্যাঁ শাড়ি পেনো, তুমি শাড়ি নেই পেন তো এসব। এবং তারপরে আস্তে আস্তে দেখা যায় শাবানা কিন্তু ওর সঙ্গে যখনই থাকে ও শাড়ি পরে থাকে। এরকম করতে করতে ওদের মধ্যে মানে এই রাগ ইত্যাদি সব নিয়ে একটা পর্বে গিয়ে শাবানা বলে যে, না আমি আর অ্যালবার্টের কাছে যাবো না,
1: ওকে আমার কাছে আসতে হবে। নিজের যে অস্তিত্বটা রিয়েলাইজ করলো,
0: এবং এর মধ্যে ওর বস আরেকদিন ওর সঙ্গে ইন্টিমেসির একটা চেষ্টা করতে শাবানা একটা মুখের ওপর তাকে ঠাস করে একটা চড় মেরে বেরিয়ে এলো। এবং তারপর মানে ভীষণ সুন্দর ছবি, এবং অনেকগুলো খুব সিরিয়াস ডিসকাশনের মুহূর্ত আছে। মানে ওরা একটা সিনেমা দেখে ফিরছে, সেখানে অ্যাংলো ইন্ডিয়ান ফ্যামিলিকে পোর্ট্রে করার বিভিন্ন দিক নিয়ে ওরা কথা বলছে। দারুণ ছবি, দারুণ ছবি, এবং অনেকগুলো মানে সামাজিক স্তরকে ছুঁচ্ছে এটা। তো অ্যালবার্ট পিন্টো গেল একটা ছবি, মান্ডির কথা যদি বলি শাশ্বতী, মান্ডির কথা তো মানে বলতেই হয়, সেখানে আবার একদম অন্য, মানে একটা ব্রথেলের মাসি হচ্ছে শাবানা, আর সেই তার চাকর হচ্ছে নাসিরুদ্দিন, যে সারাদিন সবার ফাই ফরমাস খেটে, মানে তার কোনো রকম একটা উপরে সেটা মানে পাঞ্জাবিও না, মানে একটা কুর্তা মতন, আর নিচে একটা মানে ধুতিটা সেটা ছিঁড়তে ছিঁড়তে ধুতি বা একটা নিচে সে কী যে পরে সেটা কোথায় উঠে গেছে, সে মানে পাঞ্জাবি আর তার মানে নিম্নাঙ্গের পোশাক প্রায় একই লেন্থে চলে এসেছে, মানে সেই কুর্তার এটা এইরকম ঠুঙরু সারাদিন সবাই তাকে, মানে যার যেখানে ক্রাইসিস হয় যত দশ নন্দ ঘোষের মতন সেই ঠুঙরুর ঘাড়ে গিয়ে পড়ে। আর বেচারা রাত্রিবেলা প্রচণ্ড নেশা করে এসে সে গান গাইতে গাইতে মানে মাতলামি করতে করতে আসে, আবার মরার মতন ঘুমিয়ে যায়, এই হচ্ছে তার জীবনে। তো ওই কোঠিটা যখন ওরা ছেড়ে দিল, মানে একটা বিজনেস গোষ্ঠী চলে আসে যারা ওইটা কিনবে বলে, অনেকটা জায়গা নিয়ে কোঠিটা ছিল, চলে যখন যাচ্ছে মানে ঠুঙরি বুঝতে পারে যে এতগুলো মেয়ে, মানে একটা প্রাণ ছিল সেটা ওরা চলে গেলে আর কিছু থাকবে না। ঠুংরু না পাগলের মতো ওদের আটকাবার চেষ্টা করে, রেগে যায়, চেঁচামেচি করে, গালাগালি দেয়, কান্নাকাটি করে, কিন্তু কিচ্ছু আটকাতে পারে না। এবং ঠুংরু হতা মানে ও একেবারে লস্ট নো হয়ার হয়ে যায়। এবং নতুন যে জায়গায় গিয়ে কোঠি স্থাপন হয় সেখানে গিয়ে আবার শাবানা বুঝতে পারে যে মেয়েগুলোকে আগলে নিয়ে যত্ন করে, মানে কি বলবো, তাদের সুরক্ষা দিয়েও একটা নির্ভরতার জায়গা তৈরি করেছিল তারা প্রত্যেকে নিজের মতন করে, কেউ কোনো সঙ্গী বেছে নিয়েছে, কেউ কোনো অন্য প্রফেশন বেছে নিয়েছে, নিয়ে সবাই ওকে ছেড়ে চলে যায়। এই যে নিঃসঙ্গতার জায়গাটায় কিন্তু এই ঠুংরু আর ও, মানে দুজনের পজিশন তো আকাশ পাতাল, ও একটা চাকর আর ও হচ্ছে সেই কোঠির মালকিন, কিন্তু কোথাও দুজনে একটা রেখায় মিলে যায়। মানে এর কাছেও সবটা নিঃস্ব রিক্ততা হয়ে রইল, আবার শাবানার কাছেও নতুন জায়গায় গিয়ে কোঠি বসানোর ক্ষেত্রে সেই হাতে শূন্যটাই রইল।
1: আবার দেখো এই তুমি 1983-এর মান্ডির কথা বলছিলে, 1983-তেই আরেকটি ছবি শেখর কাপুরের মাসুম, সেই ছবির গান তো মানে অসামান্য গান এবং সবকিছুই মন ছুঁয়ে যাওয়ার মতো একটি ছবি। সেখানেও দেখো দুজন চরিত্র, যেখানে নাসিরুদ্দিন হচ্ছেন একজন কি বলবো ডিকে মালহোত্রা চরিত্রে অভিনয় করেছেন, তিনি একজন স্থপতি, এবং দিল্লিতে তার স্ত্রী ইন্দু, ইন্দু চরিত্রে শাবানা আজমি, এখানে স্বামী স্ত্রী, এবং তারা দুই মেয়ের সঙ্গে সুখী মানে সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছেন। হঠাৎ জীবনে এক অশান্তি এলো, অশান্তির কারণ একটি বাচ্চা। সে বাচ্চাটি বোঝা গেল যে সেই বাচ্চার বাবা নাসিরুদ্দিন, কোনো এক সময় কোনো এক মহিলার সঙ্গে সম্পর্ক হয়েছিল, সেই মহিলা মারা যায় এবং সেই বাচ্চাটি এসে এদের বাড়িতেই ওঠে।
0: হ্যাঁ মানে যখন খবর পায় যে শিশুটা একদম অনাথ হয়ে গেছে,
1: তো সেই নিয়েই এই যে সুখী দাম্পত্য জীবন এবং সুখী একটা সংসার সন্তানদের নিয়ে সেখানে একটা অশান্তির বাতাবরণ তৈরি হয়। সেখানেও ওই শাবানা আজমির যে ক্যারেক্টার, যেখানে আমরা ইন্দু, সেখানেও একটা সংঘাত তৈরি হচ্ছে স্বামীর সঙ্গে আগের যে তার সুন্দর সম্পর্ক, এবং এই শিশুটি এসে যাবার পরে তার যে একটা মানে দূরত্ব বা একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে এই জায়গায়, খুব সুন্দরভাবে সেই সম্পর্ক। আবার বাচ্চার ছেলেটির চরিত্র অভিনয় করেছেন।

0: যুগল হংসরাজ এবং মেয়ে চরিত্রে উর্মিলা মাতন্ডকর ছিলেন আর কি শিশু শিল্পী হিসেবে। তো শাবানা আজমি এক জায়গায় বলছেন যে আমি শুটিং স্পটে মানে যখন অভিনয় মানে শুটিং চলছে না তখনও পর্যন্ত আমি যুগল হংসরাজের সঙ্গে কথা বলতাম না, কারণ আমি যদি ওর সঙ্গে খুব বেশি মিশে ফেলি তাহলে পর্দায় সেটা ছাপ পড়ে যাবে, সেজন্য একটু দূরত্ব থাকতো সে শুটির সঙ্গে ছিলাম যুগল হংসরাজের সঙ্গে, যাতে ওই দূরত্বটাই ফুটিয়ে তুলতে পারে।
1: মানে এখানে শাবানা কোথাও শাবানার ভেতরে তো দুটো দ্বন্দ্ব হয়েছে, এক ওর ভেতরের মাতৃত্ব, এক হচ্ছে ওর নারী সত্তার অপমান, দুটো কিন্তু মানে নারী সত্তাটা কোথাও মাতৃত্বকে ঢেকে দিচ্ছে, যখনও ছেলেটার সঙ্গে ভীষণ হার্শ ব্যবহার করছে, তাকে মানে মানে তাকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে সর্বতোভাবে।
0: সমস্যা কিন্তু মানে নারী সত্তার দিক থেকে, যার মাতৃত্ব অন্য একটা সন্তানকে মাতৃত্ব দিতে হয়তো বোধহয় কোনো মানে একজন মায়ের সমস্যা হয়
1: সেটাই,
0: কিন্তু যখন নিজের নারী সত্তা বিপন্ন হয়ে যায়
1: সেটাই সেটাই তখন মাতৃত্বকে ঢেকে দিচ্ছে। আবার উল্টো দিকে নাসিরুদ্দিনকে আমরা দেখছি, নাসিরুদ্দিন কিন্তু তার ছেলের প্রশ্নে একদম অনর, মানে এই বাচ্চা সেটা কোথাও তার সঙ্গে বৈষম্য করা হবে, তাকে মানে তার সঙ্গে মিসবিহেভ করা হবে এটাকে সে একদমই মেনে নিচ্ছে না। আবার একই সঙ্গে তার স্ত্রীর কাছে কোথাও সে অপরাধী, এইটাও কিন্তু তার চরিত্রের মধ্যে ভীষণ রয়েছে। মানে এই যে দুটো দিককে একসঙ্গে, দুজনের ভেতরেই দুটো দ্বন্দ্ব এবং দুজনেই কি সাংঘাতিকভাবে এটাকে ফুটিয়ে তুলেছে, মানে একজন ওইরকমভাবে মানে তার একটা অপরাধবোধ, আবার তার সঙ্গে তার পিতৃত্বের জায়গাটা ভীষণ স্ট্রং, আর একজনের ক্ষেত্রে তার নারী সত্তা এবং সেটা ঢেকে দিচ্ছে তার মাতৃত্বকে, মানে সাংঘাতিক। মাসুমের গান একটা না শুনলে তো ভীষণ অন্যায় হয়, মাসুমের আমরা গানে যাই।

0: শুনলাম আমরা মাসুমের গান। অনেকগুলো ছবির কথা এখনো বলা বাকি, আমরা একটু একটু করে ছুঁয়ে যাব হয়তো, কারণ ঘড়ি বলছে 3:50
1: আর মাত্র 10:30 রয়েছে। তো এরপরে আমরা পার ছবির কথা বলি। এই ছবির কথা না বললে কিন্তু মানে কিছুই বলা হবে না হয়তো। পার ছবি যেখানে, এখানেও একটি গ্রামীণ পটভূমি এবং বিহারের সেই যে জাতিভেদ প্রথা, যেখানে হরিজন এবং উচ্চ বর্ণের
0: মানে দলিত শ্রেণীর দুটি মানুষ তারা কলকাতায় আসে, ভীষণ অভাব অনটন অনাহার তার তাড়নায়
1: গঙ্গা পার হয়ে আসছে এবং স্ত্রী গর্ভবতী
0: সন্তান সম্ভব মেয়েটি, এবং এখানে এসে তারা ওই আর কি মানে কতদিন মানে কত কত দীর্ঘ সময় যে তারা না খেয়ে আছে কেউ জানে না, এরকম একটা ব্যাপার সেখানে।
1: যেটা বড় কথা এখানে মানে আমাদের যদি সময় কম একটু ছোট করে বলি আমরা, যেখানে যে নদী পাড়ের দৃশ্য, যেখানে গৌতম ঘোষ পরিচালিত ছবি এটি, নদী পাড়ের দৃশ্যতে কিন্তু কোন রকমের কোন সাহায্য
0: নেওয়া হয়নি।
1: নাসিরুদ্দিন এবং সাবানা আজমি নিজেরাই
0: নদী পাড়, কোনো ডামির ব্যবহার তারা করেননি,
1: ব্যবহার হয়নি,
0: এবং ওই যে শোর নিয়ে নদী পেরোনোর দৃশ্য কি সাংঘাতিক।
1: সেখানে বলছেন যে এরকম সিচুয়েশন হয়েছে যে সাবানা আজমি এমন ভাবে হুমড়ি খেয়ে পড়তে যাচ্ছেন যে মানে ডুবেই যাবেন, কিন্তু নাসিরুদ্দিন তাকে বাঁচিয়েছেন সেই জায়গা থেকে। এবং এবং নাসিরুদ্দিন যখন ওই শুয়োরের পালকে তাড়িয়ে তাড়িয়ে নিয়ে যাচ্ছেন, এদিক ওদিক ছড়িয়ে যাচ্ছে জলের মধ্যে, তো তাদেরকে একদম সংঘবদ্ধ করে এপারে আসা, এটা যে কি কঠিন ব্যাপার।
0: এবং ওইটাই শর্ত ছিল যে শুয়োর গুনতিতে একটা কম হলে হবে না, সবকটাকে নিয়ে আসতে হবে। এবং সাবান তার আগে তো তাদের মধ্যে একটা ভীষণ সংঘাত, কারণ সাবানা বলে এটা আমি যাবো না, কারণ তার সে তো মা, সে তো তার তো ভয় হবেই যে বাচ্চাটা যদি আমার কিছু হয়ে যায়। নাসিরুদ্দিন বলছে আমি যাব, এবং ওইটা পেরিয়ে আসার পর যখন ও পেটে হাত দিয়ে ভাবছে বাচ্চাটা কি আদৌ বেঁচে আছে, এবং ওই প্রচণ্ড টেনশনের মুহূর্ত, তার মধ্যে ওই ভয়ঙ্কর শারীরিক কষ্ট সবটা পেরিয়ে যখন প্রথম বাচ্চাটার মুভমেন্টটা ফিল করলো, বাচ্চাটা নড়লো, তারপরে ওরা যখন দুজনে দুজনকে জড়িয়ে ধরছে কান্নায়, মানে ও ফোটা একটা কালজয়ী মুহূর্ত, কালজয়ী মুহূর্ত। এবং কোথাও না এখানে সাবানা নাসিরুদ্দিন এই কারণেই তারা ছবির বাইরে মানে বিয়ন্ড স্ক্রিন তাদের সম্পর্কটা ভীষণ অমুক বন্ধুত্বের। রিসেন্ট সাবানা তার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখেছিলেন যে কেন কেউ এখন আমাদের কাজ করছে না,
1: একসঙ্গে কাজ করা হচ্ছে,
0: কারণ তাদের মধ্যে ওই যে ভয়ঙ্কর কাজের স্পৃহাটা, হ্যাঁ, সেটা এখনো একই রকম, এবং দুজনেই খুব খুব মানে কি বলবো অ্যাক্টিভ রয়েছেন এখনো পর্যন্ত। তো এই এই এই যে ইকুয়েশন সাবানা নাসিরের, এবং অসম্ভব আমাদের
1: মানে পরস্পর বলেছেন যে সাবানা আজমি বলেছেন যে নাসিরুদ্দিন
0: আমার বেস্ট কোস্টার,
1: বেস্ট একেবারেই, এবং বলেছেন যে একটা যদি উনি আমার দিকে তাকান আমি বুঝে যাই আমাকে কি করতে হবে। এই যে বোঝা পড়া এই জিনিসটাই ওদের জুটিকে এত মানে মানুষের কাছে প্রিয় করে,
0: বন্ডটাকে মানে সাংঘাতিক ধরে রেখেছে। তো পার পার বললে তুমি, আমি ওই 80-এর দশকের জেনেসিসের কথা না বলে পারছি না, সেখানেও একদম দেহাতি দুজন পুরুষ একটা মানে মৃত্যুনগরীতে থাকে, ধরতে গেলে সেখানে দ্বিতীয় কোনো মানুষ থাকে না,
1: কঙ্কালের সাথে
0: কথা বলে,
1: শ্মশানে
0: লাগোয়া কোনো একটা জায়গায় তারা থাকে, এবং সেইখানে হঠাৎ করেই এসে উপস্থিত হয় এক রমণী, তারও মানে সব গ্রাম মড়কে উজাড় হয়ে গেছে, সে কোনো রকমে মানে সেই রাজস্থানের দেহাতি পরিবার হতদরিদ্র মানে কোনো রকম একটা ছেঁড়া
1: বিনিময় প্রথায় সেখানে
0: কাজ হয় একটা ছেঁড়া চট জড়িয়ে কোনো রকমে আসে। এরপর যা চিরাচরিত ভীষণ মানে এই দুটি পুরুষ

0: অম্পুরি নাসিরুদ্দিন তাদের আস্তে আস্তে তাদের জীবনে মানে তাদের জঙ্গলি থেকে তাদেরকে ক্রমশ মানুষ বলে মনে হতে থাকে এই মেয়েটির উপস্থিতিতে। এবং তারপর যা হয় চিরাচরিত সংঘাত সেই এক নারীকে নিয়ে দুই পুরুষের, কিন্তু সেখানেও শেষ দৃশ্যে শাবানা যখন বলছে যে দুজনের মধ্যে যখন মারপিট লেগে গেছে, প্রচণ্ড মারামারি হচ্ছে যে শাবানা সন্তান সম্ভব হয়েছে, বাচ্চাটা কার, তখন শাবানা বলে তোমরা কি করবে বাচ্চার পরিচয় জেনে, বাচ্চা আমার বলে সে বেরিয়ে যায়। তো এখানেও দেখো যে ওইরম একটা চরিত্র সে, যে তার আগে অনেক মানে ও তো প্রথমে যখন এসেছিল কথা বলতো না, লজ্জায় ভয় কুঁকড়ে থাকতো, সেই নারী যে এইরম ভাবে একটা বলিষ্ঠ পদক্ষেপ নিতে পারবে,
1: তার নারী সত্তা যেভাবে জেগে উঠেছে আর কি। তুমি মৃণাল সেনের কথা বললে, মৃণাল সেনের আরেকটা ছবি
0: খান্ডার,
1: খান্ডার সেখানেও কিন্তু ওই তিন বন্ধু তাদের সেই গল্প ছুটি কাটাতে এসেছে, একটা মানে সামন্ততান্ত্রিক পরিবারের পুরনো ধ্বংসাবশেষে ছুটি কাটাতে গেছে। সেখানে তাদের পরিচয় হয় যামিনী আর তার অন্ধ প্যারালাইজড মায়ের সঙ্গে। যামিনীর মা আশা করে আছেন যে তার এক দূর সম্পর্কের ভাগ্নে এসে যামিনীকে বিয়ে করবে, কিন্তু যামিনী সত্যটা জানে যে সে সেই ব্যক্তি আসলে অন্য একজনকে বিয়ে করে শহরে সংসার করছে। কিন্তু মায়ের মৃত্যুর আশঙ্কায় যামিনী এই মানে
0: সত্যটা মাকে জানায়
1: না, জানাতে পারছে না। এই যে ধ্বংসস্তূপের পটভূমি, সেখানে ফটোগ্রাফার সুভাষ এবং যামিনীর মধ্যেকার যে একটা মানসিক টানা পড়েন, এই নিয়ে কিন্তু এই সিনেমার গল্পটা এগিয়েছে, যেখানে অবধারিতভাবে যামিনী চরিত্রে শাবানা আজমি এবং সুভাষ চরিত্রে নাসিরুদ্দিন শাহ, আরো যারা অন্যান্য চরিত্র রয়েছেন যেটা আমাদের এখনো পড়ি, আমাদের
0: বলার আর সেই সময় আমাদের দেবে না,
1: আর সময়
0: আমরা
1: লিবাস ছবিটার কথা কিন্তু বলা হলো না,
0: লিবাসের কথা বলা হলো না, যে লিবাস যদিও সেই অর্থে প্রকাশ পায়নি,
1: পরে পরে প্রকাশিত হয়েছে 2017 নাগাদ বোধহয় পরে প্রকাশিত হয়েছে, কিন্তু তার গান তো অনবদ্য, মানে সেই গান আমাদের সকলের প্রিয়।
0: তাহলে আমরা কি লিবাসের গান শুনতে শুনতেই বিদায়
1: নিই? আমরা লিবাসের গান শুনতে শুনতেই আজকে সুরেলা সফর থেকে বিদায় নিই। বন্ধুরা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আমরা আপনাদের সঙ্গে ছিলাম দোলন শাশ্বতী, আজ বিদায় নেব, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে।
0: বেশ, সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন FM গোল্ড।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, আদিবাসী সমাজের অধিকার রক্ষায় এবং তাদের উন্নয়নে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। পুরুলিয়ার টামনা থানা এলাকার করাডিতে আজ করম নৃত্য উৎসবে যোগ দিয়ে তিনি বলেন, সাঁওতালি ভাষাকে অটল বিহারী বাজপেয়ী মর্যাদা দিয়েছিলেন, কুর্মালি ভাষাকেও সংবিধানের অষ্টম তপশিলের অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা চলছে। কুর্মীদের রেল রোকো কর্মসূচির সময় যেসব আন্দোলনকারীর বিরুদ্ধে মামলা হয়েছিল তা প্রত্যাহার করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেন, পূর্বতন সরকার নিজের প্রতিশ্রুতি রক্ষা করেনি, কিন্তু বর্তমান সরকার কুর্মী সংস্কৃতি ঐতিহ্য রক্ষায় যাবতীয় পদক্ষেপ নিচ্ছে। অভিন্ন দেবাণী বিধি ইউসিসি প্রণয়নের জন্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে। কুর্মী সমাজের অনুরোধে তাদেরকে ইউসিসি থেকে বাদ রাখা হয়েছে বলে শ্রী অধিকারী জানান।
1: আমরা ইউসিসি আনার জন্য কমিশন তৈরি করেছি, সেখানে ইউসিসির বাইরে আমরা কুর্মী সমাজকে রেখেছি। সাঁওতালি ভাষাকেও অষ্টম তফসিলে স্বাধীনতার পরে ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ী 2003 সালে দিয়েছিলেন। আগের মুখ্যমন্ত্রী এই সমাজের সঙ্গে অন্তর দিয়ে মেশেনি, উল্টে মিথ্যা মামলা করেছে, রাষ্ট্রের পুলিশকে ব্যবহার করা হয়েছে।
0: তিনি আরও বলেন, খুব শীঘ্রই কর্মী উন্নয়ন বোর্ড কাজ শুরু করবে। এই বোর্ডের জন্য বাজেটে 50 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পার্ক সার্কাসে আইএমএ এর রাজ্য শাখার নির্বাচনের প্রস্তুতি বৈঠককে কেন্দ্র করে আজ পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বৈঠকে ঢুকতে না দেওয়ায় সংগঠনের কলকাতা শাখার সদস্য কয়েকজন চিকিৎসক মেঝেতে শুয়ে বিক্ষোভ দেখান। আইএমএ কলকাতা শাখার সদস্য ডাক্তার পি কে নেমানি অভিযোগ করেন, আসন্ন রাজ্য শাখার নির্বাচনে যাতে কলকাতা শাখার সদস্যরা মনোনয়ন জমা না দিতে পারেন সেজন্য রাজ্য সম্পাদক শান্তনু সেনের নির্দেশে তাঁদের বৈঠকে ঢুকতে দেওয়া হয়নি। এর বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। যদিও এই অভিযোগ খারিজ করে শান্তনু সেন আকাশবাণীকে বলেন, গত মার্চ মাসে হওয়া আইএমএ কলকাতা শাখার নির্বাচনকে অবৈধ বলে জানিয়েছিল কলকাতা হাইকোর্ট, আদালতের নির্দেশ অনুযায়ী তাদের ঢুকতে দেওয়া হয়নি। কলকাতা বিমানবন্দরের ওপর চাপ কমানো এবং দক্ষিণবঙ্গের বিমান যোগাযোগ আরও সম্প্রসারণের লক্ষ্যে প্রস্তাবিত কল্যাণী গ্রিনফিল্ড বিমানবন্দর প্রকল্পের জন্য জমি চিহ্নিত করার প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার। নদিয়ার 9টি মৌজায় প্রায় 2000 একর জমি অধিগ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রারদের ওই মৌজাগুলির জমির দলিল নিবন্ধন আপাতত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, চলতি বছরের রাজ্য বাজেটে কল্যাণীতে একটি গ্রিনফিল্ড বিমানবন্দর তৈরির কথা ঘোষণা করা হয়েছিল। নবী মুম্বাইয়ের গ্রিনফিল্ড বিমানবন্দরের আদলে কল্যাণী বিমানবন্দর প্রকল্প গড়ে তোলা হবে। প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ ও অন্যান্য প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বিস্তারিত রিপোর্ট এবং নির্মাণের সময়সূচি চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে। শতাব্দী প্রাচীন গালিব স্ট্রিটের পোষ্য বাজারে বেআইনিভাবে পশু পাখি বিক্রি বন্ধের ব্যাপারে কলকাতা হাইকোর্টের নির্দেশের পর সেখানে আজ অভিযান চালায় কলকাতা পুলিশ ও শুল্ক দপ্তরের আধিকারিকরা। কলকাতা কর্পোরেশনের বৈধ লাইসেন্স না থাকলে ওই হাটে ব্যবসা করা যাবে না বলে স্পষ্ট জানানো হয়েছে। মাছ, পাখি, কুকুর ছানা সহ অন্যান্য পশু বিক্রির অবৈধ কারবার রুখতে গত বুধবার গালিব স্ট্রিট সহ রাজ্যের সমস্ত পশু পাখির বাজারে আজ থেকে উচ্চ পর্যায়ে নজরদারি চালাতে নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘোগে এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। এরপরই কলকাতা পুলিশের এই পদক্ষেপ। কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ারদের জন্য মান্য কার্যবিধি এসওপি প্রকাশ করেছে রাজ্য প্রশাসন। দায়িত্বে গাফিলতি, শৃঙ্খলা ভঙ্গ, ফৌজদারি মামলায় জড়িয়ে পড়া, অনুমতি ছাড়া দীর্ঘদিন কাজে অনুপস্থিত থাকা, দুর্নীতি বা চাঁদা আদায় এবং অবমাননাকর আচরণের মতো অভিযোগ প্রমাণিত হলে সাসপেন্ড বা কাজ থেকে বরখাস্ত করা হতে পারে। সিভিক ভলান্টিয়াররা কেমন কাজ করছেন সে ব্যাপারে 3 মাস অন্তর ডেপুটি কমিশনার এবং হোমগার্ড অর্গানাইজেশনকে প্রত্যেক থানার ভারপ্রাপ্ত আধিকারিক রিপোর্ট দেবেন। ভারত ও জাপানের বিমানবাহিনীর যৌথ উদ্যোগে যোধপুর বিমানঘাটিতে দ্বিপাক্ষিক বিমান মহড়া বীর গার্ডিয়ান 2026 অনুষ্ঠিত হচ্ছে।

১৪-দিনব্যাপী এই মহড়া শেষ হবে আগামী মঙ্গলবার। মহড়ার মূল লক্ষ্য উন্নতমানের বিমান অভিযান এবং দুই বিমান বাহিনীর মধ্যে পেশাদারি মতবিনিময়। ইরান জানিয়েছে তাদের শর্ত পূরণ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া প্রতিশ্রুতি কার্যকর না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে। ইরানের সংবাদ সংস্থা সূত্রে খবর, সেদেশের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ জানিয়েছেন, ইরান পূর্ণ সামরিক শক্তি নিয়ে লড়াই এবং কূটনীতির মাধ্যমে আলোচনা দুই চালিয়ে যাবে। জাপানি এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটের দ্বিতীয় সেমিফাইনালে ভারত ১১৪ রানে বাংলাদেশকে হারিয়ে দিয়েছে। ভারত সোনা জয়ের ম্যাচে আগামী মঙ্গলবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে। এশিয়ান গেমসে মিক্সড মার্শাল আর্টসে মহিলাদের ৬০ কেজির সেমিফাইনালে পৌঁছে ভারতের প্রথম অ্যাথলিট হিসেবে সুচিকা তারিয়াল ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছেন। বাংলা জাতীয় জুনিয়র মহিলা ফুটবল প্রতিযোগিতা ডক্টর টিএও ট্রফির সেমিফাইনালে উঠেছে। অন্ধ্রপ্রদেশের অনন্তপুরে আজ গ্রুপ পর্বে শেষ ম্যাচে বাংলা 1-0 গোলে রাজস্থানকে হারিয়ে দেয়। খবর শেষ হলো, এরপর গ্রামীণ সংবাদ সন্ধ্যে ৬টা বেজে ৩৫ মিনিটে।

आके मुझे लूट लो मेरे नजदीक आके कि मैं मौत से

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি অগ্নিবীণ চট্টোপাধ্যায়। বিশেষ বিশেষ খবর। কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তপশিলে অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে। খুব শীঘ্রই কুর্মি উন্নয়ন বোর্ড কাজ শুরু করবে। পুরুলিয়ার করাডিতে করম মৃত্যু উৎসবে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রস্তাবিত কল্যাণী গ্রিনফিল্ড বিমানবন্দর প্রকল্পের জন্য জমি চিহ্নিত করার প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার। উচ্চ মাধ্যমিকে তৃতীয় সেমিস্টার শুরু হচ্ছে আগামীকাল, চলবে 14 অক্টোবর পর্যন্ত। পার্ক সার্কাসে আইএমএ রাজ্য

0: লোকসভা নির্বাচনের প্রস্তুতি বৈঠককে কেন্দ্র করে আজ পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বাংলা জাতীয় জুনিয়র মহিলা ফুটবল প্রতিযোগিতা ডক্টর টি আউ ট্রফির সেমিফাইনালে উঠেছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে, জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। আদিবাসী সমাজের অধিকার রক্ষায় এবং তাঁদের উন্নয়নে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। পুরুলিয়ার টামনা থানা এলাকার করাড়িতে আজ করমৃত্য উৎসবে যোগ দিয়ে তিনি বলেন, কুর্মালি ভাষাকে সংবিধানের অষ্টম তপশিলের অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা চলছে। কুর্মীদের রেল রোকো কর্মসূচির সময় যেসব আন্দোলনকারীর বিরুদ্ধে মামলা হয়েছিল তা প্রত্যাহার করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। বর্তমান সরকার কুর্মী সংস্কৃতি ঐতিহ্য রক্ষায় যাবতীয় পদক্ষেপ নিচ্ছে বলে তিনি জানান।
1: আমরা ইউসিসি আনার জন্য কমিশন তৈরি করেছি, সেখানে ইউসিসির বাইরে আমরা কুর্মী সমাজকে রেখেছি। সাঁওতালি ভাষাকেও অষ্টম তফসিলে স্বাধীনতার পরে ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ী 2003 সালে দিয়েছিলেন। সংকল্প পত্রেও আমরা বলেছি কুড়মালি ভাষাকে, রাজবংশী ভাষাকে আমরা অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করব।
0: মুখ্যমন্ত্রী আরো বলেন, খুব শীঘ্রই কুর্মী উন্নয়ন বোর্ড কাজ শুরু করবে। এই বোর্ডের জন্য বাজেটে 50 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়া ভিভি জিরামজি প্রকল্পের আওতায় সবাইকে জব কার্ড করিয়ে নেওয়ার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। করাড়ি থেকে পুরুলিয়া শহরে এসে সার্কিট হাউসে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। ছড়ায় বিমানবন্দর গড়ে তোলার ব্যাপারে আগামী 28 সেপ্টেম্বর চুক্তি হবে বলে তিনি জানিয়েছেন। এছাড়াও সব শ্রেণীর মানুষের জন্য সরকারি সমস্ত সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া হবে। জেলায় শিল্পায়নে গতি বাড়ানোর কথা বলেন শ্রী অধিকারী। পর্যটন শিল্পের উন্নতিতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা বলেন তিনি। একটি অভয়ারণ্য করার প্রস্তাব চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও তিনি জানান। পরে রবীন্দ্রভবনে বিভিন্ন জাতীয় সম্প্রদায় সংগঠনের প্রতিনিধি নিয়ে বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী। জেলা সফরের ফাঁকে পুরুলিয়া সৈনিক স্কুলেও যান মুখ্যমন্ত্রী। এই স্কুলকে উৎকর্ষ কেন্দ্র হিসেবে গড়ে তুলতে রাজ্য সরকারের তরফে সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। কলকাতা বিমানবন্দরের উপর চাপ কমানো এবং দক্ষিণবঙ্গের বিমান যোগাযোগ আরও সম্প্রসারণের লক্ষ্যে প্রস্তাবিত কল্যাণী গ্রিনফিল্ড বিমানবন্দর প্রকল্পের জন্য জমি চিহ্নিত করার প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার। নদিয়ার 9টি মৌজায় প্রায় 2000 একর জমি অধিগ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রারদের ওই মৌজাগুলির জমির দলিল নিবন্ধন আপাতত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, চলতি বছরের রাজ্য বাজেটে কল্যাণীতে একটি গ্রিনফিল্ড বিমানবন্দর তৈরির কথা ঘোষণা করা হয়েছিল। নবী মুম্বাইয়ের গ্রিনফিল্ড বিমানবন্দরের আদলে কল্যাণী বিমানবন্দর প্রকল্প গড়ে তোলা হবে। প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ ও অন্য প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বিস্তারিত প্রকল্প রিপোর্ট এবং নির্মাণের সময়সূচি চূড়ান্ত করা হবে। শিলিগুড়ির দার্জিলিং মোড়ে নতুন রোড ওভারব্রিজ আজ চালু হয়ে গেল। এর উদ্বোধন করেন সাংসদ রাজু বিস্তা এবং রাজ্যের পূর্তমন্ত্রী ডক্টর অজয় কুমার পোদ্দার। অঞ্চলটি শিলিগুড়ির অন্যতম সংযোগস্থল। প্রতিদিন এই রাস্তা দিয়ে দার্জিলিং এবং সিকিমে বহু গাড়ি যাতায়াত করে। শিলিগুড়ির মাটিগাড়া থেকে সেবক সেনা ছাউনি পর্যন্ত 4 লেনের রাস্তা তৈরির কাজ দ্রুত এগিয়ে চলেছে এবং 2027 সালের মধ্যে তা শেষ করার লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন সাংসদ রাজু বিস্তা। কলকাতার মেট্রোর অরেঞ্জ লাইনে বেলেঘাটা আইটি সেন্টার অংশে পুশ ট্রলি ইন্সপেকশনের কাজ সম্পন্ন হয়েছে গত বৃহস্পতিবার। এরপর ওই অংশে বৈদ্যুতিকীকরণের কাজ শুরু হচ্ছে। অরেঞ্জ লাইনে বর্তমানে কফি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত পরিষেবা চালু রয়েছে। বেলেঘাটা থেকে আইটি সেন্টার পর্যন্ত পরিষেবা চালু হলে বিশেষভাবে উপকৃত হবেন নিত্যযাত্রীরা। উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে মাটির নিচে থাকা তেলের ভাণ্ডার থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু হওয়ার আগে আজ দুপুরে অশোকনগরের বাইগাছি তেল উৎপাদন কেন্দ্র পরিদর্শন করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ সৌমিক ভট্টাচার্য। তিনি বলেন, দেশে তেল উৎপাদন বাড়াতে এই প্রকল্প বড় ভূমিকা নেবে। কোনো রাজনৈতিক হস্তক্ষেপ এই কাজে বরদাস্ত করা হবে না বলেও তিনি স্পষ্ট জানিয়ে দেন।
2: পশ্চিমবঙ্গের আগের যে সরকার, তাদের 19টা চিঠি লেখার পরেও তারা পেট্রোলিয়াম মাইনিং লিজ দিতে তখন রাজি হননি। আমাদের কোনো খনিজ সম্পদ বা আমাদের প্রাকৃতিক সম্পদ নিয়ে কোনো রাজনীতি করা উচিত নয়, এখানে কোনো রাজনৈতিক বিভাজন থাকা উচিত নয়। এখানে 5টা ওয়েল ড্রিল করা হবে, প্রায় সালফার বিহীনই বলা যায়, অত্যন্ত উচ্চমানের তেল অশোকনগর থেকে পাওয়া যাচ্ছে।
0: উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার শুরু হচ্ছে আগামীকাল, চলবে 14 অক্টোবর পর্যন্ত। মোট পরীক্ষার্থীর সংখ্যা 7,18,620। সকাল 11টা থেকে বিকেল 12:30 পর্যন্ত পরীক্ষা চলবে। তবে বৃত্তিমূলক বিষয়ের পরীক্ষা দুপুর 2 থেকে 3 এবং সঙ্গীত ও দৃশ্যকলার পরীক্ষা সকাল 11টা থেকে বেলা 12টা পর্যন্ত হবে। যেসব স্কুলে একই ভবনে উচ্চ মাধ্যমিক ও প্রাথমিকের ক্লাস হয়, সেখানে উচ্চ মাধ্যমিকের দিনগুলিতে প্রাথমিকের পঠন পাঠন বন্ধ থাকবে বলে প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে। সেবা ও সুশাসনের ভাবনাকে সামনে রেখে 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। এই বিশেষ পর্বে জনসেবা, সুশাসন এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমে কীভাবে উন্নয়নের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই চিত্রই তুলে ধরা হবে। আজকের বিষয় সাগরমালা প্রকল্প, একটি প্রতিবেদন।
3: ভারতকে বিশ্বমানের উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে 2014 সালে শুরু হয় মেক ইন ইন্ডিয়া কর্মসূচি। পরবর্তী সময়ে শুধু কারখানা স্থাপনের পরিবর্তে সম্পূর্ণ উৎপাদন শৃঙ্খল বা ভ্যালু চেইন তৈরির দিকেও জোর দেওয়া হয়েছে। পিএলআই, সেমিকন্ডাক্টর ও কম্পোনেন্ট উৎপাদন, শিল্প করিডোর, লজিস্টিক্স সংস্কার এবং ন্যাশনাল সিঙ্গল উইন্ডো সিস্টেম এই উদ্যোগকে আরও শক্তিশালী করেছে। মেক ইন ইন্ডিয়া উদ্যোগের লক্ষ্য যে শুধুই দেশীয় উৎপাদন বাড়ানো নয়, বরং বিশ্ববাজারে ভারতের উৎপাদন সক্ষমতাকে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করা, সেই দিকটাই উঠে আসছে বারবার, জানালেন মার্চেন্ট চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের মালদা জেলার প্রেসিডেন্ট উজ্জ্বল সাহা।
4: মেক ইন ইন্ডিয়ার ফলে দেশীয় যে শিল্প, এর পরিকাঠামোর ভিত্তি আরো শক্ত হবে এবং স্থানীয় যে পণ্যগুলো আছে সেগুলো বিকাশের সহযোগিতা পাবে। ভারতবর্ষে মেক ইন ইন্ডিয়া সামনে কয়েক বছরের মধ্যে জাতীয় অর্থনীতিতে বিশেষ প্রভাব ফেলবে এবং সেই সঙ্গে এমপ্লয়মেন্টের বড় সম্ভাবনার দিকে আমরা এগিয়ে যাব।
3: অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। পার্ক সার্কাসে আইএমএর রাজ্য শাখার নির্বাচনের প্রস্তুতি বৈঠককে কেন্দ্র করে আজ পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বৈঠকে ঢুকতে না দেওয়ায় সংগঠনের কলকাতা শাখার সদস্য কয়েকজন চিকিৎসক মেঝেতে শুয়ে বিক্ষোভ দেখান। আইএমএ কলকাতা শাখার সদস্য ডক্টর পি কে নেমানি অভিযোগ করেন, আসন্ন রাজ্য শাখার নির্বাচনে যাতে কলকাতা শাখার সদস্যরা মনোনয়ন জমা দিতে না পারেন সেজন্য রাজ্য সম্পাদক শান্তনু সেনের নির্দেশে তাঁদের বৈঠকে ঢুকতে দেওয়া হয়নি। এর বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। যদিও এই অভিযোগ খারিজ করে শান্তনু সেন আকাশবাণীকে বলেন, গত মার্চ মাসে হওয়া আইএমএ কলকাতা শাখার নির্বাচনকে অবৈধ বলে জানিয়েছিল কলকাতা হাইকোর্ট, আদালতের নির্দেশ অনুযায়ী তাদের ঢুকতে দেওয়া হয়নি। ভুয়ো চিকিৎসাকাণ্ডে দুর্নীতির শেকড় অনেক গভীরে রয়েছে, এর পেছনে বড় চক্র কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শরদত্ত মুখোপাধ্যায়। ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তর জাল ডাক্তার ধরতে তদন্ত চালাচ্ছে, বেশ কয়েকজন ভুয়ো ডাক্তারের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন এইসব ভুয়ো চিকিৎসকরা পশ্চিমবঙ্গের ঠিকানা ও বিহারের ডিগ্রি ব্যবহার করতেন। বিহার মেডিকেল কাউন্সিল জানিয়েছে অভিযুক্তরা কেউই তাদের নথিভুক্ত নন। এ ব্যাপারে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্বাস্থ্যমন্ত্রী। বাংলা জাতীয় জুনিয়র মহিলা ফুটবল প্রতিযোগিতা ডক্টর টিয়াও ট্রফির সেমিফাইনালে উঠেছে। অন্ধ্রপ্রদেশের অনন্তপুরে আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলা 1-0 গোলে রাজস্থানকে হারিয়ে দেয়। ম্যাচে 40 মিনিটে দিয়া বিশ্বাস জয়সূচক গোলটি করেন। বাংলা টানা 3 ম্যাচ জিতে গ্রুপ শীর্ষে থেকে শেষ 8-এ পৌঁছল। মালদার মানিকচকের বন্যা কবলিত ভূতনিতে বন্যার জল নামতে শুরু করেছে, এলাকায় কিছুটা স্বস্তির হাওয়া। গত 4 সেপ্টেম্বর গঙ্গার বাঁধ ভেঙে জল ঢুকে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয় ভূতনির বিস্তীর্ণ এলাকায়। প্লাবিত হয় ঘরবাড়ি, চাষের জমি থেকে শুরু করে রাস্তাঘাট। বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে সরকারি ত্রাণ শিবিরে আশ্রয় নেন। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন এলাকায় তৈরি হওয়া নিম্নচাপ ক্ষেত্রটি ক্রমশ ঘনীভূত হয়, গভীর নিম্নচাপ এবং অতিগভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন।
5: একটা নিম্নচাপ তৈরি হয়েছে, বর্তমানে অবস্থান করছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর আন্দামান সাগরের কাছে। যারা অলরেডি সমুদ্রে, গভীর সমুদ্রে রয়েছে, তাদেরকে পরামর্শ দেওয়া হয়েছে 21 তারিখ রাত্রির মধ্যে ফিরে আসার জন্য উপকূলে। মৎস্যজীবীদের জন্য 22 থেকে 25 তারিখ সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
0: শেষ করার আগে বিশেষ বিশেষ খবর কুর্মালি ভাষাকে।
6: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মাই জয়া ভারতী। राष्ट्रपति द्रौपदी मुर्मू ने कहा है कि हाल के दिनों में आई कई प्राकृतिक आपदाओं से स्पष्ट है कि जलवायु परिवर्तन के प्रभावों को कम करने के लिए ठोस प्रयास जरूरी हैं। नई दिल्ली में पर्यावरण और जलवायु गतिशीलता के भविष्य विषय पर आयोजित सम्मेलन के समापन सत्र को संबोधित करते हुए राष्ट्रपति ने कहा कि वैश्विक वैज्ञानिक समुदाय जलवायु जोखिम को लेकर गंभीर चेतावनी दे रहा है।
7: हाल के

0: रिचार्ज होता है।
1: यूनियन मिनिस्टर मनोहर लाल, सुप्रीम कोर्ट जज जस्टिस बीवी नागरत्ना एंड एनजीटी चेयरमैन जस्टिस प्रकाश श्रीवास्तव ऑल्सो एड्रेस द कॉन्फ्रेंस। द इंडियन एयरफोर्स एंड द जापान एयर सेल्फ डिफेंस फोर्स आर कंडक्टिंग बायलैटरल एयर एक्सरसाइज वीर कार्जुन 2026 इन जोधपुर टू बोलस्टर डिफेंस कोलेबोरेशन। द 14-डे एक्सरसाइज विच विल कंक्लूड ऑन ट्यूजडे इन्वॉल्व्स अ डाइवर्स मिक्स ऑफ इंडियन एयरफोर्स फ्रंटलाइन कॉम्बैट एयरक्राफ्ट इंक्लूडिंग the indigenous light combat aircraft Tejas, Su-30 MKI and Rafale, while Japan is participating with F-2A fighter aircraft. Japanese Air Self-Defense Force Chief of Staff General Takehiro Morita flew a Tejas jet with the pilot, while Air Chief Marshal AP Singh flew solo on a Tejas jet as part of their sorties under the Indo-Japan bilateral air exercise. Union Minister of State for Defence Sanjay Seth today witnessed an air show by the Indian Air Force's Surya Kiran aerobatic team at Meerut in Uttar Pradesh. The Defence Ministry said the two-day air show began yesterday, drawing more than 1 lakh spectators, including students, NCC cadets and NSS volunteers. Speaking to the media, Mr. Seth described the performance as a remarkable demonstration of discipline, precision, teamwork and professionalism, reflecting the capabilities of the Indian Air Force. The Uttar Pradesh Anti-Terrorist Squad ATS today carried out a major operation in Varanasi, killing Brijesh Ganju alias Gopal Singh Bokta alias Sardarji, the chief of Jharkhand's banned extremist outfit, the Tritiya Prastuti Committee TPC, in an encounter. Brijesh Ganju had been absconding for nearly 2 decades. The Jharkhand police and the National Investigation Agency NIA had announced a combined reward of 30 lakh rupees for information leading to his arrest. The Rashtriya Sankalp Samaroh is being organized across the country to strengthen the fight against drug abuse among young people under the Nasha Mukt Yuva Abhiyan or Drug Free Indian campaign. The Ministry of Youth Affairs and Sports said campaign is witnessing active mobilization of young people, with the program being held at 1,067 locations across the country under the 100 weeks Nasha Mukt Yuva Abhiyan, aimed at building a drug-free youth community for a developed India. Ukraine launched more than 1,000 drones at Russia overnight, including hundreds targeting Moscow. Mayor of Moscow, Sergei Sobyanin, called it the largest ever drone attack on the capital, reporting damage to an oil refinery and a residential building. Mr. Sobyanin said 2 people were killed and 20 injured in the attack across wider Moscow region. Russia's Ministry of Defense said its forces shot down 1,100 Ukrainian drones across the country. India made a strong start to the Asian Games 2026, winning 2 silver medals in shooting on the opening day. Ilavanil Valarivan, Vidarsha Vinod and Sonam Maskar won silver in the women's 10-meter air rifle team event. And that is the end of this news bulletin.
2: Gaane Kothay Golden Shomoy. আপনি শুনছেন 100.1 FM Gold 100.1 FM Gold FM Gold।
3: বৃষ্টির দিনে মাটির ভেজা গন্ধ, ফুটন্ত চায়ের বা ভাতের গন্ধ, মায়ের শাড়ির ভাঁজ ভাঙা গন্ধ, নতুন বইয়ের পাতার গন্ধ বা কিছু উদ্ভট গন্ধ, যেমন কেরোসিন তেল, কর্পূরের গন্ধ, এসবই প্রতিটি মানুষ আর তার প্রিয় গন্ধ, যেখানে পারফিউম ও হার মেনে যায়, যে গন্ধ আর্টিফিশিয়াল নয় কিন্তু আত্মতৃপ্তি দেয়। প্রিয় গন্ধ নিয়ে গল্প এবার বলেই ফেলুন, হোক না তা উদ্ভট বা স্মৃতি মাখানো, সেই মন কেমনের গন্ধ নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, এফএম গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন aifmgoldkolkata@gmail.com। সেপ্টেম্বর মাসের অনুগল্প লেখার বিষয় মন কেমনের গন্ধ।

0: পাঠানোর শেষ তারিখ 25শে সেপ্টেম্বর। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
1: বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM গোল্ডে, আপনার কথা 100.1 FM গোল্ডে।
2: 100.1 FM গোল্ড টিউন করেছেন আপনি, আপনার কথা নিয়ে রয়েছে মৌসুমী দেবারতী। আর আজকের এই বিশেষ দিন, মানে বিশেষ দিন মানে একটা তো বিশেষ দিন রোজই হয় আমি জানি, কিন্তু আজকের এমন একটা দিন যে দিনটা আপনি নিজের জীবনকে এবং তার সাথে সাথে আপনার আশেপাশকে রাখতে চান, এই দিনটা পালন করুন না করুন, আমি জানি আপনি কোথাও না কোথাও এই জিনিসটাকে, মানে আজকের যে বিশেষ দিন সেটাকে পালন করবেন এমনটাই ভাবেন প্রত্যেক দিন। আজকের বিশ্ব পরিচ্ছন্নতা দিবস, সারা বিশ্বে শুধু রাস্তা পরিষ্কার করার দিন বা একটা বজ্র পরিষ্কার করার দিন তা নয়, এটি বর্জ্য কমানো, পুনর্ব্যবহার, পরিবেশ রক্ষা এবং নাগরিক সচেতনতা তৈরির একটা বিশ্বব্যাপী গণ আন্দোলনও বলতে পারেন। 20শে সেপ্টেম্বর আজকের এই দিনটা জাতিসংঘের আন্তর্জাতিক দিবসের ক্যালেন্ডারে এইভাবেই রয়েছে, মানে ওয়ার্ল্ড ক্লিন আপ ডে। আর এই যে দিনটা, এই দিনটাতে দাঁড়িয়ে আমাদের একটা বিষয় রয়েছে এবং এই বিষয়টা যারা ফেসবুক দেখেছেন তারা অলরেডি জেনে গিয়েছেন, যারা দেখেননি তাদের জন্য একবার বলি যে পরিচ্ছন্নতার শিক্ষা স্কুল থেকেই কি বাধ্যতামূলক হওয়া উচিত? মানে আজকের এই বিশেষ দিন যেখানে বিশ্বের এই পরিচ্ছন্নতা দিবস পালন হচ্ছে, সেখানে দাঁড়িয়ে আমাদের ছোট ছোট বাচ্চারা যারা বাড়িতে রয়েছে, যারা স্কুলে যাচ্ছে, তাদের স্কুল থেকেই কি শিক্ষাটা দেওয়া উচিত পড়াশোনার পাশাপাশি যে চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, নিজের ঘর পরিচ্ছন্ন রাখা এবং নিজেকে পরিচ্ছন্ন রাখা, এই শিক্ষাটা স্কুল থেকেই কি পাওয়া উচিত? কি মত আপনার, জানতে চাই আমি কি কি মাধ্যমে
3: আপনারা আমাদেরকে জানাতে পারেন। আমাদের যে ফেসবুক পেজ রয়েছে 100.1 FM গোল্ড কলকাতা, সেখানে আজ আপনার কথার যে পোস্টার শেয়ার করা হয়েছে, পোস্টারের কমেন্ট বক্সে এসে লিখতে পারেন আপনার মতামত এবং সেই সাথে আমাদের টেলিফোন নাম্বার 2248 8085, সেখানে এসে কল করেও ছোট্ট করে জানাতে পারেন আপনার কি মনে হয়। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ বা SMS এর জন্য যে নাম্বারটি রয়েছে 9903055992, সেই নাম্বারেও কিন্তু মৌসুমী আর দেবারতী আপনার মেসেজ পড়বে। তাহলে
2: প্রথমে, হ্যাঁ প্রথমে প্রথমে বিষয়টা তো বলেই দিয়েছি, এবার একটুকুনি দেখিনি ফোনে কে আছেন, কথা বলে আমরা তারপর আমাদের লেখার মেসেজ গুলোতে ফিরছি। কে আছেন আমাদের সাথে? নমস্কার।
4: হ্যালো দিদি ভাই, নমস্কার।
2: নমস্কার, বলুন।
4: বলুন বলুন বলুন। আমি সাবরাকোন নাচনকোনা বাঁকুড়া থেকে প্রবীর কুমার মন্ডল বলছি দিদি ভাই। হ্যাঁ দিদি ভাই, দেখুন পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের মনের পরিষ্কার পরিচ্ছন্নতাটা আগে দরকার, এবং দেখুন আমাদের বাড়ির আশপাশে যে ড্রেন, নর্দমা, পুকুর টুকুর গুলো আছে সেখানে আমরা পরিষ্কার করি এবং পুকুরে বোর্ড লাগিয়ে দিয়েছি কেউ নোংরা ফেলবেন না, তবুও দেখছি প্লাস্টিক ফুল সব এসে ফেলে দিচ্ছে দিদি ভাই। তাতে মাছ, আমার যে মাছগুলো আছে সেগুলো অনেক সময় মাছ মানে খাবি খাচ্ছে, কিন্তু কিছু করার নেই দিদি ভাই। আমরা সরকারে পঞ্চায়েতে, হ্যাঁ বিডি অফিসে জানানোর ফলেও এই এই জিনিসটা মানুষের সচেতনতা আসছে না।
2: কিন্তু আমরা যেটা আজকে জানতে চাইছিলাম যে আমাদের এই যে পরিচ্ছন্নতা করা, চারিদিক পরিষ্কার রাখা, সেটা কি স্কুল থেকে বাধ্যতামূলক? আমরা এই ব্যাপারে আজকে জানতে চাইছিলাম।
4: হ্যাঁ তো দেখুন বাধ্যতামূলক নয়, কিন্তু নিজের জায়গাটা নিজে পরিষ্কার করে রাখলে, মানে সরকার থেকে তো সবসময় বলছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, মশা মাছি যেন না হয় প্লেগ রোগের জন্য, কিন্তু মানুষ যদি সচেতন হয় না
2: তাহলে স্কুল থেকেই হতে হবে। একদম ঠিক। আমি আমাদের বিষয়টা আজকের আরো একবার আপনাদেরকে জানিয়ে দিই, বিষয়টা একবার একটু শুনে নিন, নিয়ে আসুন তাহলে আমাদেরও সুবিধা হয় আপনাদের সাথে কথা বলতে।
3: আমরা আজকে যে বিষয়টা রেখেছি, পরিচ্ছন্নতার শিক্ষা কি স্কুল থেকেই বাধ্যতামূলক হওয়া উচিত, আমরা কিন্তু এটা বলতে চাইছি। অবশ্যই পরিচ্ছন্নতার শিক্ষা বা অভ্যাস সবার মধ্যে তৈরি করা আমাদের প্রত্যেকের দায়িত্ব, কিন্তু সেটা কি স্কুল থেকেই শুধুমাত্র আসা উচিত, আপনি কি মনে করেন? ঢাকুরিয়া থেকে সুমিতা রায় হোয়াটস

0: করছেন শুভ সন্ধ্যা দিদিরা, পরিষ্কার পরিচ্ছন্নতা স্কুল থেকেই বাধ্যতামূলক হওয়া উচিত। ছোট বয়স থেকেই শিশুরা যদি স্কুল থেকে সব রকম বিষয় শেখে তাহলে এই পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়টিও বজায় থাকবে। তখন শিশুরা বড় হয়েও এই পরিচ্ছন্নতাকেই প্রাধান্য দেবে এবং সবাইকে পরিচ্ছন্ন হতেও শেখাবে। লিখছেন সুমিতা রায় ঢাকুরিয়া থেকে।
1: ফোনে কে আছেন আমাদের সাথে? নমস্কার।
2: হ্যাঁ নমস্কার।
1: বলুন।
2: আমি হরিণঘাটার বড়জাগুলি জেলা নদিয়াতে সমীর দাস বলছি। দেখুন, আজকের বিষয়টা নিয়ে আমি বলতে চাই, আপনি যে বিষয়টা তুলে ধরেছেন যে পরিষ্কার পরিচ্ছন্নতা দিবস স্কুল থেকেই এটা বাধ্যতামূলক করা উচিত, আমি আপনার সঙ্গে সহমত, একেবারে 100% সহমত। এই কারণেই বলছি, দেখুন প্রত্যেক দিনই আমাদের কোনো না কোনো দিবস পালন করা হয়, কিন্তু এই দিবসগুলো আমরা যারা FM রেডিও শুনি তারাই কিন্তু জানতে পারি, কিন্তু প্রকৃত জনগণ কজন যে জানে এটা আমার সন্দেহ হয়। তার কারণ হচ্ছে যে টিভিতে তো এসব প্রোগ্রামগুলো হয় না, আপনারাই এসব প্রোগ্রামগুলো চালান যার জন্য আমরা এগুলো জানতে পারি, কিন্তু এগুলো যদি স্কুল থেকে বাধ্যতামূলক করা হয় যে ছোট্ট শিশুরা স্কুল থেকেই জানতে পারবে যে আজকে কি দিবস পালন হচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্নতা স্কুল থেকে শেখাবে যে তোমার বাড়ির আশেপাশে যে সমস্ত আবর্জনাগুলো আছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে এবং ঘরের ভিতরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। শুধু পরিষ্কার পরিচ্ছন্ন বলে নয়, প্রত্যেক দিনই কিছু না কিছু দিবস আছেই, কিন্তু সেটা আমরা জানতে পারছি যারা আমরা রেডিওতে প্রোগ্রাম শুনছি, কিন্তু এগুলো কিন্তু বাচ্চা শিশুরা বা অনেক বড় মানুষরাও জানতে পারে না। কিন্তু এটা যদি স্কুল থেকে বাধ্যতামূলক করা হয় তাহলে প্রত্যেকে জানতে পারে এবং জনগণ সজাগ হতে পারে এবং সুন্দর একটা পরিবেশ তৈরি হতে পারে বলে আমি মনে করি।
0: বেশ, তার মানে আপনি বলতে চাইছেন অবশ্যই স্কুল থেকেই এই অভ্যাস তৈরি করাটা জরুরি।
1: বেশ, আর আমাদের এই বিষয় নিয়ে আপনারা আসছেন ঠিক কী কীভাবে আর একবার বলে দিই, আমাদের ফেসবুকের আজকের যে পোস্টার রয়েছে সেই পোস্টারের নিচে কমেন্ট সেকশন থেকে আপনি কমেন্ট করতে পারেন আজকের বিষয়ে। এছাড়া আর যেগুলো পারেন সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ করতে পারেন 9903052992, আর পারেন ফোন করতে, ফোন নাম্বার 2248808। হ্যাঁ অবশ্যই, তার আগে 033টা অ্যাড করে নেবেন। কিন্তু এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে?
3: হ্যালো।
0: হ্যাঁ বলুন,
1: শুনছি।
3: হ্যাঁ নমস্কার দিদি, আমি পায়েল ব্যানার্জি বলছি বেলকুড়িয়া থেকে।
1: বলুন।
3: হ্যাঁ দেখো দিদি, আমার যেটা মনে হয় সেটা হলো পরিষ্কার পরিচ্ছন্নতাটা একটা অভ্যেস, তো সেটা হচ্ছে আমাদের ছোটবেলা থেকেই একেবারে, যেমন আমরা বলি না যে চ্যারিটি বিগিনস অ্যাট হোম, তো এটাও মনে হয় আমার সেরকমই একটা জিনিস পরিষ্কার পরিচ্ছন্নতা। এটা আমাদের ছোটবেলা থেকেই মনে হয় একজন শিশুকে অভ্যস্ত করানো উচিত এই পরিষ্কার পরিচ্ছন্নে। সে যদি ছোট্টবেলা থেকে স্কুল থেকে বাড়ির থেকে সবার কাছ থেকে এই জিনিসটায় অভ্যস্ত হয় যে পুরো পরিবেশ নয়, আগে সে তার নিজের জায়গাটুকু পরিষ্কার রাখুক, নিজের যতটুকু পরিষ্কার রাখার নিজেকে পরিষ্কার রাখুক, নিজের সামনের জায়গাটা পরিষ্কার রাখুক, তো আস্তে আস্তে আমার মনে হয় ছোট ছোট পদক্ষেপ নিতে নিতে একটা সময় সেই শিশুই যখন বড় হয়ে উঠবে সেই কিন্তু আমাদের গোটা পরিবেশটাকে পরিষ্কার রাখতে পারবে আর সুন্দর করে তুলতে পারবে। তাই আমার মনে হয় এটা ছোটবেলা থেকেই অভ্যেস হওয়াটা জরুরি।
1: বেশ, শুনতে থাকুন আপনারাও। আর এর সাথে বলে দিই যে আমাদের ফেসবুকেও কিন্তু বেশ কিছু কমেন্ট জমে গেছে, তার মধ্যে শুভ্রা ভট্টাচার্যের লেখা কমেন্ট আমাদের ফেসবুক পেজে 100.1 FM গোল কলকাতায়। তিনি কি লিখছেন? লিখছেন, আমি চুঁচুড়া থেকে শুভ্রা ভট্টাচার্য। পরিষ্কার পরিচ্ছন্নতা সুস্থ জীবন সুন্দর জীবনের এক অপরিহার্য অঙ্গ, আর সেটার বাড়ির থেকে সূচনা হলেও বিদ্যালয়ের ভূমিকাও কিন্তু কম নয়। তাই আমি মনে করি পঠন পাঠনের মতো পরিষ্কার পরিচ্ছন্নতা বিদ্যালয়ের বাধ্যতামূলক হওয়া অতি আবশ্যক, প্রয়োজনে এগুলোর উপর নম্বরও থাকা উচিত। শিক্ষার সঙ্গে শারীরিক সুস্থতা আঙ্গাঙ্গিকভাবে জড়িত, আর শরীরের বেশিরভাগ রোগ দূরে থাকে পরিষ্কার পরিচ্ছন্ন জীবন প্রবাহের কারণে। শিশুরা বাড়ির শিক্ষার অপেক্ষা বিদ্যালয়ের শিক্ষাকে অনেক বেশি গুরুত্ব দেয়, তাই বিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকাকে বাধ্যতামূলক করলে ছোট থেকেই সুস্থ জীবন যাপনের অভ্যস্ত হয়ে উঠবে তারা, ফলত বড়বেলায় সেটা প্রবাহমান থাকায় দেহ মন সমাজ সংস্কার ঝকঝকে তকতকে রইবে। কলমে শুভ্রা ভট্টাচার্য, যেমনটা আপনাদেরকে বললাম। আর ফোনেও কেউ আছেন আমাদের সাথে? কে আছেন আমাদের সাথে?
0: হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ
1: বলুন।
2: নমস্কার।
0: নমস্কার।
1: নমস্কার।
2: আমি গুলাগড়ি উত্তরপাড়ার ব্যানার্জিপোল থেকে বাবলুঙ্গুলি বলছি। আমি বেশি কিছু কথা না বলে আপনাদের টপিকের পক্ষেই বলছি, শিশুদের ছোটবেলা থেকে স্কুল থেকেই এই শিক্ষাটা দেওয়া উচিত।
4: এবং তার সাথে আমি আর একটা যোগ করবো, যেমন মনে করুন

0: স্কুলে পড়াশোনার সাথে সাথে কি পড়াশোনা হলো না হলো, বাড়িতে এসে বাবা মা বা গার্জেন হিসাবে তারা সেই পড়াশোনাটা আবার নতুন করে বাড়িতে বসে পড়ানো বা দেখানো করা হয়, সেই রকম গার্জেনদের একটা দায়িত্ব থেকে যাবে। তুমি স্কুল থেকে তো শিখে এসেছো কিভাবে কোথায় নিজেকে পরিষ্কার রাখতে, পরিষ্কার তুমি এটা করো, তুমি লজেনটা খেও তো প্যাকেট ওখানে ফেলো না বাবা, তুমি এই বালতিটায় ফেলে দাও শিখবে। আমাদের জীবনে যা শিখেছি কেউ করলো না করলো সেটা ছেড়ে দেয়, এখন তো আবার যা নতুন করে শেখাতে গেলে আমরা শিখবো না শিখতে পারবো না, কিন্তু আগামী প্রজন্ম শিশুদের যদি এইভাবে শেখানো যেতে পারে আমার মনে হয় স্কুল থেকে এটা শুরু হবে এবং বাড়িতে গার্জিয়ান হিসেবে বাবা মা যারা থাকবে গুরুজন লোকেরা তারাও বেড়াতে একটু শেখাবে। আমার একটি নাতি আছে ছোট কথা বলে 8 বছরের বয়স, কিন্তু সে কিন্তু সচেতন খুব পরিবেশ পরিসম্পর্কে, সে নিজে আমার টয়লেট করেছে এক মগ জল ঢেলে তো সেটা জানে, যেখানে সেখানে যত্র তত্র সে খেলবে না, খাওয়া দাওয়া করে নিজের বাসনটা ঠিক মানে ডাস্টবিনের জায়গা রেখে দিয়ে চলে গেল,
1: প্রাথমিক থেকেই হোক পরিচ্ছন্নতার পড়া, অপরিষ্কারের নমুনা দেখিয়ে বয়স্ক জনের কাজকর্মে ছোটরা কিন্তু বেশ সচেতন শিক্ষারই সুঘ্রাণে। প্র্যাকটিক্যাল থিওরিটিক্যাল উভয় ক্ষেত্রেই পাঠ হোক, প্রাথমিক শিক্ষা লগ্ন থেকেই অবশ্যই বাধ্যতামূলক। পরিষ্কার রাখার সব উপায় যতই থাকুক মুক্তাঞ্চলে, একাংশ তো দোকান কাটা স্বভাব দোষ যে যায় না মোলে। বিশ্বজিৎ কর বোড়াল মেন রোড গড়িয়া থেকে লিখেছেন এই মেসেজ।
2: ফোনে কে আছেন আমাদের সাথে? কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যাঁ শুনছি।
3: নমস্কার, আমি বালি অভয়নগর থেকে মলয় মান্না কথা বলছি। আমি কিন্তু পরিষ্কারের পক্ষে, আমি রোজ সকালে উঠে আমার বাড়ি থেকে বেশ কিছুটা পরিষ্কার করি, কিন্তু আমার এটা একদম রোজের ডিউটি। সকালে ঘুম থেকে উঠে ফুল তোলার পরে আমি রাস্তা পরিষ্কার করি, এই পরিষ্কারের জন্য আমাকে অনেক কটু কথা শুনতে হয়, বলে যে কোন মিউনিসিপালিটি থেকে চাকরি পেয়েছি স্ট্রং করে কিছু লোক চলে যায়, কিন্তু আমি ওটা কিছু মনে করি না। আমি এটা শিখেছি আমার বাবা কাকার থেকে দেখে।
1: হ্যাঁ, তো আপনি কি মনে করেন যে স্কুল থেকেই এই প্রাথমিক পাঠটা বাধ্যতামূলক হওয়া উচিত নাকি বাড়ির থেকেও দরকার, এটাই বলছেন?
3: বাড়ি থেকেই তৈরি হয়।
1: বেশ বেশ, খুব ভালো। পরের বন্ধুর ফোনে আসবো, তার আগে আরও একটা হোয়াটসঅ্যাপ মেসেজ দেখছি। দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস লিখছেন, শুভ সন্ধ্যা। পরিচ্ছন্নতা শিক্ষা স্কুল থেকেই বাধ্যতামূলক হওয়া উচিত, কারণ বিদ্যালয় হলো একটি শিশুর চরিত্র ও অভ্যাস গঠনের প্রধান ক্ষেত্র। শৈশবে যে অভ্যাস গড়ে ওঠে তা সারা জীবন বজায় থাকে। পরিশেষে বলা যায়, পরিচ্ছন্নতা কেবল একটি ভালো গুণ নয়, এটি সুস্থভাবে বেঁচে থাকার অন্যতম শর্ত। স্কুল পর্যায় থেকে এই শিক্ষাকে বাধ্যতামূলক করা হলে কেবল একটি সুস্থ প্রজন্মই তৈরি হবে না, বরং ভবিষ্যতে একটি সচেতন দায়িত্বশীল এবং রোগমুক্ত সমাজ গড়ে উঠবে। তাই পরিচ্ছন্নতাই পবিত্রতা, এই বাণীটি শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ না রেখে প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে প্রতিটি শিশুর জীবনে বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি। আপনারা সবাই খুব ভালো থাকবেন সবসময়, লিখছেন দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস।
2: কে আছেন ফোনে আমাদের সাথে?
4: হ্যালো, নমস্কার।
1: নমস্কার,
4: আমি বদুর চক মাঝপাড়া রাজবলহাট হুগলি থেকে শেখ তাহের আলী বলছি। অবশ্যই টপিকের, আমি টপিকের পক্ষেই বলি যে হ্যাঁ, স্কুল থেকে পরিচ্ছন্নতা অবশ্যই দরকার, কিন্তু তারও আগে বলি যে বাচ্চাদের বাবার মা তাদের অবশ্যই বাচ্চা থেকেই পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে তাদের নজর রাখা অবশ্যই দরকার। আর স্কুল থেকে যেটা বলছেন, স্কুল থেকে তো অবশ্যই পরিচ্ছন্ন অবশ্যই এটা তো বাধ্যতামূলক ঠিকই, কিন্তু বাবা মাকে বলবো স্কুলে যাচ্ছে ঠিক আছে, তাদের যে কি পড়াশোনা হচ্ছে বাড়িতে এসে তাদের যদি একটু, তাদের যে একটু কিভাবে পড়াশোনা হলো বা কতটা হলো এটা যদি বাবা মা একটু তাদের দিকে নজর দেয়, আশা করি ওই পড়ালেখার সাথে এবং পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে সব দিকটা বজায় থাকবে এবং শিশু সর্বদিক দিয়ে উত্তীর্ণ হবে বলে আমি মনে করি। নমস্কার।
1: বেশ, খুব ভালো, সুন্দর করে ছোট্ট কথায় বলে বোঝালেন।
2: এরপরে আমরা একটু ফেসবুকের কমেন্ট সেকশনে চোখ রাখি আপনার কথা। পরিচ্ছন্নতার শিক্ষা কি স্কুল থেকে বাধ্যতামূলক হওয়া উচিত, এই বিষয় নিয়ে লিখেছেন আমাদের আত্রাই বাংলাদেশ থেকে কাজী আবু জাফর। তিনি বলছেন যে স্কুল ড্রেস বই খাতা মনে আনে সজীবতা, ভালো কথা, ভালো

0: পরিবেশ এইভাবেই গড়ে ওঠে সুন্দর দেশ। শিশুরা তারার মতো, গোলাপ চামেলি যত আলো করে থাকবে ফুলের বাগান, ফুল ফোটে ওলি জোটে, ছোটরা আনবে বয়ে দেশের সম্মান। বাবুই বাসার মতো স্কুল হোক শত শত পরিচ্ছন্ন পরিপাটি, তবেই শিক্ষা হবে খাঁটি। ফেসবুকের আরও একটা কমেন্টে আমরা চলে যাব, তারপরে আমরা ফিরছি বাকি মাধ্যমগুলোতে। বলছে, নমস্কার দেবরতী মৌসুমী, নমস্কার। পরিচ্ছন্নতার স্কুল থেকেই শেখানো হয়ে থাকে, যেমন দাঁত দিয়ে নখ যাতে না কাটে, স্কুলের ভালোভাবে চুল আঁচড়ে আসা, স্কুলের পোশাক পরিষ্কার পরে আসা, স্কুলের ক্লাসরুম পরিষ্কার রাখা, খাবার আগে সাবান দিয়ে হাত ধুতে হবে, পরিচ্ছন্ন জায়গায় পোস্ট আপ করা, স্কুলের বাগান পরিষ্কার করা, ছাত্রদের নিয়ে, এই সব কিছুই পরিচ্ছন্নতার শিক্ষা স্কুল থেকেই ছাত্ররা পেয়ে থাকে। ছাত্রদের প্রতিদিন মনিটরিং করতে হবে শিক্ষকদের। আচ্ছা, এটা জানিয়েছেন তরুণ কুমার দত্ত।
1: বেশ,
0: ফোনে চলে যাই একটা, ফিরছি তারপর আমাদের হোয়াটসঅ্যাপের মেসেজে। কে আছেন?
2: নমস্কার দিদি ভাই।
0: নমস্কার, বলুন।
2: আমি শেওড়া পুলিশ থেকে অশোক দত্ত বলছি।
0: বলুন।
2: পরিষ্কার পরিচ্ছন্নতা স্কুল থেকে বাধ্যতামূলক করা উচিত। আমার দুটো নাম্নি আছে, স্কুলে যায় 5.5 বছরের, 3.5 বছরের। আমার মেয়ের ঘরের, এই আমার বাড়িতে এসেছিল, ও যেমন খাওয়ার আগে হাত ধোয়া, বেরুন কোথাও থেকে এসে পাটা ধোয়া, একটু সাবান দেয়, এগুলো এখন এই ছোট থেকে করছে। এর সঙ্গে তো বাবা মাকেও একটু বলতে হয়, তবে স্কুল থেকে আমাকে কোনো জিনিস এখানে কাগজ পড়ে থাকলে বলে এখানে ফেললে কেন দাদা, আমি কি হয়েছে বলতে ওই তো তোমার ওই কোটোটা আছে ওতে চলো, ওই ডিলেটা রাখা আছে। মানে এখন থেকে ওরা শিখছে, মানে স্কুলে কে বলেছে, বলছে স্কুলে মিস বলে।
0: বিজয়
1: দালাল নালিকুল বন্দিপুর থেকে লিখছেন, শুভ সন্ধ্যা দেবরতী ও মৌসুমীকে, আমার আন্তরিক ভালোবাসা জানালাম। দেখো, ছোট করে বলি, এই নিয়ম পরিচ্ছন্নতার জন্য শিক্ষা স্কুলে অনেকদিন আগেই বাধ্যতামূলক ভাবে চালু হয়েছে, কিন্তু কতটা পরিচ্ছন্নভাবে হচ্ছে বা কতটা পরিচ্ছন্নতা রক্ষা করছে ছাত্রছাত্রীরা, সেটাই দেখার। আশা করি স্কুলের ছেলেমেয়েরা এই নিয়ম মেনে চললে নিজেদের বা অন্যদের চোখে খুব ভালো লাগবে। তবে এর জন্য শুধুই স্কুল নয়, বাড়ি বাড়ি গার্জিয়ানদেরও বিশেষভাবে খেয়াল রাখতে হবে, তবেই এরা পরিষ্কার পরিচ্ছন্নতার মেনে চলাফেরা করতে পারবে। এটুকুই বললাম, আশা করি তোমরা ভালো আছো, ধন্যবাদ, নমস্কার। বিজয় দালাল লিখেছেন নালিকুল বন্দিপুর হুগলি থেকে।
0: চলে যাই আমরা ফেসবুকের আরও একটা কমেন্টে। কমেন্টে মানে কমেন্টটি করেছেন সিস মোহাম্মদ শিশান, ড্রিম হাউস পাইকপাড়া নলহাটি বীরভূম থেকে। তিনি বলছেন, পরিষ্কার পরিচ্ছন্নতা বাড়ি থেকে হয়, পরিষ্কার পরিচ্ছন্নতা পরিবারের পরিচয়। স্কুল যায় ধোপ দুরস্ত জামা কাপড় পরে, এই ছেলে স্কুলের সকলের নজর কাড়ে। স্কুল যদি পরিষ্কার পরিচ্ছন্নতায় একটু দৃষ্টি দেয়, আপনি তখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে স্কুল যায়। জামা প্যান্ট জুতো চুল নখ কাটা অনেক স্কুল লক্ষ্য রাখে, অভিভাবকগণ বাধ্য হয় এই দিকে খেয়াল থাকে। পরিষ্কার পরিচ্ছন্নতা অপর ছাত্রদের দেখে, শুধু পোশাক পরিচ্ছদ নয়, হাতের লেখা পরিষ্কার করতে শেখে। ফিটফাট পোশাক, হাতের লেখা পরিষ্কার, পড়াশুনো ঠিকঠাক, জিনিয়াস তৈয়ার, মোদ্দা কথাটি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন ঠিক থাকুক, পড়ালেখা করে যাক, না হলে গোল্লায় যাবে নম্বর চিচিং ফাঁক। এটা কিন্তু জানিয়েছেন আমাদের শেষ মোহাম্মদ শিশান। চলে যাই আমরা এরপরে একটুখানি
1: টেলিফোনে
0: চলে যাই। কে আছেন আমাদের সাথে? নমস্কার।
3: নমস্কার।
1: নমস্কার, বলুন।
3: বেলগাঁ থেকে লক্ষ্মীজি বলছি যে পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ির থেকেও শেখা দরকার। মা বাবা কোথায় কি নোংরা ফেলছেন, এগুলো তো বাচ্চারাও নজর রাখে না, এগুলো বাচ্চারাও দেখে। আর স্কুল থেকে তো তারা নখ, স্কুল থেকে মাস্টার মাসে দিদিমণিরা নখ দেখা, চুল জুড়ে কারা ফিটফাট থাকা, স্কুল থেকে অনেক কিছু।

0: শেখারও আছে স্কুলে, তার স্কুলে না শিখলে বাড়িতেও আবার শেখার সব দিকেই সব শিক্ষার আছে, শেখার যা শেখার সে এমনিতেই শেখে, তাকে আর এমনি আর শিখাতে হয় না।
1: ছোটবেলায় মানুষ যা শিখে তা সারা জীবন মনে রাখে, স্কুল থেকে পরিচ্ছন্নতার অভ্যাস তৈরি হলে তা স্থায়ী রূপ নেয়, যেমন প্রতিদিন হাত ধোয়া, নখ কাটা, পরিষ্কার পোশাক পরা, এই অভ্যাসগুলো শিশুর প্রতিদিনের রুটিনে পরিণত হয়। আরও একটি মেসেজ লিখছেন জয়শ্রী দত্ত অশোকনগর উত্তর চব্বিশ পরগনা থেকে। তিনি লিখছেন, ছোটবেলায় স্কুলে আমাদের নখ বড় থাকলে প্রেয়ারের লাইনে দাঁড়ানোর অনুমতি মিলত না, প্রতিদিন স্কুল সাফাই করানো হতো আমাদের দিয়ে, তারপর ক্লাস ফাইভে অন্য স্কুলে প্রেয়ার লাইনে মাথা থেকে পা পর্যন্ত ম্যাডামরা ফলো করতেন, ময়লা ড্রেস পরলে অভিভাবকদের কল করতেন, তারপর তার জন্য আলাদা নম্বরও থাকত। লিখছেন জয়শ্রী দত্ত অশোকনগর উত্তর চব্বিশ পরগনা থেকে।
2: আবার একটু আমরা ফেসবুকের কমেন্টে চোখ রাখি, তারপর আমরা ফোনে যাব। বলছে, শুভ সন্ধ্যা জানাই দেবারতী দিদি, মৌসুমী দিদিকে, এফএম গোল্ডের সকল সদস্যদের এবং শ্রোতা বন্ধুদের। সুচেতা পশ্চিম বর্ধমান থেকে তিনি বলছেন, স্কুলে পরিচ্ছন্নতার শিক্ষা বাধ্যতামূলক, এই বিষয়ের সাথে পুরোপুরি সহমত, যদিও স্কুলের পাশাপাশি বাড়িতেও কিন্তু এই শিক্ষা দেওয়াটা উচিত। আর তাপস প্রামাণিক খুব ছোট্ট করে বলেছেন, একদম উচিত, এটা সিলেবাসে যুক্ত করার দরকার কিন্তু আছে। ফোনে কে আছেন? নমস্কার।
1: নমস্কার, হ্যালো।
3: হ্যালো,
2: বলুন, কে বলছেন?
3: নমস্কার, দেবারতী দি ও মৌসুমী দি, শুভ সন্ধ্যা।
1: শুভ সন্ধ্যা।
3: আমি ময়েশতলা থেকে দেবাশিস ঘোষ কথা বলছি।
1: বলুন।
3: আপনাদের সঙ্গে একদম সম্পূর্ণ সহমত, স্কুল থেকেই এই শিক্ষাটা চালু করা উচিত, কিন্তু অভিভাবক অভিভাবকদের এখন নতুন প্রজন্মের কাছে একটা বড় দায়িত্ব যে তাদেরকে এই পরিবেশ সম্পর্কে সচেতন করা। আমি যখন প্রথম জীবনে আবাসিক স্কুলে পড়তাম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে, তখন আমাদের শুরু থেকেই একদম ছোট থেকেই এই শিক্ষাটা একেবারে শুরু থেকে দেয়া হতো। এবং আমার খুব মনে আছে, আমি প্রত্যেক সোমবার আমাদের চুল থেকে নখ সমস্ত কিছু চেক হবে এবং ইউনিফর্ম সমস্তটা, যদি হাতের নখ, আমার একবার হাতের নখ ছিল, মানে বাড়ির লোক কোনো কারণে যেতে পারেনি সেই সময়, তো সেই সপ্তাহে আমার নখ কাটা হয়নি বলে আমাকে নীলাউন করে দাঁড় করিয়ে রেখেছিল। মানে এরকমই একটা সময় এসেছিল যখন ওইখানে এই জিনিসটা আমরা ছোট থেকে শিখেছি। তবে একটা জিনিস, শুধু স্কুল নয়, স্কুলে তো হাজার হাজার ছেলে মেয়ে আছে, একটা স্কুলের পক্ষে পুরোপুরি কন্ট্রোল করা সম্ভব নয়। স্কুল একটা জিনিস শেখাবে, কিন্তু সেই শিক্ষাটাকে রূপ দিতে গেলে বাড়ির লোককেও সচেতন হতে হবে,
1: পারিপার্শ্বিক
3: যারা আছে তাদেরও সচেতন হতে হবে। আমরা কজন সচেতন? আমরা যেখানে সেখানে স্মোকিং করি, যেখানে সেখানে যাই, আমরা কজন সচেতন আছি?
1: একদমই তাই, স্কুলের পাশাপাশি নিজেদেরকেও সচেতন থাকতে হবে।
2: উপযুক্ত পরিকাঠামো থাকলে পরিচ্ছন্নতার শিক্ষা শুরু করা উচিত, শিশুদের ছোটবেলা থেকেই চারপাশ পরিষ্কার রাখা, পরিবেশ দূষণ মুক্ত রাখা এবং স্বাস্থ্য সচেতনতার অভ্যাস গড়ে উঠবে। তারা শৈশব থেকেই জানবে ক্লিনলিনেস ইজ নেক্সট টু গুড লাইন, গড লাইনস, আচ্ছা গুড লাইন লাইনলেস। আচ্ছা, বেহালা থেকে অনিমেষ ভট্টাচার্য কিন্তু এটা আমাদেরকে জানিয়েছেন। আর এরপরেও কিন্তু আরও বেশ কিছু আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে, সেখানে বলছেন রমা রায় দাসনগর হাওড়া পাঁচ থেকে বলছেন, পরিচ্ছন্নতার শিক্ষা যদি স্কুল থেকে বাধ্যতামূলক হয় বিষয়টা বিবেচিত হলে ভালোই হবে, মন্দ নয়। এখন খুব অল্প বয়স থেকেই বাচ্চারা স্কুলে যায়, সেই সময় পরিচ্ছন্নতার শিক্ষা পেলে আমাদের অসুখ বিসুখ হবে কম, তারপরে তো অভিভাবকরা আছেন, সবসময় করবেন তাদের জন্য পরিশ্রম, বাচ্চা বয়স থেকে শিখলে সেই অভ্যাস রয়ে যাবে চিরকাল, বড় হয়ে তারাই তো ধরবে সমাজের হাল, সুন্দর পৃথিবী গড়বে তারা, হবে জঞ্জাল মুক্ত, বিদেশিরা এসে বলবে ভারতবর্ষ দেখে আমরা সবাই হলাম অভিভূত। রমা রায় আমাদেরকে কিন্তু এই হোয়াটসঅ্যাপ করেছেন। আর একটা হোয়াটসঅ্যাপে যাবো, প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে, তারপর আমরা অন্য মাধ্যমে যাব। পরিচ্ছন্নতা সব জায়গাতেই ভালো, স্কুল কিংবা বাড়ি, আচ্ছা পরিচ্ছন্নতা সব জায়গাতেই ভালো, স্কুল কিংবা বাড়ি।

0: জেঠাই যত আবর্জনা সরানো শিখতে হবে তাড়াতাড়ি। শুরু হবে বাড়ি থেকে বাবা মা বড়দের দেখে, বড়রা পরিচ্ছন্ন হলে শিশুরা তাদের দেখেই শেখে। বাড়ি থেকে স্কুল, সমাজ, দেশ, পৃথিবীব্যাপী পরিচ্ছন্ন হলে মানুষ, পশু পাখি সবাই হবে হ্যাপি। স্কুলই শিশুদের জীবন গড়ার কারিগর হলে পরিচ্ছন্নতা শিক্ষা বাধ্যতামূলক বলাই চলে। প্রভাতী ভট্টাচার্য জানিয়েছেন আমাদের এই হোয়াটসঅ্যাপ। কে আছেন ফোনে, সরাসরি চলে যাই।
1: নমস্কার।
2: নমস্কার দিদি, মৌসুমীদের দুজনকে নমস্কার।
1: নমস্কার,
2: আমি বিশু মন্ডল বলছি কলকাতা নিউটাউন থেকে।
1: বেশ
2: দিদি, স্কুল থেকে বাচ্চাদের যে পরিষ্কার পরিচ্ছন্ন শেখানো, এটা বাধ্যতামূলক করতে হবে। কারণ করলে খুব ভালো হয়, কারণ যা দুনিয়ায় যা ময়লা পাতি প্লাস্টিক পড়ে আছে, তো এইসব যদি স্কুলে বাচ্চাদের শেখানো যায়, তো ওরাও স্কুল থেকেও শেখাবে এবং বাড়িতে যদি বাবা মাও শেখায়, ওরা শিখবে এবং পরে আরো ওরা বাচ্চাদেরকে শেখাবে, এটাই সব থেকে ভালো। আর স্কুলে
0: লিখছেন
1: কিশোর, হাওড়ার বালি থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা দুই জায়গা থেকেই শেখানো উচিত। ঘর থেকে তো বাচ্চারা শিখবে, স্কুল থেকেও শেখানো উচিত। আমার মেয়ে যে স্কুলে পড়তো, সেই স্কুলে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য নাম্বার দেওয়া হতো। ইউনিফর্মটা পরিষ্কারভাবে ধোয়া আছে তো, কালো হয়ে যায়নি তো, এমনকি জুতো মোজা সব দেখা হতো। সেখান থেকে একটা নম্বর দেওয়া হতো। ড্রেস পোশাক অপরিষ্কার হলে গার্জিয়ানকে চিঠি দেওয়া হতো। এরকম হলে সব স্কুলে বাচ্চারা একটু ভয় পেয়ে হলেও পরিষ্কার থাকার চেষ্টা করবে। বাড়িতেও শিখবে, যখন তখন মুখের ভেতর হাত দিতে নেই, প্রতিদিন বাসি জামাকাপড় ধুয়ে ফেলতে হবে, এর ফলে রোগব্যাধি থেকেও বাঁচা যাবে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা সবার দরকার। লিখছেন হাওড়ার বালি থেকে কিশোর। সংঘমিত্রা ঘোষ লিখছেন কাকিনাড়া ভাটপাড়া থেকে। লিখেছেন, পরিবারের ইতিবাচক ভূমিকা এক্ষেত্রে অপরিসীম, যেটা বিদ্যালয়ের বাধ্যতামূলক বিষয়ের থেকে অনেকাংশে এগিয়ে থাকবে বলে আমি মনে করি। আজকের এই বিশেষ দিনে দেবারতী আর মৌসুমী আপনাদের সামনে নিয়ে এসেছে এই যে টপিক, পরিচ্ছন্নতার শিক্ষা স্কুল থেকেই বাধ্যতামূলক হওয়া উচিত কিনা। টেলিফোনে দেখি কে কি বলছেন। নমস্কার।
3: নমস্কার।
1: নমস্কার।
3: হ্যালো।
0: হ্যাঁ বলুন। আমরা বলুন
3: বলছি, স্কুলে তো পরিবেশ পরিচিতি বই তো দিয়েছেন, স্কুল থেকে এই শিক্ষাটা হলে ভালো হয়।
1: বেশ,
0: কে বলছিলেন?
3: আমি মৃত্যুঞ্জয় হালদার বলছি।
0: কোথা থেকে বলছেন?
3: সোনাপুর।
0: বেশ বেশ, সত্যি তাই। এটা আমরা অনেকেই চাই, মানে অনেক স্কুলে আছেও এটা, এবং যাদের নেই তারা, আমি জানি যে এইটা কিন্তু তাদেরও একটা দাবির মধ্যে থাকা উচিত যে পরিচ্ছন্নতার শিক্ষা স্কুল থেকেই একেবারে বাধ্যতামূলক যেন হয়। এবং হ্যাঁ, এবং সেই বাধ্যতামূলক হলে তবেই কিন্তু আমরা ছোট থেকেই সে অভ্যাসগুলো শিখবো। শুধু স্কুল না, বাড়িতেও
1: সেটা বজায় রাখা উচিত। কাঁথি জুখিয়া বাজার পূর্ব মেদিনীপুর থেকে যাদবেন্দ্র পণ্ডা লিখেছেন, শুভ সন্ধ্যা আর্যে দেবারতী দিদি ভাই ও আর্যে মৌসুমী দিদি ভাই, নমস্কার জানাই। পরিচ্ছন্নতার শিক্ষা স্কুল পর্যায় থেকে বাধ্যতামূলক করা অত্যন্ত জরুরি। কারণ হিসেবে বলি, শিশুরা সহজেই সংক্রামক রোগে আক্রান্ত হয়। সঠিক উপায়ে হাত ধোয়া এবং নিজেকে ও পরিবেশকে কীভাবে পরিষ্কার রাখতে হয় তার সব কিছু নিয়ম স্কুলের সহপাঠী ও শিক্ষকদের কাছ থেকে একসঙ্গে শিখলে অসুখ বিসুখ অনেকটাই কমে যাবে, আর একজন সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে। শৈশবে অর্জিত অভ্যাস মানুষের সারা জীবনের পাথেয় হয়। গাছের গোড়ায় জল দিলে যেমন পুরো গাছটাই পুষ্টি পায়, তেমনি শিশুকে শৈশবে ভালো অভ্যাস শেখালে তা তার পুরো জীবনকে সুন্দর করে। ক্লিনলিনেস ইজ নেক্সট টু গডলিনেস, অর্থাৎ পরিচ্ছন্নতা ঈশ্বর লাভের সমতুল্য। আপনারা সবাই খুব ভালো সুস্থ থাকবেন। যাদবেন্দ্র পণ্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন এই মেসেজ।
0: হ্যাঁ, আর এরকম আরও অনেক আমাদের কাছে মেসেজ রয়েছে, আমাদের কাছে ফোনে রয়েছেন লিসনাররা, কিন্তু জানাই যে এই যে আজকের আমাদের যে বিষয়টা, এই বিষয় নিয়ে যে সমস্ত হোয়াটসঅ্যাপগুলো রয়েছে, একটা ছোট্ট আরও একটা হোয়াটসঅ্যাপে যাবো, তারপর ফোনে রয়েছেন, আমি কথা বলবো, আমরা কথা বলবো তার সাথে। আমি রাঁচি ঝাড়খণ্ড থেকে সুশান্ত সেনগুপ্ত বলছি। আমার মতে হ্যাঁ, পরিচ্ছন্নতার শিক্ষা স্কুল থেকেই বাধ্যতামূলক হওয়া উচিত। এক নম্বর হচ্ছে অভ্যাস গঠন, যেটা হচ্ছে ছোটোবেলা থেকে শেখালে পরিচ্ছন্নতার অভ্যাসে পরিণত হয়, পরে শেখাতে হয় না। দু নম্বর হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত, হাত ধোয়া, দাঁত মাজা, নিজের ক্লাস বেঞ্চ পরিষ্কার রাখা, এগুলো শিখলে কিন্তু রোগ অনেক কমে। তার দায়িত্ববোধ কি না, নিজের ময়লা নিজে পরিষ্কার করার মানসিকতা তৈরি হয়, অন্যের উপর নির্ভরতা।

0: কমে। পরিবেশ সচেতনতা, স্কুলের ময়লা ফেলা, প্লাস্টিক ব্যবহার, গাছ লাগানো সম্পর্কের সচেতনতা বাড়ে। সমাজের প্রভাব বলছে যে একজন শিশু যা শেখে তা পুরোই কিন্তু পরিবারকে শেখায়, এতে পুরো সমাজ একসময় পরিষ্কার হয়। ফোনে কে আছেন? না, ফোনে কেউ ছিলেন এই মুহূর্তে নেই। 2248-8085 এই নাম্বারে সরাসরি এসে আপনারা কথা বলছেন। আর এই মুহূর্তে যার কথা বলবো, মানে যিনি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেছেন, তিনি হচ্ছেন সুভাষ চক্রবর্তী উত্তর বাহালি থেকে। তিনি বলছেন সুস্বাস্থ্য বজায় রাখতে পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব অপরিসীম, অথচ এই বিষয়টি যুগের পর যুগ অবহেলিত হয়ে এসেছে। আজকাল জ্ঞান বিজ্ঞান চর্চার প্রভূত অগ্রগতির ফলে আমাদের সম্যক উপলব্ধি হয়েছে মানব সমাজের পরিচ্ছন্নতার অপরিহার্যতা, তাই এ বিষয়ে বিশেষ তৎপরতা লক্ষ্য করা যায়। পরিচ্ছন্নতা বোধ অব্যাহত রাখতে শিশুদের পাঠদান করা আবশ্যক এবং বাধ্যতামূলক হলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যেতে পারে। সুভাষ চক্রবর্তী কিন্তু এটা জানিয়েছেন উত্তর বাউলি থেকে। আর ফোনে কে আছেন দেখে নিই একবার, তারপরে ফিরছি আবার আমরা হোয়াটসঅ্যাপে। কে আছেন আমাদের সাথে?
1: হ্যালো, নমস্কার ম্যাডাম।
0: নমস্কার, বলুন।
1: আমি সন্তোষপুর,
0: বলুন বলুন।
1: হ্যাঁ ম্যাডাম, বলছিলাম কি এই যে ফিল্মি গাইডলাইন অর্থাৎ পরিচ্ছন্নতায় যে পবিত্রতা, এই বিষয়টা নিয়ে টপিকটা নিয়ে আলোচনা করছেন। সত্যি আমি রেডিও প্রত্যেক দিন শুনি, আজও শুনতে আমার খুব ভালো লাগছে। কিন্তু আমি স্কুলে দেখছি, প্রাইমারি স্কুলে সেকেন্ডারি স্কুলের সামনে দিয়ে এলাম, দেখলাম দিদিমণি বলছেন এই তোমার পোশাকটা কেন এরকম অপরিষ্কার। তার গার্জেনকে দেখে দেখালো, বললো দেখুন এরকম পোশাকে গার্জেন ছেলে মেয়েদের পাঠাবেন না স্কুলে। আমার তো খুব ভালো লাগলো শুনে, আমি জানিয়ে গেলাম কথাটা শুনলাম, খুব সুন্দর জিনিস। আচ্ছা, এ তো গেলে আমরা ছোটবেলায় স্কুল মানে পড়াশোনা করছি, কলেজ জীবনের কথা বাদ করি, সেখানেও আমরা শিখে এসেছিলাম যে পরিষ্কার পরিচ্ছন্ন স্কুলে আসবে এবং ডিসিপ্লিনটা ছিল। আমাদের বয়সী লোকেরা অর্থাৎ 50-60 বছর বয়সের লোকেরাও দেখছি কোল্ড ড্রিঙ্কস মিনারেল ওয়াটার খেয়ে বোতলগুলো, খালি বোতলগুলো বা অটো টোটোই করে যাবার সময় তারা জলের বোতলগুলো রাস্তায় ফেলে দিয়ে যাচ্ছে। আমি অটো বাসে ম্যাডাম বলবো আপনাদের বলে বোঝাতে পারেন, আমার এখানকার স্থানীয় লোকেরা জানে যে আমার সঙ্গে কতবার কত লোকের ঝামেলা এবং কি হাতাহাতি হওয়ার মতো উপক্রম, যে তুমি জানো না ইডিয়েট কোথাকারে এইটা যে ফেললে এটা তো লোকের অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, একটা মোটরসাইকেল যেতে গেলে পড়ে যাবে উল্টে যাবে, আর এটা ফেলে আর রাস্তায় ফেলা যেটা নিয়ম দেখি তোমরা সেখন স্কুলবেলা ছোটবেলা থেকে বলে দূর ছাড়ুন তো ওইসব কথা, ওসব যে আমি ফেলে দিলাম লোকে কুড়িয়ে নিয়ে যাবে তারাও তো করে খাবে।
2: ছোটবেলা থেকে স্কুল থেকেই তার মানে অভ্যাস হওয়া উচিত।
1: দায়িত্ব জ্ঞান নেই যে একটা লোকের রাস্তায় যদি ফেলি বলুন তো মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হবে কিনা?
2: অবশ্যই অবশ্যই,
1: করে উঠে যাবে কিনা, আবার তাতে যদি জল ভর্তি থাকে তাহলে কি ধরনের দুর্ঘটনা ঘটবে। আমি বলি তুমি যখন এরকম ভাবে রাস্তায় কোনোদিন দুর্ঘটনা করবে তখন
2: বুঝবে
1: পারবে যে কি ঘটনাটা ঘটবে।
2: ঠিক আছে, বেশ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সম্ভবত আজকের শেষ মেসেজ, তাই তো?
0: আমাদের কাছে হোয়াটসঅ্যাপে রয়েছে যেগুলো, তার মধ্যে চলে যাই। তপন চক্রবর্তী সিঙ্গুর বাসুবাটি থেকে, তিনি বলছেন যে আজকের অভিমত, পরিচ্ছন্নতা কি স্কুলেই শুরু হওয়া উচিত? এইটা নিয়ে তিনি বলছেন যে পরিচ্ছন্নতা শিখতে হবে বাবা মা পরিবার থেকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই যে থিম রেখেছে আজকে, এই পরিবেশ পরিচ্ছন্ন রাখা, হ্যাঁ, এবং সুনাগরিক হিসেবে আমাদের কিন্তু এই যে বাসস্থান সেখান থেকেই কিন্তু এগুলো শিখতে হবে। আর ছাত্রছাত্রী, শিক্ষক, অধ্যাপক এদের কাছ থেকেও কিন্তু অবশ্যই মানতে হবে এই পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার মানে রুলস রেগুলেশন। অপরিচ্ছন্নতা কিন্তু নরকের অপর নাম, বলছেন তপন চক্রবর্তী। আর আপনারাও আমাদেরকে জানিয়েছেন আপনাদের বেশ কিছু কথা। ফিরছি ঠিক আমরা 9:30
2: রবিবারের বৈঠকে।
3: नमस्कार, आकाशवाणी से समाचार संध्या के साथ मैं जया भारती। राष्ट्रपति द्रौपदी मुर्मू ने बढ़ती प्राकृतिक आपदाओं से निपटने के लिए मजबूत जलवायु कार्रवाई और वैश्विक सहयोग का आह्वान किया। उन्होंने नई दिल्ली में पर्यावरण और जलवायु गतिशीलता के भविष्य विषय पर सम्मेलन को संबोधित किया। भारत और जापान के वायुसेना प्रमुखों ने जोधपुर में संयुक्त हवाई अभ्यास के दौरान तेजस विमानों से उड़ान भरी। वायुसेना प्रमुख एपी सिंह ने कहा, भारतीय धरती पर जापानी लड़ाकू विमान का पहला ऑपरेशन रक्षा संबंधों में महत्वपूर्ण उपलब्धि। वाराणसी में उत्तर प्रदेश आतंकवाद निरोधक दस्ते के साथ मुठभेड़ में 30 लाख रुपए का इनामी नक्सल कमांडर मारा गया। यूक्रेन ने रूस पर अब तक का सबसे बड़ा ड्रोन हमला किया। मॉस्को सहित रूस के विभिन्न इलाकों में 1,000 से अधिक ड्रोन दागे, एक तेल शोधन संयंत्र को भी निशाना बनाया। और एशियाई खेलों में भारत ने निशानेबाजी में 2 रजत पदक जीते। महिला क्रिकेट टीम फाइनल और बैडमिंटन टीम क्वार्टर फाइनल में पहुंची। वहीं पुरुष और महिला हॉकी टीमों ने जीत के साथ अपने अभियान की शुरुआत की।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold.
1: বৃষ্টির দিনে মাটির ভেজা গন্ধ, ফুটন্ত চায়ের বা ভাতের গন্ধ, মায়ের শাড়ির ভাঁজ ভাঙা গন্ধ, নতুন বইয়ের পাতার গন্ধ, বা কিছু উদ্ভট গন্ধ যেমন কেরোসিন তেল, কর্পূরের গন্ধ, এসবই প্রতিটি মানুষ আর তার প্রিয় গন্ধ, যেখানে পারফিউমও হার মেনে যায়, যে গন্ধ আর্টিফিশিয়াল নয় কিন্তু আত্মতৃপ্তি দেয়। প্রিয় গন্ধ নিয়ে গল্প এবার বলেই ফেলুন, হোক না তা উদ্ভট বা স্মৃতি মাখানো, সেই মন কেমনের গন্ধ নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70 শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903 05 2 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com। সেপ্টেম্বর মাসের অনুগল্প লেখার বিষয় মন কেমনের গন্ধ। গল্প পাঠানোর শেষ তারিখ 25 সেপ্টেম্বর। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM Gold।
2: রবিবারের রাতে আড্ডায় আপনার সাথে, শুনছেন রবিবারের বৈঠক, রবিবারের বৈঠক 100.1 FM Gold।

0: স্টুডিওর ঘড়ির কাঁটা যখন ঠিক 9:30 ঘর ছুঁয়ে যায়, তখন আমরা আরও একবার ফিরে আসি 100.9 FM গোল্ডের স্টুডিওতে। আর আজকেও স্টুডিওতে রয়েছি আমরা দুজন, মৌসুমি আর দেবারতী। ঠিক যেমনটা বলেছিলাম, 9:30 থেকে রবিবারের বৈঠকে আবারও থাকবো, তেমনটাই কিন্তু চলে এসেছি আপনাদের সঙ্গে আড্ডা দিতে।
1: হ্যাঁ, আর এই আড্ডাটা মানে আড্ডা মানেই না, কিছু বন্ধু বান্ধব যেমন আমাদের জীবনে থাকে, ঠিক তেমনই আড্ডা মানে আমাদের ভাই বোনেরা, আবার ধরুন আমাদের পাশের বাড়ির মানুষ যার সাথে রবিবারের দুপুরটা, বা ধরুন যারা বাড়িতে থাকছেন মা কাকিমারা জেঠিমারা, তাদের যেটা হয় সেটা হচ্ছে প্রত্যেক দিন দুপুরবেলা পাশের বাড়ির সাথে একটা আড্ডা। এই সব কিছু মিলিয়ে যেটা হয় সেটা হচ্ছে রবিবারের বৈঠক শুধু নয়, বা যে কোনো দিনের আড্ডা। আজকের বিষয় মানে যেটা নিয়ে আড্ডা দেব ঠিক করেছি মৌসুমি দেবারতী, সেটা হচ্ছে যে পাশের বাড়ির মানুষ কি আজও আমাদের আপনজন, নাকি শহুরে ব্যস্ততায় প্রতিবেশীর সম্পর্ক হারিয়ে যাচ্ছে। এই যে আড্ডার কথা বলছিলাম, যে দুপুরবেলার আড্ডা, রবিবারের আড্ডা, এই সমস্ত আড্ডাগুলো আমাদের শহুরে জীবন যাদের, সেখানে এসে আমাদের পাশের বাড়িতে কি হচ্ছে, এত কর্মব্যস্ত আমরা, হয়তো কোথাও না কোথাও সেটা জানারই সুযোগ হচ্ছে না, বা আমরা হয়তো জানতে চাইছি না কি আপনি চাইছেন। আপনার থেকেও জানবো আজকে রবিবারের বৈঠকে আপনারাও থাকবেন, কিভাবে থাকবেন সেটা বলছি কিছুক্ষণ পর। কিন্তু আজকের বিষয়টা হচ্ছে যে পাশের বাড়ির মানুষ আজও কি আমাদের আপনজন, নাকি শহুরে ব্যস্ততায় প্রতিবেশীদের সম্পর্ক হারাচ্ছে। এই নিয়ে আজকে রয়েছি রবিবারের বৈঠকে আড্ডায় মৌসুমি দেবারতী।

রবিবারের রাতে আড্ডায় আপনার সাথে শুনছেন রবিবারের বৈঠক, রবিবারের বৈঠক 100.1 FM গোল্ডে।

এক দেয়ালের এপার ওপার, তবু কত দূর আজ, একই পথে চলি সবাই, তবু নেই পরিচয় সাজ। একদিন ছিল পাড়ার মোড়ে হাসির কত গল্প, কারোর ঘরে দুঃখ নামলে পাশের বাড়ি ছিল অল্প। আজকের দরজা বন্ধ থাকে, বন্ধ থাকে মন, মুঠোফোনের হাজার বন্ধু, পাশের মানুষ অচেনা সারাক্ষণ। তবু যদি একদিন রাতে হঠাৎ বিপদ আসে, রক্তের সম্পর্ক নয়, প্রতিবেশী পাশে দাঁড়ায় ভালোবাসায়, তাই

0: একটু সময় রাখি, একটু কথা বলি, কেমন আছেন, এইটুকুতেই দূরত্বটাকে ভুলি। পাশের বাড়ি শুধু বাড়ি নয়, মানুষ থাকে সেখানে, একটু মায়া, একটু সহানুভূতি, সম্পর্ক গড়ে প্রাণে। শহর যতই ব্যস্ত হোক, হারিয়ে যাক না মন, পাশের মানুষ আপন হলে সুন্দর হয় জীবন। একটা বাড়ির দরজা বন্ধ হয়ে গেলে তার ভিতরের পৃথিবীটা আমরা দেখতে পাই না, কিন্তু সেই দরজার ওপারে হয়তো এমন একজন মানুষ আছেন যার আজ একটু কথা বলার প্রয়োজন। শহর যত বড় হচ্ছে, মানুষ হয়তো তত কাছাকাছি থাকছে, কিন্তু সম্পর্ক কি ততটাই কাছাকাছি থাকছে? আজকের রবিবারের বৈঠকি আড্ডায় তাই আমরা বলছি, পাশের বাড়ির মানুষটি কি শুধুই প্রতিবেশী, নাকি একটু যত্ন, একটু যোগাযোগ, আর বিপদের সময় পাশে দাঁড়ানোর মধ্যে দিয়েই তিনিও হয়ে উঠতে পারেন আপনজন? আপনার অভিজ্ঞতাটা কি জানব সেই কথা আমাদের হোয়াটসঅ্যাপ করুন। এই সময় শুধু হোয়াটসঅ্যাপ নিচ্ছি, ফোনটা পরের ঘন্টা থেকে নেব। 9903052992 এই নাম্বারে কিন্তু আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, মেসেজ করতে পারেন। আর আপনাদের কি মতামত, মানে এই যে আমাদের পাশের বাড়ির মানুষই যে একসময় এত আপন ছিল, এখন আস্তে আস্তে কোথাও শহুরে জীবনে যেন সেটা
1: একটা দূরত্ব চলে আসছে,
0: চলে আসছে, তাইলে পাশের বাড়ির মানুষ কি আজও আমাদের আপনজন, নাকি শহুরে ব্যস্ততায় প্রতিবেশীর সম্পর্কটা হারিয়ে যাচ্ছে?
1: একদম এটা নিয়েই কিন্তু আমরা আজ কথা বলছি মৌসুমি দেবারতী। আর চলে আসতে পারেন আপনারা যেমনটা মৌসুমি বললো আমাদের হোয়াটসঅ্যাপে। তবে তার আগে আমরা আরও একটা গানে চলে যাই।

0: রবিবারের রাতে আড্ডায় আপনার সাথে শুনছেন রবিবারের বৈঠক। রবিবারের বৈঠক 100.1 FM গোল্ডে।
1: আমার ভিন দেশি তারা

0: রবিবারের রাতে আড্ডায় আপনার সাথে শুনছেন রবিবারের বৈঠক। রবিবারের বৈঠক 100.1 FM গোল্ডে।
1: আমাদের প্রত্যেকের জীবনেই বিভিন্ন সম্পর্ক থাকে, তার মধ্যে অন্যতম একটা সেরা সম্পর্ক হচ্ছে পাশের বাড়ির মানুষটার সঙ্গে বা প্রতিবেশী মানুষটার সঙ্গে আপনার কেমন সম্পর্ক সেটা। সেটা অনেক সময় ভালো হয়, অনেক সময় খারাপ হয়, সে প্রসঙ্গে আমরা আসছি না। কিন্তু পাশের বাড়ির মানুষ বা প্রতিবেশী মানুষের সঙ্গে সম্পর্কটা বর্তমানে এই শহুরে জীবনযাত্রায় কেমন আছে সেটা নিয়েই কিন্তু আমরা আজ আড্ডা দিচ্ছি মৌসুমী দেবারতী 100.1 FM গোল্ডের স্টুডিওতে। চলে

0: এসেছে একটা মেসেজ, দেখি কে মেসেজ করছেন। লিখছেন, পাশের বাড়ির সাথে আড্ডা হয় অবশ্যই, তখন খুব ভালো লাগে, কিন্তু সেই মুহূর্তেই আবার চিন্তাও হয়। আমরা সবাই জানি একটা প্রবাদ আছে, জন জামাই ভাগনা তিন নয় আপনা। দেবদাস মুখার্জি লিখছেন বেহালা থেকে, আপনারা ভালো থাকবেন এমনটাই লিখেছেন দেবদাসবাবু, আপনিও খুব ভালো থাকবেন।
1: আর আমাদের এই যে প্রতিবেশীদের নিয়ে কথা হচ্ছে না, মানে আজ সকালে অফিস, দুপুরে কাজ, সন্ধ্যায় আমাদের সন্তানদের নিয়ে ব্যস্ততা, তারপর আর মোবাইল, সোশ্যাল মিডিয়া, আমাদের যোগাযোগের মাধ্যম বেড়েছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে সামনাসামনি কথা বলার সময় কেমন যেন কমে গেছে। একই লিফটে উঠছি কিন্তু কথা হচ্ছে না, একই আবাসনে থাকছি কিন্তু একে অপরের খবরই রাখছি না। তাহলে কি আধুনিক জীবন আমাদের আরও স্বাধীন করেছে, কিন্তু একই সঙ্গে আরও একাও করে দিয়েছে, তাই না? তবে একটা কথা সত্যি যে বিপদ অনেক সময় মানুষকে মানুষের কাছে নিয়ে আসে। যেমন ধরুন রাতে হঠাৎ অসুস্থতা, বাড়িতে কোনো দুর্ঘটনা, বয়স্ক মানুষ একা, কিংবা জরুরি প্রয়োজনে সাহায্য দরকার, সেই মুহূর্তে কাছের প্রতিবেশী কিন্তু অনেক সময় সব থেকে দ্রুত সাহায্যের হাত আমাদের বাড়িয়ে দিতে পারেন। আর প্রতিবেশী কি শুধুই পাশের বাড়ির মানুষ, নাকি আমাদের সামাজিক নিরাপত্তার একটা গুরুত্বপূর্ণ অংশ? এই প্রশ্নটা আমাদের মনে আসে ঠিকই, কিন্তু এটা তো সত্যি যে আমাদের পাশে যারা থাকে তাদের সাথে যদি আমাদের সুসম্পর্ক থাকে, তাদের সাথে যদি আমরা ভালোভাবে থাকি, তাহলে কিন্তু সেই সম্পর্ক আমাদেরকে অনেক নিরাপত্তাও দেয়। গানের চলে যাব এবং গানের পরে চলে যাব 10 মিনিট আমরা সংবাদ বিরতিতে, মৌসুমী দেবারতী ফিরব, তারপরে কথা হচ্ছে আপনাদের সাথে রবিবারের বৈঠকি আড্ডায় আজকের প্রতিবেশীদের নিয়ে।

0: আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় আঞ্চলিক ও আন্তর্জাতিক স্তরে সমন্বয়ের ডাক দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাজস্থানের যোধপুরে ভারত ও জাপানের বিমানবাহিনীর মধ্যে চলছে যৌথ মহড়া। তেজস যুদ্ধবিমানে সওয়ার দুদেশের বায়ুসেনা প্রধান। দুদশক পলাতক থাকার পর বারাণসীতে উত্তরপ্রদেশের সন্ত্রাস দমন শাখার অভিযানে নিহত ঝাড়খণ্ডের চরমপন্থী সংগঠন টিপিএসের প্রধান ব্রিজেশ গঞ্জু। রুশ অধিকৃত ক্রিমিয়ায় ভোটগ্রহণ পর্বের মধ্যেই রাশিয়ায় ভয়াবহ ড্রোন হামলা ইউক্রেনের। তীব্র প্রত্যাঘাত হানতে পারে রাশিয়া, আশঙ্কা ইউরোপের নেতাদের। কারারুদ্ধ পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খানকে গ্রেপ্তার করল সেদেশের পুলিশ, পাঠানো হল 30 দিনের হেফাজতে। এশিয়ান গেমস ক্রিকেটের ফাইনালে ভারত কন্যারা। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, সাম্প্রতিককালের একাধিক প্রাকৃতিক বিপর্যয় স্পষ্ট করে দিয়েছে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আরও দৃঢ় পদক্ষেপ নিতে হবে। নতুন দিল্লিতে আজ সন্ধ্যায় পরিবেশ ও জলবায়ু ভবিষ্যৎ বিষয়ক সম্মেলনের সমাপ্তি অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে শ্রীমতী মুর্মু বলেন, বিশ্বজুড়ে বিজ্ঞানী মহল জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিষয়ে সকলকে সতর্ক করে দিয়েছে। এই সমস্যা মোকাবিলায় স্থানীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ের সকলকে সক্রিয়ভাবে একযোগে এগিয়ে আসতে হবে।
1: हाल के समय में हुई अनेक प्राकृतिक आपदाओं ने यह स्पष्ट किया है कि क्लाइमेट इम्पैक्ट्स को कम करने के लिए सशक्त क्लाइमेट एक्शन करना आवश्यक है। विश्व का वैज्ञानिक समुदाय चेतावनी दे रहे हैं कि क्लाइमेट रिस्क बहुत गंभीर हो चुका है। इनकी यथासंभव रोकथाम और सामना करने के लिए स्थानीय, क्षेत्रीय और वैश्विक सभी स्तर पर स्टेक होल्डर्स के बीच सक्रिय सहयोग की सुदृढ़ आवश्यकता है।
0: রাষ্ট্রপতি পরিবেশ সংক্রান্ত

আইনি সহায়তার ক্ষেত্রে জাতীয় পরিবেশ আদালত তথা ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন। তিনি বলেন, জীববৈচিত্র্যে বিপর্যয় ঘটছে, ভূমিক্ষয়ে জলসংকট তীব্র হয়ে উঠেছে। তিনি স্থানীয় পর্যায়ে কৃষি জলাধার গড়ে তোলার পরামর্শ দিয়েছেন। সম্মেলনের সমাপ্তি অধিবেশনে কেন্দ্রীয় বিদ্যুৎ, আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রী মনোহর লাল, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি বক্তব্য রাখেন।

0: ভারতে তৈরি যুদ্ধবিমানের উৎকর্ষের প্রতি তার আস্থাকেই তুলে ধরে।
1: The Japanese fighters have operating from Indian soil for the first time is a great milestone in the history of our relationship. I very clearly remember in Tarang Shakti 24, your team was here. I had come as the vice chief, met them all, but unfortunately your aircraft could not ferry because of bad weather in the southeastern part of Asia, and we missed the opportunity that time. But I'm very happy that we have caught up this time. This reflects a deepening dimension of our special strategic and comprehensive partnership between the two countries.
0: General Morita Tejas ke Make in India uddoger shafolyer pratik bole montobbo koren.
2: I am grateful for the invaluable opportunity to fly on the Tejas. As an aircraft born from indigenous defense capabilities, Tejas stands as a symbol of India's technological innovation and embodies Make in India initiative. While flying, I found myself reflecting on the efforts of many people, both in the military and industry, who contributed to its development.
0: উত্তরপ্রদেশের সন্ত্রাস দমন শাখা এটিএস বারাণসীতে আজ এক অভিযান চালিয়ে ঝাড়খণ্ডের নিষিদ্ধ চরমপন্থী সংগঠন তৃতীয় প্রস্তুতি কমিটি টিপিএস এর প্রধান ব্রিজেশ গঞ্জুকে হত্যা করেছেন। গোপাল সিং ভোক্তা নামেও সে পরিচিত ছিল। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ফলেই তার মৃত্যু হয়। সে প্রায় দু দশক পলাতক ছিল। তাকে গ্রেপ্তারের জন্য ঝাড়খণ্ড পুলিশ এবং জাতীয় তদন্ত সংস্থা এনআইএ যৌথভাবে 30,00,000 টাকা পুরস্কার ঘোষণা করেছিল। ব্রিজেশ গঞ্জুর বিরুদ্ধে হত্যা, অপহরণ, অগ্নিসংযোগ সহ 50টিরও বেশি মামলা দায়ের করা হয়। আদিবাসী সমাজের অধিকার রক্ষা এবং তাদের উন্নয়নে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। পুরুলিয়ার টামনা থানা এলাকার কড়াডিতে আজ করম নৃত্য উৎসবে যোগ দিয়ে তিনি বলেন, কুর্মালি ও রাজবংশী ভাষাকে সংবিধানের অষ্টম তপশিলের অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা চলছে। কুর্মীদের রেল রোকো কর্মসূচির সময় যেসব আন্দোলনকারীর বিরুদ্ধে মামলা হয়েছিল তা প্রত্যাহার করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। বর্তমান সরকার কুর্মী সংস্কৃতি ঐতিহ্য রক্ষায় যাবতীয় পদক্ষেপ নিচ্ছে বলেও জানান তিনি। পশ্চিমবঙ্গে মৎস্য চাষের বিপুল সম্ভাবনাকে কাজে লাগানোর পন্থা পদ্ধতি পর্যালোচনা করতে কেন্দ্রীয় মৎস্য দপ্তর এবং রাজ্য সরকার আগামীকাল কলকাতায় বৈঠকে বসছে। বৈঠকে যৌথভাবে পৌরোহিত্য করবেন কেন্দ্রীয় মৎস্য, পশুপালন ও দুগ্ধ উৎপাদন মন্ত্রী রাজীব রঞ্জন সিং এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের 81তম সাধারণ অধিবেশনে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে চলতি মাসের 26 তারিখে এই অধিবেশনের উচ্চ পর্যায়ের বৈঠকে তার বক্তব্য রাখার কথা। সফরকালে ডক্টর জয়শঙ্কর বিভিন্ন দেশের সঙ্গে বহুপাক্ষিক এবং দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আজ বিশ্ব নেতাদের শান্তি, মর্যাদা, ন্যায় বিচার ও মানবতার স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। মহাসচিব হিসেবে এটিই তার শেষ রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের অধিবেশন। এতে যোগ দিতে তিনি এখন নিউ ইয়র্কে রয়েছেন। সমাজ মাধ্যমে এক ভিডিও বার্তায় তিনি বলেন, বিশ্বব্যাপী সংকট মোকাবিলায় আন্তর্জাতিক মহলের সহযোগিতা, আলোচনা এবং সম্মিলিত পদক্ষেপ অত্যন্ত অপরিহার্য। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ইউক্রেন রাশিয়ার উপর 1,000-এরও বেশি ড্রোন হামলা চালিয়েছে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, মস্কোর উপর এটি ইদানিংকালের সবচেয়ে বড় ড্রোন হামলা। এর ফলে একটি তৈল শোধনাগার এবং আবাসিক ভবনের ক্ষতি হয়েছে। তিনি জানান, মস্কো জুড়ে ইউক্রেনের এই ড্রোন হামলার ফলে দুজনের মৃত্যু হয়েছে, আহত 20। রুশ প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে তারা ইউক্রেনের 1,100টি ড্রোন ধ্বংস করতে সমর্থ হয়েছে। উল্লেখ্য, রাশিয়ায় সংসদীয় নির্বাচনের তৃতীয় এবং চূড়ান্ত পর্যায়ের ভোটগ্রহণ শেষ হওয়ার আগেই ইউক্রেনের এই হামলা। এই পর্বে রুশ অধিকৃত ক্রিমিয়া ভোট নেওয়া হচ্ছিল। 2014 সালে এই অংশের দখল নেয় মস্কো। ইউক্রেনের এই হামলার জবাবে ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলির উপর রাশিয়া প্রত্যাঘাত হানতে পারে বলে আশঙ্কিত ইউরোপের নেতারা। ইরান জানিয়েছে তাদের শর্ত পূরণ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া প্রতিশ্রুতি কার্যকর না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে। ইরানের সংবাদ সংস্থা সূত্রে খবর, সেদেশের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, ইরান পূর্ণ সামরিক শক্তি নিয়ে লড়াই এবং কূটনীতির মাধ্যমে আলোচনা দুই চালিয়ে যাবে। ওয়াশিংটনে বৈঠকে নেওয়া সিদ্ধান্তের বাস্তবায়ন এবং ইরানি জাহাজের উপর মার্কিন নিষেধাজ্ঞা ও বিধিনিষেধ প্রত্যাহারের পরেই হরমুজ প্রণালী পুনরায় খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান। এদিকে মার্কিন সেন্টকম জানিয়েছে, গত 2 মাসে 2,000-এর বেশি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রম করতে তারা সহায়তা করেছে। এই সময় 1 বিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল মধ্যপ্রাচ্য থেকে বাইরে পাঠাতেও তারা সাহায্য করেছে। কারারুদ্ধ পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খানকে পাকিস্তানের পুলিশ আজ গ্রেপ্তার করেছে। লাহোরের ডেপুটি কমিশনার আজ তাকে 30 দিনের হেফাজতে পাঠিয়েছেন। ইমরান খানের দল পাকিস্তান তেহরিকি ইনসাফের এক বিক্ষোভ কর্মসূচির প্রাক্কালে তাকে আটক করা হয়। আলিমা খানকে কোর্ট লাখপত কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। তিনি তাঁর

0: ৭৫ বছর বয়সী দাদা ইমরান খানের মুক্তির দাবিতে প্রচারাভিযান চালাচ্ছিলেন। উল্লেখ্য, ইমরান খান ২০২৩ সাল থেকে কারাবন্দী রয়েছেন। নেপালে ভয়াবহ বন্যার চার সপ্তাহ পরেও নিখোঁজ থাকা ৬০০০ মতো মানুষের সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। রাশুয়া ও পার্শ্ববর্তী জেলাগুলির নদীপথ এবং ধ্বংসস্তূপ ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎ প্রকল্পগুলিতে তল্লাশি অভিযান চলছে। এদিকে নেপালি সেনাবাহিনীর এক ফিল্ড কমান্ডার চলতি মাসের শুরুর দিকে জানিয়েছিলেন, ক্ষতিগ্রস্ত এলাকায় ধ্বংসস্তূপ অপসারণ করতে তিন চার মাস পর্যন্ত লাগতে পারে। রাস্তাঘাট সেতু ধ্বংস হয়ে যাওয়ায় জনজীবন এখনও বিপন্ন। এদিকে চীনা সংবাদ মাধ্যম জানিয়েছে, চীনের এখনও ৫০০ বেশি মানুষের খোঁজ পাওয়া যাচ্ছে না। ভারত এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটের ফাইনালে উঠেছে। জাপানের কারোগি স্পোর্টস পার্কে আজ সেমিফাইনালে ভারত ১১৪ রানে বাংলাদেশকে হারিয়ে দিয়েছে। টসে জিতে প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৯৫ রান তোলে। শেফালি ভার্মা ৪৯ বলে ১০০ রানে অপরাজিত থাকেন। জবাবে বাংলাদেশের ইনিংস ১৫ ওভার ৪ বলে ৮১ রানে শেষ হয়ে যায়। ভারতের দীপ্তি শর্মা ও নন্দিনী শর্মা তিনটি করে উইকেট নিয়েছেন। ফাইনালে ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে। অপর সেমিফাইনালে শ্রীলঙ্কা ৮ উইকেটে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে। এশিয়ান গেমসের প্রিকোয়ার্টার ফাইনালে কাজাখস্তানকে ৩-০ ব্যবধানে পরাজিত করে ভারতীয় মহিলা ব্যাডমিন্টন দল তাদের অভিযান শুরু করেছে। সিঙ্গলসে কামিলা স্মাগুলোভাকে ২১-৭ ২১-৯ গেমে হারিয়ে পিভি সিন্ধু ভারতের প্রথম জয় এনে দেন। এরপর উন্নতি হুড়া অ্যালিসা কুলেসোভাকে ২১-৭ ২১-১০ ও তানভি শর্মা ডায়ানা ন্যামেনোভাকে ২১-৫ ২১-১০ গেমে হারিয়ে দেন। কোয়ার্টার ফাইনালে ভারত পরবর্তী ম্যাচে আয়োজক দেশ জাপানের বিরুদ্ধে খেলবে। জাপানের কাকামিগাহারায় এশিয়ান গেমসের পুল এর ম্যাচে আজ ইন্দোনেশিয়ার বিরুদ্ধে ১৩-১ ব্যবধানে জয় দিয়ে ভারতীয় পুরুষ হকি দল তাদের অভিযান শুরু করেছে। মঙ্গলবার পরবর্তী ম্যাচে ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় আঞ্চলিক ও আন্তর্জাতিক স্তরে সমন্বয়ের ডাক দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাজস্থানের যোধপুরে ভারত ও জাপানের বিমান বাহিনীর মধ্যে চলছে যৌথ মহড়া। তেজস যুদ্ধবিমানে সওয়ার দুদেশের বায়ুসেনা প্রধান। দুদশক পলাতক থাকার পর বারাণসীতে উত্তরপ্রদেশের সন্ত্রাস দমন শাখার অভিযানে নিহত ঝাড়খণ্ডের চরমপন্থী সংগঠন টিপিএস এর প্রধান ব্রিজেশ গঞ্জু। খবর শেষ হল। এর পরের খবর আগামীকাল সকাল ৬টা বেজে ২০ মিনিটে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন ১০০.১ এফএম গোল্ড ১০০.১ এফএম গোল্ড ১০০.১ এফএম গোল্ড
2: বৃষ্টির দিনে মাটির ভেজা গন্ধ, ফুটন্ত চায়ের বা ভাতের গন্ধ, মায়ের শাড়ির ভাঁজ ভাঙা গন্ধ, নতুন বইয়ের পাতার গন্ধ বা কিছু উদ্ভট গন্ধ যেমন কেরোসিন তেল, কর্পূরের গন্ধ, এসবই প্রতিটি মানুষ আর তার প্রিয় গন্ধ, যেখানে পারফিউমও হার মেনে যায়। যে গন্ধ আর্টিফিশিয়াল নয় কিন্তু আত্মতৃপ্তি দেয়। প্রিয় গন্ধ নিয়ে গল্প এবার বলেই ফেলুন, হোক না তা উদ্ভট বা স্মৃতি মাখানো। সেই মন কেমনের গন্ধ নিয়ে অনুগল্প লিখুন অনধিক ৭০টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন ৯৯০৩০৫৯৯২ এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, এফএম গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা ৭০০০০১। ইমেল করতে পারেন aifmgoldkolkata@gmail.com। সেপ্টেম্বর মাসের অনুগল্প লেখার বিষয় মন কেমনের গন্ধ। গল্প পাঠানোর শেষ তারিখ ২৫শে সেপ্টেম্বর। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত ৯:৩০ ১০০.১ এফএম গোল্ডে।
3: রবিবারের রাতে আড্ডায় আপনার সাথে শুনছেন রবিবারের বৈঠক। রবিবারের বৈঠক ১০০.১ এফএম গোল্ডে।
4: রবিবারের বৈঠকে আছেন আপনি, আছেন আপনারা সবাই, তার সাথে আমি মানে মৌসুমী আর দেবারতীও রয়েছি। ১০টা বেজে ১২ মিনিট স্টুডিওর ঘড়ি বলছে, আর আমরা বলছি এই কথাটাই যে এই যে ধরুন প্রতিবেশী নিয়ে কথা হচ্ছে, মানে আমাদের এই যে প্রতিবেশীরা একটা সময় কতটা ইম্পর্টেন্ট ছিল আমাদের জীবনে, কতটা গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু সেটা শহুরে ব্যস্ততার মধ্যে কোথাও কোথাও না হারিয়ে যাচ্ছে। আমরা যেখানে থাকছি তার পাশেই খবর রাখছি না, এখন আবাসনে থাকি, ফ্ল্যাটে থাকি, এবং সেই ফ্ল্যাট বাড়ির পাশের ফ্ল্যাট বাড়িতেই কী হচ্ছে হয়তো অনেক সময় খোঁজ রাখতে পারছি না। আজকের বিষয়টা মানে আজকের এই যে রবিবারের বৈঠকে আড্ডায় আমরা বসেছি, সেখানে রবিবারের বৈঠকে আজকের বিষয়টা হচ্ছে পাশের বাড়ির

মানুষ কি আজও আমাদের আপনজন নাকি শহুরে ব্যস্ততায় প্রতিবেশীর সম্পর্ক হারিয়ে যাচ্ছে? হোয়াটসঅ্যাপে তো আসতে বলেছিলাম আগের ঘন্টাতেই, 9903052992 এই নাম্বারে আপনারা আসবেন, আর এই ঘন্টা থেকে কিন্তু আমরা ফোনেও আপনাদের সাথে কথা বলবো, মানে সরাসরি যে নাম্বারে কথা হয় আমাদের, 2248-8085 এই নাম্বারেও কিন্তু সরাসরি আপনি আসতে পারেন আর আমাদের সাথে কথা বলতে পারেন, তবে বলতে পারেন কথা এই গানের ওপারে,

0: একটা সময় যারা আমাদের পাশের বাড়ির মানুষ ছিল তারা আমাদের আত্মীয়দের থেকে অনেক বড় একটা জায়গা নিত, কেননা সারাটা সময়, সারাটা বছর, সারাটা দিন তাদের সাথেই কাটানো। ঘরে ভালো রান্না হলে তরকারি চালাচালি, সেই বাটিটা আবার দেওয়ার সময় একটা ভালো খাবার দেওয়া, এগুলো তো চলতেই থাকতো। এইরকমই বিষয় নিয়ে আজকের আপনাদের কথা জানতে চেয়েছি। কে আছেন আমাদের সাথে ফোনে? নমস্কার।
1: নমস্কার,
0: বলুন।
1: আমি মালদা থেকে সায়ন ঘোষ কথা বলছি।
0: বলুন।
1: আসলে এই অনুষ্ঠানের বিষয় কি, আমার কৈশোর এবং শৈশবে ফিরে নিয়ে যাচ্ছে। আমি কৈশোরে ফিরে যাচ্ছি, শৈশবে ফিরে যাচ্ছি। মুর্শিদাবাদ থেকে একটি পরিবার দক্ষিণ দিনাজপুর জেলার একটি শহরে গিয়ে পৌঁছলো 2006 সালে। তখন আমার 6 বছর বয়স। যে পাড়াতে গেলাম প্রথমে, সে পাড়াতে গিয়ে আমার কখনো মনে হয়নি যে আমি আমার গ্রামের বাড়ি ছেড়ে চলে এসেছি। এবং এত ফ্যামিলিয়ার ছিলেন মানুষ, সেসব মানুষেরা, আমি সেটা ভুলতে পারবো না। আপনি যে জায়গাগুলো বলছিলেন আজকে একটু আগে, সেগুলো আমার স্বচক্ষে দেখা। আমার নাম সাধনা, তো সেই জেঠিমা কাকিমা তারা, বা জেঠিমা, কি রে সাধনা কি রান্না করলি, কি রান্না করলি, করলিটা কি আন্তরিকতা, আমি ছোটবেলায় বুঝতাম না, কিন্তু এখন ভাবি যে এই আন্তরিকতা চূড়ান্ত, অথচ রক্তের কোনো সম্পর্ক নেই, তাই না? এটা আমার নিজের চোখে দেখা। এবার এই তরকারি চালাচালি কথা এবং অনেক খাবার প্রথম খেয়েছি কোন জেঠিমার কাছ থেকে, জেঠিমা রান্না করা, কোন কাকিমা রান্না করা, এগুলো খেয়েছি। এবং মা কিছু বানিয়েছেন, মা সেটা দিয়ে পাঠিয়েছেন। বা আমার আর একটা জিনিস মনে পড়ে গেল, আমার বোন হয়েছে বালুরঘাট শহরে, তো বোন যখন হলো তখন গোটা পাড়াতে আনন্দ। আমরা কিন্তু বহিরাগত সেই অর্থে দেখতে গেলে, গোটা পাড়া আনন্দ। এক জেঠু, তার না, আমার বোনের নামই নামকরণই করে ফেললেন, যেহেতু পূর্ণিমাতে হয়েছে, ঠিক আছে তাহলে ওর নাম পূর্ণিমা। সে যখন এলো পাড়াতে, আমার বোন, সে একটু গোলুমলু ছিল আর কি, সে তাকে বলা বলতো পাড়ার কাকু কাকিমা জেঠু জেঠিমা বলতো যে ঘট, আমাদের পাড়াতে ঘট এসেছে। সে ঘটের কিন্তু সর্বত্র যাওয়ার অধিকার ছিল, সবারই বাড়ি যাওয়ার অধিকার ছিল। সে বড় চঞ্চল, তার জন্য মাকে অনেক ভোগান্তিতেও পড়তে হয়েছে, মাকে বেঁধে রাখতে হতো, তো তাও সে বাঁধন কেটে বেরিয়ে চলে যেত, কখনো অমুক জেঠু, মানে কখনো কোনো জেঠিমার বাড়ি, কখনো কোনো কাকিমার বাড়ি। সেই সব দিন, মানে এই যে বলতে গেলে একটা উপন্যাস হয়ে যাবে। এবার যখন চলে আসলাম মালদাতে, মালদাতে চলে এসে, মালদাতে ছিল, মালদাতে আছে, এখানে আমার মামা

0: বাড়ি, সে মামার বাড়ি পাশেই আমার বাড়ি। তো যারা তাদেরকে মামা বলে ডেকে অভ্যস্ত, মাসি বলে ডেকে অভ্যস্ত, তাই আমি আর কাকু কাকিমা বলতে পারি না। কিন্তু সেই পাড়া প্রতিবেশী সম্পর্কটা গাঢ় হয়েছে, অবশ্যই হয়েছে। কিন্তু এখন কোথাও গিয়ে নিজের ব্যস্ততা বা হয় না বললে এই যে নিজের নিজেকে ঠকানো, জানেন আমরা যদি মনে করি যোগাযোগ রাখবো আমরাই কিন্তু পারি, এগুলো প্রবোধ দেয়া যে সময় নেই, হয় না, হবে না, কখনোই না, কেন হবে না। আমি আমি মানুষটা খুব আমি আমি এইসব নিয়ে থাকতে ভালোবাসি দিদি, যদিও আমার বয়সটা কম, কিন্তু আমার জেঠু জেঠিমা কাকু কাকিমা মাসিমুনি দিদা পাড়ার দিদা দাদু এদের সাথে থাকতে আমার ভালো লাগে। জানি না কে কেমন ভাববেন, হয়তো অনেকেই ভাবেন যে এই তুমি এখনকার, আমাকে তো বলেন যে আমার একটা বদনাম আছে, এখনকার ছেলে মেয়ের মতন তুমি নও। কি করবো, কিছু করার নেই, এটা ঢুকে গেছে আমার মধ্যে, দেখো অনেক বড় করে ফেললাম।
1: পাশের বাড়ির মানুষ কি আজও আমাদের আপনজন, নাকি শহুরে ব্যস্ততায় প্রতিবেশীর সম্পর্কটা হারিয়ে যাচ্ছে, বিশেষ করে যারা শহুরে মানুষ বা যারা মফস্বল গ্রাম থেকে শহরে এসেছেন, তাদের কি কোথাও এই প্রতিবেশী এই শব্দটা কাকে বলবেন বা কোথায় বলবেন সেটা কোনো হাতরে বেড়াচ্ছেন, কি ভাবছেন আপনি? জানি না, আপনার থেকেই 2248-8085 এই নাম্বারে সরাসরি ফোন করে আমাদেরকে জানান, আর যেটা জানাবেন সেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ করে, সেটা হচ্ছে 9903053992। অপেক্ষায় রয়েছি মৌসুমী দেবারতী।

0: সত্যি বাড়ির কাছে আরশিনগর সেথা এক পড়শি বসত করে, আর আমাদের এই পড়শি প্রতিবেশী তারা যে আমাদের কতটা আপন ছিল বলছি, কেননা যারা শহুরে মানুষ তাদের কাছে হয়তো ছিল কথাটাই প্রযোজ্য। আমরা তো বলছি সে কথা যে আমাদের কাছে প্রতিবেশী কতটা গুরুত্বপূর্ণ ছিল। আপনি কি বলছেন শুনিন না, কে আছেন আমাদের সাথে ফোনে?
1: হ্যালো,
0: না কেউ ছিলেন কিন্তু এই মুহূর্তে নেই, 2248 8085 এই নাম্বারে কিন্তু আপনারা আমাদের সাথে সরাসরি আসছেন, এসে কথা বলছেন। কে আছেন আরেকবার দেখি। নমস্কার,
2: আমি শ্যামল বোস চৌধুরী যাব
0: বলুন।
2: যেটা আপনারা টপিকটা রেখেছেন শহরের ব্যস্ততার যে আড্ডাটা, সেই আড্ডাটা এবং সেই সঙ্গে আরো কথা বলি যে যে সম্পর্কটা, আত্মিক সম্পর্কটা অনেকটাই ম্লান হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমি ছোটবেলার কথা বলছি, ছোটবেলায় যখন আমরা করতাম পাশের বাড়ি বলুন কেন, আরো দূরে যদি আর একটু দূরেও যাই, তো আমরা বাড়ি বাড়ি গিয়ে আমরা কিন্তু যে আড্ডা বলুন আর ওই যে প্রত্যেকটা মানুষের সাথে মেশা, যে কাকিমা বলুন, কাকা বলুন, জ্যাঠা বলুন, জ্যাঠিমা বলুন, গিয়ে বাড়ি বাড়ি তার কথা বলা, এটা কিন্তু তখনকার দিনে অনেকটা মানে এইভাবেই আমরা আড্ডা জমাতাম বা কথা বলতাম, এবং কোনো অসুবিধে পড়লে তখন কিন্তু আমরা নিজেদের মধ্যে যে আদান প্রদান, যে সাহায্যের যে আদান প্রদানটা, সেটা কিন্তু আমরা করতাম। সেই ব্যস্ত আমি এই সম্পর্কে একটা কথা বলি, আমি একটা পাড়ার রকের আড্ডার কথাই আমি চলে আসছি। এই যে তখনকার দিনে যে আড্ডাটা ছিল রকের আড্ডা, এই রকের আড্ডা কিন্তু খুব একটা আমি মনে করি খুব খারাপ ছিল না, সেখানটা বিভিন্ন ধরনের আলোচনা ছিল। সেই সঙ্গে আমরা করতাম কি, কোন বাড়ির কি অবস্থা তাদের খোঁজ খবরটা আমরা জানতে পারতাম, কেউ অসুবিধায় পড়েছে কিনা, কারোর কোনো কোনো কিছু দরকার আছে কিনা, সেই সমস্ত সমস্ত খোঁজ খবরগুলো আমরা পেতাম, যে খোঁজ খবরগুলো কিন্তু এখন আমরা পাইনি। আমরা একটা বদ্ধ ঘরের মধ্যে রয়েছি। আমি ফ্ল্যাট সিস্টেমের কথাই বলছি, এখন ফ্ল্যাট সিস্টেমে এমন হয়ে গেছে একটা পাশের ফ্ল্যাটের সাথে আর একটা পাশের ফ্ল্যাটের কোনো কি কি করছে বা সম্পর্ক খুবই খুব একটা মধুর নয়, আড্ডা তো দূরের কথা। আর সেই আড্ডার মধ্যে আমি আরো বলি, ছোটবেলা যে আড্ডার মধ্যে এমন একটা ইয়ে ছিল, মানে একটা আনন্দ ছিল যে আমরা করতাম কি, আড্ডা দিতাম সবাই একসঙ্গে করতাম, পাশের বাড়ি বা তার পাশের বাড়িতে আমরা সবাই মিলে একসঙ্গে ঘুড়ি ওড়াতাম, আনন্দ করতাম, সেই জিনিসগুলো কিন্তু আর নেই এখনকার দিনে। এবং এই যে আড্ডা হলে বা এই পাশের বাড়ির সাথে যোগাযোগ রাখলে একে অপরের জন্য যে সাহায্য বা কোনো যে কোনো প্রয়োজন সেটা কিন্তু আমরা পেতাম, সেই প্রয়োজনটা কিন্তু অনেকটা অনেক কিছুই তাই সেই জিনিসটা এখন আর নেই, আড্ডা সেটা পুড়িয়ে যাচ্ছে।
0: আমাদের নিজেদের কি মতামত, মানে এই যে প্রতিবেশী নিয়ে আজকের কথা হচ্ছে, এবং আমাদের প্রতিবেশী মানে কোথাও না কোথাও যেন এই যে পুজো আসছে, পুজোর বিসর্জনের নাড়ু পাশের বাড়ির কাকিমার হাতে হয়তো সেরা, আবার তার পাশের বাড়ির জেঠিমার হাতের আলুরদম বা হয়তো ঘুগনিটা সেরা, এবং সেই প্রতিবেশীদের বাড়িতে বিজয়ে গিয়ে প্রণাম করা শুধুমাত্র উদ্দেশ্য এটাই যে সেইগুলো যাতে আমাদের পেটে যায়,
1: ঠিক
0: তাই না? তাই এইরকমই প্রতিবেশীদের কথা, মানে এই যে

0: প্রতিবেশী শহুরে অঞ্চলে এসে কোথাও না কোথাও হারিয়ে যাচ্ছে, প্রতিবেশী কথাটা হারিয়ে যাচ্ছে। আপনার কি মতামত এটা নিয়ে জানতে চাইছি। 2248808585 ফোন করে জানাচ্ছেন সরাসরি, আর জানাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপেও। ফোনে কে আছেন একবার দেখে নি। নমস্কার।
1: হ্যাঁ নমস্কার দিদি ভাই।
2: নমস্কার।
1: হ্যাঁ আমি নাচনকোনা থাবড়াকোন বাঁকুড়া থেকে প্রবীর কুমার মন্ডল বলছি। হ্যাঁ দিদি ভাই দেখুন, আমরা আমরা এখন আর কি বর্ধমানে বুঝবুঝে থাকি, কিন্তু যখন দেশের বাড়ি যেতাম দিদি ভাই, তো এই পরস্পর পরস্পরের যে মত বিনিময় এবং ভ্রাতৃত্ববোধ ভাইদের সাথে এবং পাড়াপড়শির সাথে, সেই বন্ধুত্বটা যখন আমরা চলে আসতাম না, তখন জড়িয়ে ধরে কাঁদতাম দিদি ভাই যে আমরা কোথায় হারিয়ে চলে যাচ্ছি। তো সেই জায়গাটা কিন্তু আজ অবধি আমরা মানে এখনো পর্যন্ত, এখন আমার 61 বছর বয়স, তাতেও আমার মনে হয় যে আমরা অনেক কিছু ফেলে এসেছি, তাদেরকে রেখে এসেছি। হ্যাঁ এখন বাবা আমার নেই, আর দেশের বাড়িও যাওয়া হয় না, আর সেইভাবে এই যে মামার বাড়ি, যখন মায়ের সাথে মামার বাড়ি যেতাম, মারা সাত বোন আর পাঁচ মামা, এই এই যে সব সবাই আসতো, মানে যারা মামারা হয়তো বাইরে থাকতো, তাদের মেয়ে ভাই ছেলেরা সব আসতো, যখন তখন এত মানে মারামারি হুংসুটি, খাওয়া দাওয়া নিয়ে এত ঝামেলা হতো, যখন আমরা চলে আসতাম দিদি ভাই, তখন মানে জড়িয়ে ধরে তখন কান্নাকাটি মনে হতো যে কি ফেলে যাচ্ছি, কি হারিয়ে গেল। তখন মারা বলতো হ্যাঁ এই তো মারামারি করছিল, আবার কান্নাকাটি করছিস কেন, চল। তো এই জায়গাটা দিদি ভাই আমরা আস্তে আস্তে হারিয়ে ফেলছি, এবং নিজেদের যে ভালোবাসাটা, এই ভালোবাসাটা কিন্তু এখনকার দিনে আর দিদি ভাই দেখতে পাই না, কারণ এখন মুঠো ফোনের যুগ এসে গেছে, তো সবাই মুঠো ফোন নিয়ে ব্যস্ত, এই বন্ধুত্ব ভ্রাতৃত্ববোধ হ্যাঁ এই সব হারিয়ে যাচ্ছে দিদি ভাই। এবং এই এই জিনিসটা পেতে গেলে এখন আমাদের ঘরের ছেলে মেয়েদেরকে যখনই আমরা বলি যে আমরা এত বন্ধুত্ব ছিল, এত বন্ধু ছিল, স্কুল লাইফে এত বদমাশি করেছি, মায়ের হাতে মার খেয়েছি, সেই জিনিসগুলো তারা শুনলে না, তারা বলে তোমরা তোমাদেরটা করেছ, আমরা আমাদেরটা করছি। এই জায়গাটা দেখুন দিদি ভাই, আমরা নিজেকে নিজে মানে খুব মানে একাকিত্ব বোধ করছি।
2: বেশ, আপনিও সুস্থ থাকবেন। ঢাকুরিয়া থেকে সুমিতা রায় লিখছেন, শুভ সন্ধ্যা দিদিরা, আমাদের পাশের বাড়ি দেখা হলেও তাকায় না, শহরের ব্যস্ততায় জড়িয়ে পড়েছে তারা, অথচ আগে দেখা হলে কত গল্প করতো, হাসতো, যতদিন যাচ্ছে বা যাবে এই দূরত্ব বাড়তেই থাকবে, কাজের অজুহাত এটাই মেন কারণ দিদিরা। ঢাকুরিয়া থেকে সুমিতা রায়ের মেসেজ।
0: কথা হবে এরকমই প্রতিবেশীদের নিয়ে, আপনাদের এক্সপিরিয়েন্স বা আপনাদের যে অভিজ্ঞতা সেটা এখনও প্রতিবেশীদের প্রতি একই নাকি আপনাদেরও মতামত বদলেছে, জানবো গানের পরে।

0: আমি জানি আমাদের সাথে আপনারাও আছেন, সরাসরি যাই, ফোনে কে আছেন আমাদের সাথে? নমস্কার।
1: নমস্কার, আমি মহেশতলা থেকে দেবাশীষ কথা বলছি। খুব ভালো লাগছে দুজনকে একসঙ্গে ফোনে পেয়ে
0: শুনতে, মানে বেশ আমাদেরও ভালো লাগছে। বলুন,
1: তাদেরকে ফোনে পেয়ে। যাই হোক, এখন প্রতিবেশী বিষয়টা, প্রতিবেশীদের সঙ্গে সত্যি সরাসরি আড্ডাটা অনেকটাই কমে গেছে, কারণ বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে মানুষ আর মানুষকে বেশি সময় দিতে পারছে।

0: এটা বাস্তব। কিন্তু এই শহর অঞ্চল বা আধা শহর অঞ্চলে যারা আমরা বাস করি তাদের প্রতিবেশী বলে বিষয়টা কিন্তু একেবারেই নেই বললে ভুল হবে, তবে নেই 90% ক্ষেত্রে নেই। কিন্তু গ্রামীণ অঞ্চলে যদি দিদি যাওয়া যায় সেখানে দেখা যাবে কিন্তু এখনো প্রতিবেশীরা প্রতিবেশীর পাশে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেয়। আর আমরা শহরে যারা বাস করি তাদের আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তাদের বিভিন্ন ফোনিং গ্রুপ আছে, সেই গ্রুপের মধ্যেই সমস্ত কিছু শেয়ার করা হয়, সেখানেই তারা তাদের বিপদ আপদ হলে। তবে হ্যাঁ, প্রতিবেশীর প্রয়োজনীয়তা আছে, প্রয়োজনীয়তাটা মানে অস্বীকার করা যাবে না। আজকে একটা যদি পাশাপাশি বিপদ হয় সেখানে কিন্তু আত্মীয় স্বজন তো সবসময় তো কাছে থাকে না, এবার তাদেরকে ফোন কল করো বা ভিডিও কল করো, মানে হোয়াটসঅ্যাপ কল করো, যাই করো, তাদের আসতে যে সময়টা লাগবে সেই সময়টার মধ্যিখানে যে সময়টা সেটা কিন্তু সেই পাশের বাড়ির লোকটাকেই পাবো আমরা, এটা আশা করি। কিন্তু শহর অঞ্চলে সেটা হয় না, একটা অ্যাপার্টমেন্টে একটা কিছু ঘটনা ঘটলো পাশের কেউ জানতে পারে না, মানুষ মরে পড়ে থাকছে, সেটাও দেখা যাচ্ছে যে দু তিন দিন হয়ে যাচ্ছে সেখান থেকেও কোনো খবর আসছে না, যখন তার পচা দুর্গন্ধটা বাইরে বেরোচ্ছে তখন মানুষ সেখান থেকে একটা এর মাধ্যমে টেস্ট করছে যে ওখানে একটা কিছু ঘটেছে, তখন পুলিশকে ইনফর্ম করছে। সুতরাং প্রতিবেশী জিনিসটা আমাদের প্রায় হারিয়ে যেতে বসেছে, কিন্তু একেবারে হারিয়ে গেছে এটা বলা যাবে না, আমরা এইটুকু মানতেই পারি। আমার তিক্ত অভিজ্ঞতায় দেখা গেছে যে দেখেছি এক ভদ্রমহিলা কিছুদিন আগেই আমার এখানেই এই অঞ্চলে, তিনি এরকম ঘরের মধ্যে বন্দী ছিলেন দীর্ঘদিন, মেন্টালি একটু উনি প্রবলেম ছিল, দীর্ঘদিন কেউ তাকে খোঁজ খবর রাখছিল না, হঠাৎ করে কয়েকজন মিলে পুলিশকে খবর দিয়ে তাকে হসপিটালাইজ করে আবার পুলিশ তাকে পাঠিয়ে দিল সুস্থ করে। মানুষের জায়গাটা আমরা এখন এই জায়গাতেই এসে পৌঁছেছি। সুতরাং এটা মানে গ্রাম অঞ্চলে কিন্তু এখনো এই জিনিসটা বহাল রয়েছে, আমাদের শহরাঞ্চলে নেই।
1: বেশ, জহেলা থেকে অনিমেষ ভট্টাচার্যের মেসেজ চলে এসেছে, তাহলে আমরা সেটা একটু বরং পড়েই নিই, তাই তো? বর্তমানে শহুরে ব্যস্ততা অনেক বেশি, তাই পাশের বাড়ির মানুষ কম আপন, সম্পর্কটা এখন খুব ক্ষণস্থায়ী, পাশাপাশি থাকলেও কেউ কাউকে চিনি না, পাশের ফ্ল্যাটে কেউ মারা গেলেও অপর ফ্ল্যাটের মানুষ সে খবর রাখে না। বেহালা থেকে লিখেছেন অনিমেষ ভট্টাচার্য। ঠিক যেমনটা আমাদের আগের যিনি শ্রোতা ফোন করেছিলেন তিনিও একই রকমই বলছিলেন। আরও একটি হোয়াটসঅ্যাপ মেসেজ সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে লিখেছেন, আজকের এই চরম ব্যস্ততার যুগেও আমার পাশের বাড়ির মানুষ আজও আমার আপনজন, ইট পাথরের দেয়াল আর চারপাশের যান্ত্রিকতার মাঝে এই সম্পর্কটি জীবনের এক পরম প্রাপ্তি। এই প্রসঙ্গে বলি, আমাদের বাড়ির পাশে যে ফ্ল্যাটটি রয়েছে সে বাড়ির সবার সাথে আমাদের খুব সুখ সম্পর্ক রয়েছে, ওই ফ্ল্যাটের মহিলা আমার বন্ধুর মতো এবং খুবই আপনজন, কারণ প্রতিদিন সকালে স্নান করে আমি ছাদে জামাকাপড় মেলে থাকি, কোনোদিন মেলতে দেরি হলে বা অসুস্থ থাকলে ফোন করে সে খবর নেয়, ওদের সাথে আমাদের আন্তরিকতার সম্পর্ক, এছাড়া কখনো কোনো ফুল গাছের দরকার হলেও আমাদের বাড়ি থেকে নিয়ে যায়, এছাড়াও আমাদের বাড়ির আশেপাশে যেসব প্রতিবেশী থাকে বা থাকেন তাদের সাথেও আমাদের সুসম্পর্ক আগের মতোই রয়ে গেছে, বিশেষ করে আমি যখন রেডিওতে গান শুনি তখন আমাদের পাশের বাড়ির মহিলা এবং ওই ফ্ল্যাটের অন্যান্যরাও ওই গান শুনে খুশি হয়, সবাই মিলে আমাদের পাশের বাড়ি এবং আশেপাশের বাড়ির সাথে আমাদের আন্তরিকতার সম্পর্ক খুব ভালো থাকবেন আপনারা সবসময়, লিখেছেন দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস।
2: আর আছেন আপনি ফোনে, কে আছেন আমাদের সাথে?
3: নমস্কার।
2: নমস্কার।
3: এক গুচ্ছ ফুলের ভালোবাসা নিয়ে বাড়ি অভয়নগর হাওড়া থেকে মলয় মান্না
2: দিলাম আমরা, বলুন।
3: ফারুক শুভেচ্ছা আগেই জানিয়ে দিলাম।
1: বেশ, ধন্যবাদ আপনাকেও।
3: আর আমার সঙ্গে এই আশেপাশে সকলের সঙ্গে খুব মানে ভাব আছে, আর আমাকে না দেখতে দিলে খবর নেবে, একটি চায়ের দোকান আছে সেখানে আমরা আড্ডা মারি, চা খেতে যাই, চা খেতে যাই, কেন ওখান থেকে আমার খেলার খবর সব শুনতে পাই। আর যেহেতু আমি যাই কেন, আমার থেকে সকলে খেলার খবরটা নেয়, আমি খুব মাঠের প্রিয় বাঁশিওয়ালা সবুজ বলে। আর আমরা মিলিত হই এই সামনে দুর্গাপূজায় সব এক জায়গায় মিলিত হই,
2: এটা কিন্তু সব পাড়াতেই প্রায় হয় না, যে সারা বছর না দেখা হলেও দুর্গাপূজায়
3: ভালো রান্না করতে পারি, কালকে আনবি কিন্তু
2: ঠিক
3: এইটা থেকে যায়, মানে পূজোর কদিন পর্যন্ত এই রেস্টটা থেকে যায়, অনেকে বাইরে চলে যায়, এই বাড়ির কাকু এখন লন্ডনে আছে, আসবে বলেছে।

0: আর আমার রিলেটিভরা সব বাইরে থাকে, পূজোতে আসে।
1: এটাও এটাও একটা হ্যাঁ পরম পাওয়া।
0: আর মামার বাড়িতে একটা বনিদি পুজো হয়।
1: আচ্ছা,
0: আমার মা তখন ছোট ছিল, সে সময় থেকে পুজোটা হয়। আমি একদিন যাই পুজোর, যে কোনো একদিন কয়েক ঘন্টার জন্য যাই। কয়েক ঘন্টার জন্য কেন যাই, আর বন্ধুদের পাবো না তো, সেই পুজোতে একদিনই আসবে। মামার বাড়ি যে কোনো টাইমে যেতে পারবে।
1: ঠিক তাই, ঠিক তাই। হ্যাঁ, শুনতে থাকুন আপনিও। আমাদের এই যে প্রতিবেশীর কথা বলছিলাম, তারপর আমাদের মামার বাড়ি, আত্মীয় স্বজনদের বাড়ি, সবই না এখন যেন খুব দূরে দূরে, এবং সেই দূরেটা কাছে হয়েছে ঠিকই, কিন্তু সেটা মুঠো ফোনের মাধ্যমে, সামনাসামনি বসে, সামনাসামনি দেখে। আমরা কজন আছি বলুন তো, যারা সত্যি সেটাকে রিয়েলাইজ করতে পারি বা আমরা সেটা সময় দিতে পারি? ফোনে কে আছেন? নমস্কার।
2: নমস্কার,
1: বলুন।
2: আমি সমীর শেখ, আমার সংসার নিয়ে ব্যস্ত, কিন্তু আমার ছেলেরা দেখছি গ্রামে এখনো আড্ডা মারে, আর প্রতিবেশীর সঙ্গে ঠিক সেইভাবেই মিলজুল আছে। আর যাদের শহরে যারা বসবাস করে, যারা ফ্ল্যাটে বসবাস করে, আগেও ছিল না এখনো নেই। তবে একটা জিনিস বলতে পারি, ট্রেনে বাসে জার্নি করতে গেলে যে পারস্পরিক আলোচনা হচ্ছে, আলোচনাটা কিন্তু এখন আর হয় না। ওটা সবাই সেই মোবাইল ঘাটে ঘেটে ঘেটে যে পাশে গিয়ে বসে থাকে, আর তুইও যদি বসে থাকে সেটাও সে তার মানে তার খেয়াল থাকে না। এই জিনিসটা পাল্টেছে, কিন্তু আড্ডা কিন্তু এখনো আছে গ্রামের দিকে, আর শহরে আগেও ছিল না
3: এখনো নেই,
2: এখনো নেই।
1: তখন কিন্তু এই প্রতিবেশী আত্মীয় স্বজন ছিল, এখন পাড়া হয়তো অনেকটা কমে গিয়ে এই আবাসন ফ্ল্যাট কালচারে চলে এসেছে, সেখানে গিয়ে হয়তো কোথাও না কোথাও আমাদের এই প্রতিবেশী শব্দটা কোথাও না কোথাও হারিয়ে যাচ্ছে।
3: আপনারা হ্যাঁ রেখেওছেন, তাই তো?
1: ঠিক তাই। আপনারাও জানাচ্ছেন আমাদেরকে আপনাদের কথা, কিন্তু এই সমস্ত কথা তো জানবই, জানার জন্যই তো রয়েছি, কিন্তু তার আগে অবশ্যই গান শুনবো।

0: লোপামুদ্রা মিত্রের কণ্ঠের গান শুনছিলাম হেমলক সোসাইটি সিনেমা থেকে। তবে এই মুহূর্তে কথা বলে নেওয়ার পালা, কে আছেন আমাদের সাথে ফোনে?
1: নমস্কার দিদি, রানাঘাট থেকে ভবতোষ সাহ বলছি।
0: বলুন,
1: আজকে অনুষ্ঠানটা খুবই ভালো লাগছে। আজকে অনুষ্ঠানটা একদম ছোটবেলাকে মনে করে দিচ্ছে, সেই ছোটবেলায় পাড়ায় পাড়ায় ফুটবল খেলা, ক্রিকেট খেলা, বল ওর বাড়ি গেলে নিয়ে আসা, তারপরে এর বাড়ি থেকে নাড়ু খাওয়া, ওর বাড়ি থেকে মোয়া খাওয়া, এর বাড়ি থেকে এটা খাওয়া ওইটা খাওয়া, আর প্রত্যেকের সঙ্গে যে মাসিমা ঠাকুমা বা দিদিমা বা মাসি পিসি, এই যে সম্পর্কগুলো, সেটা একটা আত্মিক সম্পর্ক ছিল। বর্তমান দিনে শুধু নিজেকে নিয়ে প্রত্যেকে ব্যস্ত আর মোবাইল নিয়েই ব্যস্ত, সেই জন্য এই আত্মীয়তাগুলো হারিয়ে যাচ্ছে। পাড়ায় পাড়ায় আজকে আর এদের সঙ্গে সম্পর্ক নেই, পাশের বাড়ির ঠিকানা বললেও বলতে পারে না। এই যে ব্যাপারগুলো, আগেকার দিন ফিরে আসলে আমার মনে হয় খুব ভালো হয়।
2: বেশ, খুব সুন্দর করে বললেন আপনি। সত্যি তাই, আগেকার দিন, আগেকার সেই প্রতিবেশী মানুষদের সঙ্গে আড্ডা আনন্দ হই হই কাটলে খুব ভালোই হয়।
0: একটা হোয়াটসঅ্যাপ রয়েছে আমাদের।
2: রঞ্জনা মজুমদার বেলুড় থেকে লিখছেন, প্রোগ্রামটা খুব ভালো হচ্ছে, তবে

0: সাহায্য করতে ঝাঁপিয়ে পড়েছে, কিন্তু এখন সবটাই বিপরীত। পাশাপাশি থেকেও কেউ কারো পাশে এসে দাঁড়ায় না, মানুষ মারা গেলেও সামনে এসে একবার দাঁড়ায় না। বেশিরভাগ মানুষই এখন নিজেকে ছাড়া কাউকে ভালোবাসতে জানে না। চরিত্রটাই মানুষের এখন বদলে গেছে আমার মনে হয় এই সাদিনে। জীবনে প্রত্যেকেই প্রত্যেকের ভালোবাসা উচিত, মনটাকে স্বচ্ছ রেখে এর মধ্যে ভীষণ একটা আনন্দ আছে, এমনটাই মনে করছেন বেলুড় থেকে রঞ্জনা মজুমদার।
1: আর আপনিও কি মনে করেন সেটা আমাদের জানান হোয়াটসঅ্যাপে লিখে। ততক্ষণ, কেননা আমরা 10 মিনিটের সংবাদ বিরতিতে 11টা বেজে 10 মিনিটে আবার ফিরবো, মৌসুমী দেবারতী রয়েছে। ততক্ষণ হোয়াটসঅ্যাপ করুন 9903059922 হোয়াটসঅ্যাপ করে আমাদেরকে জানান যে প্রতিবেশী মানে এই যে শহুরে অঞ্চলে প্রতিবেশী ব্যাপারটাই উড়ে যাচ্ছে, সেটাতে আপনার কি মতামত। ভূপেন হাজারিকার গান শুনতে শুনতে চলে যাব পরের ঘন্টায়, সংবাদ বিরতির পর ফিরছি মৌসুমী।

0: 2038, Delhi Cant, which is scheduled for publication on 4th November. Indian Institute of Corporate Affairs, IICA, organized an insightful session today in Insolvency and Bankruptcy Code as an evolving law through the amendments in Manesar, Gurugram. The Ministry of Corporate Affairs said that the session rendered valuable insights over the dynamic nature of insolvency law, relationship between legislation, subordinate legislation and market developments. The ministry informed that this session was attended by former chairperson of the Insolvency and Bankruptcy Board of India, Dr. M.S. Sahu, and DG and CEO IICA Gyaneshwar Kumar Singh, among other key dignitaries. India made a strong start at the Asian Games in Aichi, Nagoya, Japan, winning two silver medals in shooting on the opening day today. Trio of Ilavanil Velarivan, Vidarsa Vinod and Sonam Maskar won silver in the women's 10-meter air rifle team event, while Ilavanil added another silver in the individual event. The President and Prime Minister have congratulated the athletes on the feat. Suchika Tarial created history, becoming the country's first athlete to inch ashore an Asian Games medal in mixed martial arts after reaching the women's traditional 60 kg semi-finals. And that is the end of this news bulletin.
1: Gaane Kothay Golden Shomoy. আপনি শুনছেন 100.1 FM Gold. 100.1 FM Gold. FM Gold. বৃষ্টির দিনে মাটির ভেজা গন্ধ, ফুটন্ত চায়ের বা ভাতের গন্ধ, মায়ের শাড়ির ভাঁজ ভাঙা গন্ধ, নতুন বইয়ের পাতার গন্ধ বা কিছু উদ্ভট গন্ধ, যেমন কেরোসিন তেল, কর্পূরের গন্ধ, এসবই প্রতিটি মানুষ আর তার প্রিয় গন্ধ, যেখানে পারফিউমও হার মেনে যায়, যে গন্ধ আর্টিফিশিয়াল নয় কিন্তু আত্মতৃপ্তি দেয়। প্রিয় গন্ধ নিয়ে গল্প এবার বলেই ফেলুন, হোক না তা উদ্ভট বা স্মৃতি মাখানো, সেই মন কেমনের গন্ধ নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70 শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন aifmgoldkolkata@gmail.com। সেপ্টেম্বর মাসের অনুগল্প লেখার বিষয় মন কেমনের গন্ধ। গল্প পাঠানোর শেষ তারিখ 25শে সেপ্টেম্বর। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
2: রবিবারের রাতে আড্ডায় আপনার সাথে শুনছেন রবিবারের বৈঠক। রবিবারের বৈঠক 100.1 FM গোল্ডে।
3: স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে ঠিক 11:55। আপনি টিউন করেছেন 100.1 FM গোল্ড, সঙ্গে রয়েছি দেবারতী আর মৌসুমী, আর আমরা কথা বলছি পাশের বাড়ির মানুষটির সঙ্গে সম্পর্ক নিয়ে।

গান শুনতে শুনতে চলে এসেছে আপনাদের মেসেজ, কিন্তু কে মেসেজ করেছেন সেটা লেখেননি। তিনি লিখছেন, পাশের বাড়ির সাথে আমার খুব ভালো বন্ধুত্ব, যার সাথে মনের কথা শেয়ার করতে পারি। আরও SMS চলে এসেছে, পূর্ণিমা লিখছেন গঙ্গাসাগর শ্রীধাম থেকে, লিখেছেন, আমার পাশের বাড়ির লোক খুব বাজে, আমাদের চারটে বিড়ালকে মেরে ফেলেছিল, এ বাবা। চারতম বিড়ালটি খুব ভালোবাসতাম আমরা, একদিন আমাদের অতিথিদের বাড়িতে বিড়াল রেখে দিয়ে এসেছিল, বাড়ি চিনে আসে, সবার ঘরে গিয়ে খাবার খেত, তাই ওকে বিষ খাইয়ে মেরে ফেলে দিয়েছিল। তবে আমার ছেলে আসলে, আমার ভাইয়ের ছেলে ও মেয়ে গঙ্গা যমুনাদের সঙ্গে খেলে, আর ওর কী দোষ ছিল, ও তো এক অবলা প্রাণী। আরে, এরকমটা করা একদমই উচিত নয়। আপনি পছন্দ না করতেই পারেন, কিন্তু তাই বলে কোনো মানে এরকম কোনো প্রাণীকে হত্যা করা বা তাকে অপছন্দের কারণে খুব কিছু খারাপ করা, সেটা বোধহয় ঠিক হচ্ছে না। আচ্ছা, চলে আসি পরের মেসেজে। মেসেজ করেছেন শিপ্রা কারার, মৌলিকপাড়া লেন বিটোর হাওড়া 4 থেকে, লিখছেন, আমার বাপের বাড়িতে প্রতিবেশীদের সাথে যে রিলেশন ছিল, আজ এত যুগ পরেও একই দেখতে পাই। আমার বাড়ির পাশেও আমার নিজের বাড়ি চারপাশের প্রতিবেশীরা ফ্যামিলির মতন, সামনাসামনি পাশের প্রতিবেশী এক একটা ফ্যামিলি, খুব ভালো রিলেশন, গিভ অ্যান্ড টেক এই রকমের রিলেশন। কিন্তু আজ একটু কমে আসছে, কারণ ফোনও হতে পারে, আবার পরিস্থিতিও হতে পারে। আজ আমরা সুখে দুঃখে একা থাক,

0: করতেই বেশি ভালোবাসি। তবে কোনো দরকারে প্রতিবেশীকে হেল্প আমি করি। আমার হাজব্যান্ডের মৃত্যুর দিনে অনেক প্রতিবেশী নিজে থেকেই সবাই সকাল 11:30 থেকেই চক্ষুদানের সমস্ত ব্যবস্থা করে দেওয়া, রাত 8:00 পর্যন্ত আমার পাশে থাকা সবটাই করেছিলেন। এর জন্য আমি গডকে থ্যাঙ্কস জানাই এই রকম প্রতিবেশী পাওয়ার জন্য। লিখছেন শিপ্রা কারার, মৌলিকপাড়া লেন, বিটোর, হাওড়া 4 থেকে। মৌসুমী দেবারতির সঙ্গে আপনারা তো রয়েছেন, আর প্রতিবেশীর সঙ্গে সম্পর্কটা কি আগের মতোই আছে, নাকি আমাদের শহুরে ব্যস্ততায় কোথাও যেন পাড়ার মানুষ বা প্রতিবেশীদের সঙ্গে আগের মতন সম্পর্কটা একটু হলেও হারিয়ে যাচ্ছে? এই নিয়েই আপনারা SMS করছেন, হোয়াটসঅ্যাপ করছেন, টেলিফোনেও চলে আসছেন। আমরা দেখে নেব টেলিফোনে কে রয়েছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার,
1: নমস্কার, বলছি কি আমি বেলগড়া থেকে লক্ষ্মী
0: বলুন।
1: বলছি আগের মতো তো নেই, আগে যেমন মেলামেশা, মানে ও ঘর থেকে কেউ যদি মানে বাটি টুকরে কিছু ভালো মন্দ রান্না করে এই বাড়িতে দিত, আবার আবার খালি বাটি দেবো, আবার আবার সেই বাটিতে আবার কিছু আবার দিয়ে দিয়ে দেওয়া তো। এই যে বাটি দেওয়া নেওয়া, এখন সেইটা অনেক কমে গেছে। এখন হয়েছে কি, এখন যার যার তার তার, এখন মানুষ মানুষের জন্য নেই, এখন বিপরীত হয়ে গেছে। কিন্তু আগে আমরা যেমন এই যে দশমীতে মানুষের বাড়িতে যেতাম, এবার ও বাড়ি আর কি ওই প্লাস্টিক ঠোঙ্গা নিয়ে যেতাম, যেগুলি না খেতে পারতাম, মানে শুকনো মিষ্টি ওই প্লাস্টিক করে নিয়ে আসতাম, যেগুলো খেতে পারতাম সেগুলো খেয়ে আসতাম। এইটুকু বললাম।
2: ঠিক তাই, আমাদেরকে হ্যাঁ এরকম ভাবেই আপনারা ফোন করুন, আর তার সাথে তো হোয়াটসঅ্যাপও রয়েছে।
0: একদম, হোয়াটসঅ্যাপে চলে এসেছেন বিজয় দালাল নালিকুলবন্দিপুর হুগলি থেকে, তিনি লিখছেন দেবারতী মৌসুমীকে শুভরাত্রি জানাই, আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানালাম। দেখো আজকের দিনে পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব যাই বলো কেউ কারো নয়, তাই আজ রবিবারের আড্ডায় আমি একটু ছন্দে ছন্দে লিখলাম। সীমানা জুড়ে পাঁচিল তুলেছ, উঠোন করেছ আটো, বাইরে রেখেছ ইয়া বড় গেট, মনের দরজা খাটো। যতদিন ছিল হাড়িগুলো বড়, পিসি কাকা কাকিমাতে হাসিতে গল্পতে দিন কেটে যেত ঝোলে ঝালে আলু ভাতে। পাশাপাশি বাড়ি বোঝাই যেত না কার সীমা কতদূর, এ বাড়ির গান উঠোন পেরিয়ে ও বাড়ি তুলত সুর। এ বাড়ির গাছে ফুল ফল হলে ও বাড়িতে যেত আধা, হেসেল ঘরে চিনি কম হলে চেয়ে আনা ছিল বাধা। আজকে সবার বড় বড় বাড়ি, পাঁচিলে লাগানো কাঁচ, এ বাড়ি কারো হৃদয়ে ভাঙলে ও বাড়ি পায় না আজ। বড় বাড়ি আর ছোট পরিবার চেয়েছিল বুঝি তারা, এ বাড়িতে কেউ মারা গেলে তাই ও বাড়ি দেয় না সারা। বিজয় দালাল নালিকুলবন্দিপুর থেকে এই মেসেজ করেছেন।
2: আর এছাড়া আপনারাও আমাদেরকে ফোন করছেন, ফোনে কে আছেন দেখে নিই একবার, না এই মুহূর্তে কেউ নেই, 2248-8085 এ ফোন করছেন এবং ফোন করে আমাদেরকে জানান যে আপনারাও ঠিক কি ভাবছেন এটা নিয়ে গানের ওই পারে। ফিরছি, কথা হচ্ছে মৌসুমী দেবারতির সাথে, প্রতিবেশী মানে শহুরে প্রতিবেশী মানে এখন কি প্রায় অবলুপ্ত, বলছেন সেটাই আপনি।

বড় ভালো লাগার এই গান শুনতে শুনতে চলে এসেছে আপনাদের মেসেজ। বেহালা থেকে প্রভাতী ভট্টাচার্য লিখছেন, প্রতিবেশী সবার চেয়ে আপন লোকে তাই বলে, আজকাল তারাই এড়িয়ে চলে নানান কৌশলে, অর্থনৈতিক ভারসাম্য সেথায় ন্যায় প্রধান ভূমিকা, কেউ ভালো চাকুরে আবার কারো নায়িকো টাকা, কারো ছেলে নাম করা স্কুলে পড়ে, কেউ বা সাধারণ, কারো ছেলে এমনিভাবে যে দূরত্ব বাড়ে নানান কারণে, বেশিরভাগ এমন ব্যতিক্রম আছে হাতে গুনে, সামনাসামনি হয় না কথা, ফোনেই হাই হ্যালো, এদের তুমি কেমন করে প্রতিবেশী বলো, এদের মধ্যেই আছেন কিছু ভালো মনের মানুষ, বিপদ এলে ঝাঁপিয়ে পড়ে নিয়ে মান হুঁশ। প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে এই মেসেজ লিখেছেন। পরের মেসেজ চলে এসেছে বিকেপাল অ্যাভিনিউ কলকাতা 5 থেকে, লিখেছেন অসীম সেন। আজকে রবিবারের আড্ডায় হাজির হলাম দিদিভাইরা, আমার বাস উত্তর কলকাতার আহিরি টোলায়, আর আমাদের বাড়িটাই একটি পাড়া বলা যায়। একটা সময় ছিল এই বাড়িটি জেঠিমা জ্যাঠামশাই কাকিমা কাকা দাদা বৌদি দিদি ভাই একসাথে থাকতাম। কোনো ঘরে ভালো কিছু রান্না হলেই সবার সঙ্গে ভাগ করে খাওয়া হতো, তরকারি আচার মিষ্টি ইত্যাদি। পাশের বাড়ির সঙ্গেও সুন্দর সম্পর্ক ছিল, এখনও আছে। আমরা বিজয়া করতে এলাকায় অনেকের বাড়িতে নির্দ্বিধায় ঢুকে পড়তাম, কিন্তু এখন সেই দিনগুলো খুব মিস করি। একটু বড় হয়ে গেল লেখাটা? না না, অসীমবাবু একদম বড় হয়নি। বিকেপাল অ্যাভিনিউ কলকাতা 5 থেকে লিখেছেন অসীম সেন। আপনাদের টেলিফোন আসছে 2248-8085, আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আসছে, মেসেজ আসছে হোয়াটসঅ্যাপে 9903050992। আরও একটা হোয়াটসঅ্যাপ মেসেজ দেখি কে লিখছেন। বলতে গেলে আমি ছোটোবেলায় দেখতাম বড়দের গল্প আর খাবার দেওয়া নেওয়া, আর এখন দেখি শুধু স্মৃতি থেকে বাঁচার উপায় হলো পরের ব্যাপারে নাক গলাতে গেলে অপমানিত হতে হয়। পুরো ইতিহাস ভুলে যেতে দেখে সত্যি শিউরে উঠি, যদিও তিনি নাম ধাম লেখেননি কোনোটাই। প্রতিবেশীদের সঙ্গে কেমন সম্পর্ক, আগের মতোই কি আছে, নাকি আমাদের এই শহুরে জীবনযাপনে প্রতিবেশী শব্দটা কোথাও একটু গুরুত্বহীন হয়ে পড়েছে? আগের মতো প্রতিবেশীদের

সঙ্গে সম্পর্ক বা জমাটি আড্ডা কি নেই, কি মনে হয় আপনাদের? লিখে জানাতে পারেন আপনাদের মনের কথা, আপনাদের স্মৃতির পাতায় উকি দিয়ে একটুখানি চোখ বুলিয়ে নিতেই পারেন আপনার সেই ফেলে আসা দিনগুলোতে। আপাতত আরও একটা গান, ফিরছি তারপর আপনাদের টেলিফোন নিয়ে।

0: গান শুনতে শুনতে চলে এসেছেন টেলিফোনে। কেউ কে আছেন সঙ্গে? নমস্কার, কোথা থেকে বলছেন?
1: নমস্কার।
0: নমস্কার,
1: আমি হরিণঘাটার বড় জাগুলি জেলা নদীয়াতে বলছি।
0: বেশ,
1: দেখুন একটা কথাই আছে যে ঘর থেকে পর ভালো, পর থেকে জঙ্গল ভালো। কারণ এখন প্রতিবেশী নিয়ে যদি কথা বলা যায়, প্রথম হচ্ছে এখন তার প্রতিবেশী নেই, এখন

0: প্রিভেসির বদল হয়ে গেছে প্রতিযোগিতা। অর্থাৎ মানে আগের দিনের কথাগুলো যদি এখন বলতে যাই তাহলে সেটা বেদনাদায়ক হবে, সেটা স্মৃতিই হবে। তাই আগের দিনের কথা না বলে বর্তমান দিনের কথাটাই বলতে হবে। দেখুন একটি গান আছে, যে মানুষ যে আজান নেই কো মানুষ দুনিয়াটা শুধু স্বার্থে, বল আজ ভাই বোন সবাই নিজের নিজের। এই স্বার্থ নিয়ে এখন প্রতিবেশী, আমার বাড়ির কথাই যদি বলি, যে একটা সময় দেখা যেত যে আমাদের মানে কাউরির সঙ্গে খুব একটা সম্পর্ক হয়তো ছিল একটা সময়, কিন্তু যখন আমাদের আর্থিক অবস্থাটা একটু দুর্বল হয়ে পড়ে তখন কিন্তু আমাদের আত্মীয় স্বজন কাউরির সঙ্গে কিন্তু সম্পর্ক ছিল না। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমার ঘরের মধ্যে প্রতিদিনই একটা মেলা বসে যায়, কারণ এখন পরিস্থিতিটা অন্য জায়গায় চলে গেছে। আত্মীয় স্বজনের হাত থেকে আমরা বাঁচতে চাইছি, কিন্তু আত্মীয় স্বজনরা আমাকে বাঁচতে দিচ্ছে না, কারণ আমাদের ঘর ছাড়তে চাইছে না।
1: আচ্ছা,
0: এমনকি প্রতিবেশীও তাই দেখছে একের পর এক। তাই আমার সেই দিনের কথাগুলো মনে পড়ে যায়, যখন আমার বাবা অসুস্থ ছিল, বিছানায় শয্যাশায়ী ছিল, পাশের বাড়ির লোক এসে খবর নেয়নি যে পরিস্থিতিটা কিরকম। এমনও দেখা গেছে যখন বাবা মারা যায়, যখন আমরা ডেড বডিটা বাইরে নিয়ে আসি, অনেকের কাছে সামনে এসে দাঁড়ায়নি, কারণ ছোঁয়া লাগবে, বাড়িতে গিয়ে আবার স্নান করতে হবে। ক্লাব থেকে আমার বন্ধু বান্ধবরা এসে সেই রাত্রিবেলায় ডেড বডি আমরা শ্মশানে নিয়ে যাই। কিন্তু সেই সমস্ত মানুষরা আজকে ভোরবেলার থেকে শুরু করে রাত্রি 11টা 12টা পর্যন্ত আমার ঘর ছাড়তে চায়। তাহলে এই যে একটা সম্পর্ক, এই সম্পর্ক আমার মনে হয় থাকার থেকে না থাকাটাই ভালো। কারণ স্বার্থে নিয়ে যে সম্পর্ক, সে আত্মীয় স্বজনই হোক আর প্রতিবেশী হোক, এখন তো বললাম প্রতিবেশী নয় এখন প্রতিযোগিতা, অবস্থা যদি ভালো থাকে, অর্থ যদি ভালো থাকে, এখন যারা আসছে আমি তাদেরকে আত্মীয় মনে করি না বা প্রতিবেশীও মনে করি না, কারণ তারা তো কিছু নিতে আসছে, কিছু তো দিতে আসছে না, কিছু পাওয়ার জন্য আত্মীয়তা, কিছু পাওয়ার জন্য প্রতিবেশী। আমরা তো এই ধরনের প্রতিবেশী চাই না,
1: ঠিক,
0: কিন্তু কিছু বলতে পারি না, কারণ সকলকে মানে মান সম্মান বা সবকিছু
1: সবাইকে নিয়েই চলতে হয়,
0: সবাইকে নিয়ে চলতে হয়। কিন্তু এটা যুগ যুগ ধরে ছিল, যুগ ধরেই আছে এবং চলবে। স্বার্থ নিয়ে প্রতিবেশী, স্বার্থ নিয়ে আত্মীয় স্বজন, স্বার্থ নিয়ে সব।
2: আপনাদের মনের কথা, আপনাদের প্রতিবেশীর কথা, যে আপনাদের কাছে কি প্রতিবেশী শহরে অঞ্চলে যেরকম হারিয়ে যাচ্ছে, কে বলছেন এই সময় শুনি তার থেকে?
3: হ্যালো,
2: কে বলছেন?
3: বলুন। হ্যাঁ দিদি, দেখো আমার মনে হয় যে প্রতিবেশী হারিয়ে গেছে, কিন্তু প্রতিবেশী শব্দটার না একটা গভীরতা রয়েছে। আমার মনে হয় তো প্রতিবেশী তো এখন অনেকেই আছে, কিন্তু এই শব্দটার মর্যাদা মনে হয় আগের মতো মানে অনেকেই রাখতে পারছে না। কারণ প্রতিবেশী মানে তো শুধু প্রতিবেশী দুটো সুখের দিনে পাশে থাকা নয়, যারা দুঃখের দিনেও পাশে থাকবে, প্লাস আমরা যদি একে অপরের বিপদের তাদের পাশে দাঁড়াতে পারি, তো তাদের কোনো অভাব অনুযোগ শুনে তাদেরকে কিছুটা সাহায্য করতে পারি, তাদের বিপদে ঢাল হয়ে সামনে দাঁড়াতে পারি, আমার মনে হয় সেটাকেই প্রতিবেশী, তারাই প্রতিবেশী। তো সেই মর্যাদাটা মনে হয়, সেই নামের মর্যাদাটা আমরা কেউ এখন আর রক্ষা করতে পারছি না, এটাই বলবো।
1: বেশ, খুব সুন্দর করে ছোট্ট কথায় পায়েল বললো আমাদেরকে।
2: আমরা বরং কথা তো বলছি, কথার পরে হ্যাঁ একটু গানে যাই, গানের পরে কথা হচ্ছে আপনাদের সাথে।
1: সব নিয়ে আসছি।

মৌসুমি ভৌমিকের কণ্ঠে এই সুন্দর গানটা শুনতে শুনতে চলে এসেছে আপনাদের মেসেজ। সন্দীপ সরকার আজাদগড় টালিগঞ্জ কলকাতা 40 থেকে লিখছেন, শুভ সন্ধ্যা ও নমস্কার। দিনগুলো ছিল সহজ সরল, পারস্পরিক সম্পর্ক দৃঢ়ভাবে বন্ধনে গাঁথা ছিল। এখন অনেক কিছুই বদলে গিয়েছে। সেই পাড়ার কাকু কাকিমা, জেঠু জেঠিমা, এমনকি বড় দাদা এবং দিদিরা নিজেদের মনে করে প্রয়োজনে আমাদেরকেও শাসন করেছেন, স্নেহ করেছেন, সঠিক উপদেশ দিয়েছেন। এখন হয়তো মানুষজন কিছুটা ভয় পেয়ে এড়িয়ে চলেন, যদি কিছু বলে প্রতিবেশী কিছু মনে করে। প্রতিযোগিতা ছিল না, জানেন তো, বাবা টিভি কেনার আগে পাশের ব্যানার্জি জেঠু এবং বিশ্বাস কাকুর সাথে পরামর্শ করেছেন। আবার আমাদের পাড়ার ডাক্তারবাবু কোন জায়গায় জমি কিনবেন বলে প্রতিবেশীরও পরামর্শ নিয়েছেন। আমি শিল্প শহর দুর্গাপুরের ছেলে, টাউনশিপ কোয়ার্টারে বড় হয়েছি। সেখানে কত সম্প্রদায়, কত আর্থসামাজিক ব্যাকগ্রাউন্ডের মানুষজন থাকতেন, একসাথে মিলে মিশে কি ভালোই যে ছিলাম। আজকে জীবিকার তাগিদে মহানগর এবং দেশের বিভিন্ন শহরে যাতায়াত করার সুযোগ পেয়ে দেখেছি সেগুলোই ছিল আসল জীবন। সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তিত হচ্ছে, মানুষের ভ্যালুস পরিবর্তিত হয়ে যাচ্ছে, পারস্পরিক শ্রদ্ধা সহমর্মিতা অন্যরকম হয়ে যাচ্ছে। তাই 50 ছুঁই বয়সে সেই স্মৃতিগুলো ভেসে ভেসে আসে। সন্দীপ সরকার লিখছেন আজাদগড় টালিগঞ্জ কলকাতা 40 থেকে। শ্রীরামপুর হুগলি থেকে মৈনাক ব্যানার্জি লিখেছেন, মানুষের সাহায্য থেকে আমি বঞ্চিত মনে করলে আমার বঞ্চনার হিসাব করার জন্য কেউ না কেউ রয়েই যায়। আসলে সবাই ব্যস্ত, তাই চিন্তার ধরন বদলাচ্ছে, বদলাচ্ছি আমরা। হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন সুমন্ত কুণ্ডু, খণ্ড ঘোষ, ভট্টাচার্যী পাড়া, পূর্ব বর্ধমান থেকে। মানুষ মানুষের জন্য, কিন্তু আজকাল মানুষ নিজের জন্য। কি পাড়া প্রতিবেশী, কি বন্ধু বান্ধব, কেবল আছে একটু মুচকি হাসি। এছাড়া কারোর এত সময় নেই যে আগের মতো সারা দিন শেষে একত্রিত হয়ে সময় কাটানো বা বাড়িতে গিয়ে গল্প করা। এখন মানুষের সময় কম, নিজেদেরকে নিয়েই ব্যস্ত, কারো কথা ভাবার সময় নেই। যেমন সময় বদলাচ্ছে, মানুষ সেইভাবেই এগোচ্ছে। এখন যেন সব যন্ত্র হয়ে পড়ছে, এটাই বাস্তব।

প্রতিবেশীদের সঙ্গে কেমন সম্পর্ক এই বিষয়টা নিয়েই আমরা কথা বলছিলাম। আপনাদের মেসেজ আসছে, সেই সাথে আপনারা টেলিফোনও করছেন, অবশ্যই আসবো। তবে তার আগে রইল এই গান সকলের জন্য।

রবিবারের রাতে আড্ডায় আপনার সাথে শুনছেন রবিবারের বৈঠক। রবিবারের বৈঠক 100.1 FM গোল্ডে।

0: মৌসুমী আর দেবারতির সঙ্গে রবিবারের বৈঠকে আজ 100.1 FM গোল্ডে আপনারা আড্ডা দিচ্ছেন প্রতিবেশীদের নিয়ে। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক বা পাশের বাড়ির সঙ্গে সম্পর্ক কি সত্যি আগের মতন আছে, নাকি কোথাও শহুরে ব্যস্ততায় প্রতিবেশীদের সঙ্গে সেই সম্পর্কটা হারিয়ে যাচ্ছে, এই নিয়েই কথা বলছেন আপনারা। আমাদের মধ্যে টেলিফোন চলে এসেছে, চটপট শুনে নিই কে রয়েছেন সঙ্গে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার,
1: আমি সাকাইল হাওড়া থেকে বলছি, উদয় দাস।
0: বলুন,
1: আপনাদের ট্রাফিকটা আমি যদিও অনেকটা পরে রেডিওটা খুলেছি, মানে শুনতে শুরু করেছি, ট্রাফিকটা শুনে মানে ফোন না করে থাকতে পারলাম না।
0: বেশ,
1: কথাটা হচ্ছে যে প্রতিবেশী শব্দটাকে জানি না আপনারাদের কেউ বলেছেন কিনা এখনো পর্যন্ত, ওই ইংরেজিতে নেবার বলা হয় না, ওই নেবারটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে বাংলায় বললে নেবার, মানে দেবার না, বেশি সময় নেবার। হ্যাঁ, তবে যাই হোক, একটা কথা খুবই সঠিক যে প্রত্যেকে যে এরকম হবে এটা কখনোই না, কখনোই না। হ্যাঁ, এর মধ্যে অনেক ভালো আছে, অনেকে খারাপ আছে, মানে আমাদের সবকিছুর মধ্যে যেমন, তবে আমি

0: প্রতিবেশীকে আরেকটু ভাবে অন্যভাবে বলি, প্রতিবেশী আসলে হলো আমাদের দর্পণ, আয়না। কেননা ঠিক আপনি আপনার জায়গায় থেকে যেটা এক্সপেক্ট করেন, সেই এক্সপেক্টেশনটা যিনি পূরণ করেন, মানে ওই পরিস্থিতিতে আমি থাকলে কি করতাম, সেই প্রতিবেশী, আপনার সত্যিকারের প্রতিবেশী তাই করবে। বা বলতে পারেন প্রতিবেশী হলো পরমাত্মীয়, মানে আপনার অন্তরে যা কিছু ঘটে বা আত্মার যে টান একে অপরের, ঠিক তেমনই, মানে আমার অন্তরে যা ঘটছে সেও সেই অন্তরের ঠিক যেন কথাটা,
1: সেই অনুভূতিটাই তার হচ্ছে,
0: সেই অনুযায়ী কাজ করলে একেই সঠিক প্রতিবেশী বলে। একেবারে হুবহু পড়ে ফেলতে পারে, মানে আপনি যেন দেখেন যে এটাই আমার আয়না, আয়নায় যেমন প্রতিচ্ছবি দেখি তাই।
1: বেশ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। একটা SMS চলে এসেছে, শ্যামসুন্দর দাস নারকেলবাগান লস্করপুর গড়িয়া কলকাতা 153 থেকে লিখেছেন, মৌসুমী ও দেবারতী আপনাদের দুজনকে অনেক শুভেচ্ছা জানাই। মাঠে বসে শীতের দুপুরে উলের পোশাক হতো বোনা, পাড়ার সবার গল্প আসরে সুমধুর বনিবনা, বিকেল হলেই সবাই মিলে লুকোচুরি খেলা, হাসি ঠাট্টা ঝগড়া ঝাঁটি চলতো দুবেলা। রাতের বেলায় প্রতিবেশী অসুস্থ হলে হঠাৎ ছেলে ছোকরা ছুটে সে বাড়াতো আন্তরিকতার হাত, পাড়ার সবাই একই সূত্রে হৃদয়ে ছিল গাঁথা, সুখ দুঃখের কত অনুভবে প্রকাশ পেত আনন্দ ও ব্যথা। সময় বইছে অনেক দিন, হয়েছি মোরা যন্ত্র মানুষ, প্রতিবেশীর খবর রাখার নেই কোমোদের হুঁশ, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে ব্যস্ত জীবন, তবুও সবাই হাত বাড়ায়ে প্রতিবেশীকে করতে হবে আপন। শ্যামসুন্দর দাস নারকেলবাগান লস্করপুর গড়িয়া কলকাতা 153 থেকে এই মেসেজ করেছেন।
2: সত্যি দেখো দেখো দেবারতী, এই যে আমাদের প্রতিবেশী নিয়ে এতক্ষণ কথা হচ্ছিল, এবং প্রতিবেশী মানুষরা যারা কিনা আত্মীয়ের থেকেও কোথাও না কোথাও অনেকটা বেশি, সেরা মানুষজন এখন শহুরে অঞ্চলে হয়তো কোথাও না কোথাও না বিলুপ্ত হয়ে যাচ্ছে, পাশের বাড়ি থেকে পাশের বাড়ির খোঁজ আমরা পাচ্ছি না।
1: ঠিক ঠিকই তাই। আরও একটি মেসেজ চলে এসেছে, সম্ভবত এটি আমাদের অনুষ্ঠানের শেষ মেসেজ, স্টুডিওর ঘড়ির কাঁটা তেমনটাই বলছে। ভোলু সাহা মধ্যমগ্রাম থেকে লিখেছেন, সকলের কাজের চাপ থাকে যে কারণে সময় কমে গেছে, দেখা হলে কেমন আছো ফোন করার সময় হয় না অনেক সময়। মধ্যমগ্রাম থেকে ভোলু সাহা লিখেছেন এই মেসেজ। মৌসুমী আর দেবারতীর সঙ্গে প্রতিবেশীদের নিয়ে আড্ডা বলতে বলতে আমরা কিন্তু শেষের দিকে এগিয়ে,
2: একদমই তাই। আর দেখো এই যে প্রতিবেশী মানেই যে শুধু পাশের বাড়ির মানুষ তা নয়, প্রতিবেশী মানে প্রয়োজনে পাশে দাঁড়ানো, বিপদের দিনে দরজা খুলে দেওয়া, সুখের দিনে আনন্দ ভাগ করে নেওয়া। আর আজকের ব্যস্ত শহুরে জীবনে হয়তো আমরা অনেক মানুষের সঙ্গে যোগাযোগ রাখি, কিন্তু পাশের বাড়ির মানুষটার খবর নেওয়ার সময় পাই না। অথচ একটা ছোট্ট কেমন আছেন বা বিপদের সময় বাড়িতে বাড়িয়ে দেওয়া একটা হাত তৈরি করতে পারে সুন্দর একটা মানবিক সম্পর্ক। তাই আধুনিক সময় এগিয়ে চলার পাশাপাশি আমাদের ফিরিয়ে আনতে হবে সেই পরিচিতির উষ্ণতা, বিশ্বাস আর সহমর্মিতা। কারণ ভালো প্রতিবেশী শুধু একটা বাড়ির নয়, একটা সুন্দর সমাজেরও সম্পদ। আপনার পাশের বাড়ির মানুষটির সঙ্গে আজ একটু কথা বলুন না, হয়তো সেই ছোট্ট কথোপকথনই হয়ে একটা সুন্দর সম্পর্কের শুরু। এই ভাবনাতেই আজকের মতো শেষ করছি। ভালো থাকুন, প্রতিবেশীর খোঁজ রাখুন, আর আমাদের চারপাশটাকে আর একটু আপন করে তুলুন।
1: একদমই তাই, সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মৌসুমী দেবারতী আজকের মতো বলছে শুভরাত্রি।

0: he dola, he dola, he dola, eh yana, yana, yana, ya, eh yana, yana, yana, ya, eh yana, yana.
1: শুনছেন আধুনিক গান ভূপেন হাজারিকার কণ্ঠে শেষ গানটি।

শুনছেন আধুনিক গান। পিন্টু ভট্টাচার্যের পর এবারের গানটি হেমন্ত মুখোপাধ্যায় এবং শ্রাবন্তী মজুমদারের দ্বৈত কণ্ঠে।

0: সুবীর সেনের কণ্ঠে আধুনিক গান।
1: ধরুনী।

শ্রীকান্ত আচার্যের গাওয়া এই গানটির সঙ্গেই শেষ হল আধুনিক গানের অনুষ্ঠান আকাশবাণী কলকাতা।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এখন ছবির গান, প্রথম দুটি গান বালুচরী ছবি থেকে।

বালুচরী ছবির গান শুনলেন শ্যামল মিত্রের কণ্ঠে। এখন বৌঠাকুরানীর হাট ছবি থেকে দুটি গান, শিল্পী লতা মঙ্গেশকর, দুটি রবীন্দ্রসঙ্গীত।

0: ছবির গানের অনুষ্ঠানে এবারের ছবি ইন্দ্রাণী, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।
1: মেয়ের ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়,

0: Ves tú, ves tú.
1: শুনছেন ছবির গান ইন্দ্রাণীর পর। এবারের ছবি তিন ভুবনের পারে। প্রথম গানটি মান্না দের কণ্ঠে।

0: দ্বীপ চলে যাই ছবির গান এবার মান্নাদের কণ্ঠে।
1: এমন বন্ধু আর কে আছে তোমার মত মিস্টার, কখনো বা ডার্লিং তবু তুমি জননী, কখনো বা স্নেহময়ী সিস্টার সিস্টার। এমন বন্ধু আর কে আছে তোমার মত সিস্টার। চলে গেল যে দাও

0: মনে এক টিপে গেই এক টিপে গেই সে যে ভুলে যায়
1: মিস্টার
0: এমন বন্ধু আর কে আছে তোমার মতো মিস্টার কখনো বাদার।

প্রেয়সীরা আজকাল বলে না তো ভালোবাসি, বলে শুধু শাড়ি দাও, টাকা দাও, দাও দাও দিয়ে যাও। কেলাসকে প্রিয়া ভেবে যত খুশি, তার সাথে প্রাণ খুলে বক বক করে যাও। খরচা নাই ও মিস্টার, এমন বন্ধু আর কে আছে তোমার মতো মিস্টার। কখনো বা ডার্লিং কভু তুমি জননী, কখনো বা স্নেহময়ী সিস্টার।

শুনছেন ছবির গান। শেষ গানটি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে কুহক ছবি থেকে।

হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া কুহক ছবির এই গানের সঙ্গে শেষ হল আজকের ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী কলকাতা। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এখন নানা রঙের গান অনুষ্ঠানে নজরুল গীতি। প্রথম গানটি পান্নালাল ভট্টাচার্যের কণ্ঠে।

নানা রঙের গান অনুষ্ঠানে শুনছেন নজরুল গীতি। পুরবী দত্তের পর এবারের শিল্পী ধীরেন বসু।

আকাশবাণী কলকাতার ডিটিএইচ পরিষেবায় শুনছেন নানা রঙের গান। এবারের নজরুল গীতিটি পূরবী দত্তের কণ্ঠে।

নানা রঙের গান অনুষ্ঠানে শুনলেন নজরুলগীতি, এখন রাগ প্রধান গান অজয় চক্রবর্তীর কণ্ঠে।

অজয় চক্রবর্তীর কণ্ঠে শুনলেন রাগ প্রধান গান। নানা রঙের গান অনুষ্ঠানটি এখানেই শেষ হল আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন 107 মেগাহার্টজ FM রেইনবো। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। প্রভাতীতে প্রথমে শুনবেন শরদ, শিল্পী সূর্যশঙ্কর মুখার্জি, শুনবেন রাগ ভাটিয়ার, যন্ত্রাণুর সঙ্গে পিন্টু দাস। ভাটিয়ার রাগে শরদ, পরিবেশনায় সূর্যশঙ্কর মুখার্জী।

এতক্ষণ শুনলেন শরৎ ভাটিয়ার রাগে, পরিবেশনায় সূর্য শঙ্কর মুখার্জি। প্রভাতীতে এরপরে শুনবেন এসরাজ, শিল্পী সুনীল কবিরাজ। শুনবেন রাগ নটভৈরব, তবলায় রূপক মিত্র। নটভৈরব রাগে এসরাজ, পরিবেশনায় সুনীল কবিরাজ।

0: এতক্ষণ শুনলেন এসরাজ নটভৈরব রাগে পরিবেশনায় সুনীল কবিরাজ। এর সাথেই শেষ হল শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
0: FM রেনবো। এখন সময় রবীন্দ্রনাথের গানের আনন্দধ্বনি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আমি তপারতী। আজকের প্রথম শিল্পী শ্রীকান্ত আচার্য।